আকাশ বাণী আগরতলা, আজ মঙ্গলবার 9ই আষাঢ় 1948 শতাব্দ, 15ই আষাঢ় 1433 বঙ্গাব্দ, 30ই জুন 2026 খ্রিস্টাব্দ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1269 কিলোহার্টজে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে, এবং নিউজ অন এআইআর অ্যাপেও শোনা যাচ্ছে আমাদের এই অনুষ্ঠান। এছাড়া ফেসবুক ও ইউটিউবেও আকাশবাণী আগরতলার পেজে শুনতে পারেন আমাদের বিভিন্ন অনুষ্ঠান। শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5টা বেজে 56 মিনিট হয়ে 17 সেকেন্ড।

0: and its futile attempt to externalize internal failures through desperate acts of violence beyond its borders. India conveyed its condolences to Afghan families that have lost loved ones and prayed for early recovery of those injured. India also reiterated its unwavering support for Afghanistan's sovereignty and territorial integrity. The Indian Army has dismissed media reports claiming that the Chinese People's Liberation Army, PLA, recently encroached into Arunachal Pradesh and set up camps. The army said that such reports are incorrect and without any basis. Ahead of the 57-day annual Amarnath Yatra beginning on Friday, security agencies have intensified preparations across the pilgrimage route from Punjab to Jammu and Kashmir, conducting mock drills, activating surveillance systems, and strengthening inter-agency coordination to ensure the safe movement of thousands of pilgrims. The first batches of pilgrims have started arriving in Jammu and Kashmir, while security forces remain on high alert with elaborate arrangements in place along the Jammu-Srinagar National Highway, transit camps and the twin routes leading to the holy cave shrine nestled in the Himalayas. Meanwhile, Special Operation Group SOG of the Jammu and Kashmir Police and National Security Guard NSG conducted a joint counter-terror mock drill at the historic Raghunath Mandir in Jammu yesterday ahead of the Amarnath Yatra. The exercise simulated a high-risk terrorist attack scenario, testing the response capabilities of security agencies through rapid intervention, area domination, hostage rescue, casualty evacuation, and coordinated operations. And that is the end of this news bulletin.
1: আকাশ বাণী আগরতলা, এখন সুভাষিত অনুষ্ঠানে শুনবেন সত্যেন্দ্রনাথ বসুর রচনা থেকে পাঠ।
2: সত্যেন্দ্রনাথ বসুর রচনা থেকে পাঠ। ভারতবর্ষ থেকে বিভিন্ন দেশে বিদেশি বিশ্ববিদ্যালয়, কারখানা ও শিল্প প্রতিষ্ঠানগুলিতে ছাত্র পাঠানো হয় বছরে বছরে। এরা বিদেশে যায় মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিদ্যার বিবিধ শাখায় জ্ঞান লাভের জন্যে। কিন্তু প্রায়ই এটা লক্ষ্য করা যায় যে ভারতীয় শিক্ষানবিশদের সেই প্রাথমিক শিক্ষার অভাব রয়েছে, যা থাকলে পরে তাদের পক্ষে সম্ভব হতো আধুনিক কর্মপদ্ধতি দ্রুত আয়ত্ত করা। সম্প্রতি আমেরিকা প্রত্যাগত একজন বিশিষ্ট ভারতীয় শিক্ষাবিদ জানিয়েছেন যে আধুনিক ইঞ্জিন বা যন্ত্র চালাতে বললে আমাদের ছেলেরা অনেক সময় খুবই ত্রস্ত বোধ করে প্রস্তুতির অভাবে। আমাদের দেশে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলির ফলাফল বিশ্লেষণে বিপুল অনুপাতে ব্যর্থতা প্রকট হয়ে ওঠে প্রতিটি পরীক্ষায়। কি বিপুল অপচয় আমাদের জাতীয় প্রয়াসের! অনেক সময়ে আমার মনে হয়েছে যে এই ত্রুটি ও ব্যর্থতার জন্য আসলে আমরা ছাত্র সমাজের যে উপাদান নিয়ে কাজ করি তার উৎকর্ষের নিজস্ব অভাবই দায়ী নয়, বরঞ্চ যথাযথ পরিচালনা ও সুযোগ লাভ করলে ভারতীয় ছাত্র সত্যি কৃতিত্ব অর্জন করে এবং সব দিক থেকে প্রতিটি ক্ষেত্রেই তাদের বুৎপত্তি ও দক্ষতা দেখায়। আমার বোধ হয় সময় ও প্রয়াসের এই অপচয় এড়ানো সম্ভব একমাত্র যদি আমরা আমাদের শিক্ষণ পদ্ধতির অসম্পূর্ণতার সন্ধান ও বিশ্লেষণ করি এবং আমাদের বিশ্ববিদ্যালয়গুলি থেকে তা অপসারণের কাজে দৃঢ়ভাবে ব্রতী হই। কিছুদিন আগে এই প্রশ্ন আমি এনেছিলাম যে আমাদের শিক্ষা পদ্ধতি পরিবর্তনের এবং স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সর্বস্তরে শিক্ষার বাহন হিসাবে মাতৃভাষা ব্যবহারের সময় এসে গেছে। শত শত ছাত্রের সংস্পর্শে আসার সুযোগ ঘটেছে এমন একজন শিক্ষক হিসাবে আমার স্থির অভিমত এই যে যথেষ্ট সময় বাঁচানো ও ছাত্রদের মনে বৈজ্ঞানিক চিন্তার দৃঢ়তর ভিত্তি গাঁথা সম্ভব যদি প্রতিটি

0: শিক্ষা কেন্দ্রে শিক্ষক ও ছাত্রেরা সহযোগিতা করেন। তাঁদের সমস্যার খোলাখুলি আলোচনা ও তার সমাধানের জন্য একযোগে কাজ করেন। কিন্তু তাঁদের মধ্যে কোনো বিদেশি ভাষা এসে দাঁড়ালে মস্ত অসুবিধা দেখা দেবেই। কথাবার্তা ও শিক্ষার বাহন হিসাবে সর্বদাই ইংরেজি ভাষা ব্যবহার করতে হলে অনুসন্ধিৎস ছাত্র অনেক সময় ঠিকমতো মনের কথা বলতে পারে না এবং শিক্ষক নিশ্চিন্ত হতে পারেন না যে ছাত্রকে যা তিনি বোঝাতে চেয়েছিলেন সে তার সবটাই বুঝতে পেরেছে কিনা। বর্তমান পদ্ধতি যে মুখস্থ করতে প্ররোচনা যোগায়, এতে যে শিক্ষণীয় বিষয়ের সারতত্ত্ব সম্পর্কে সম্যক ধারণ জন্মায় না, এ সম্বন্ধে আমি নিঃসংশয়। কিছুটা সতর্কতার সঙ্গে প্রকাশ করা সত্ত্বেও আমার এই মত দেশের সর্বত্র বাদানুবাদের উদ্রেক করেছে এবং অনেকেই আছেন যারা মনে করেন যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার বাহন হিসাবে ইংরেজিকে বাদ দেয়া দেশের প্রকৃত স্বার্থের অনুকূল নয়।
1: সুভাষিত অনুষ্ঠানে শুনলেন সত্যেন্দ্রনাথ বসুর রচনা থেকে পাঠ, আকাশবাণী আগরতলা। এখন অঞ্জলি অনুষ্ঠানে শুনবেন ভক্তিমূলক গান, আজকের শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়।

অঞ্জলি অনুষ্ঠানে শুনলেন ভক্তিমূলক গান। আজকের শিল্পী ছিলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়, আকাশবাণী আগরতলা। এখন শুনবেন ককবরক অনুষ্ঠান হায়ুঙ্গনি খরাং।

0: মইতো নারক দি লিগি লাগাই তং মুং চামুং তে চাসমাই তং মানে বিসিং তে সাগো এইচ আই বি সলোই মানো
1: তুমুং কেব এইচ আই বি বাই মানজাক থতক মা তং যাখে হাসতে নে যে শাশা খাম নগো থাঙ্গে আই সি টি সি খতলো মালাই দি ডাক্তার বাই কক শালাইয়ে তামু খলাইনা নাংনো কক বিতি না দি
0: এইচ আই বি তে এইচ নি কক কবিনো কাহাম কে সিদে নিনি লাংমানো হামজাগে এইচ নো কাসুদি
1: ত্রিপুরা স্টেট এইচ কন্ট্রোল সোসাইটি শাখামতে নখুং হামক্রাই নাইখুং ত্রিপুরা হাফং বাই লুকো হামক্রাইনি বাকি আওয়াই যাক অকোকনো মুইতো নারক দি এইচ আই বি সলোই তংমা জরাও এইচ নিকে শাসক মারি সাগো নুকজাক নাই কুচুকরান কুচুক নাই তাই সাগো কুলুম ভাই নাই শাল কলক রমুই বহক হামিয়া অং নাই তাই রাম নাই
0: বুকুগতে ততরাও কসাং নাই সাগো থুই কপুর কিসা নাই তাই থুপুরো বেলাই খেলুম নাই অবকারিব জুদা তমুং গ নুকজাকই মানো
1: আবো হাইরক নুকজাকে গানানে শাখাম নগর করিং দি নাংকে এইচ হেল্পলাইন 1097 নো ফোন খলাই দি
2: ত্রিপুরা স্টেট এইচ কন্ট্রোল সোসাইটি শাখাম তাই নুকুং হামকাই নাইকো ত্রিপুরা হাবাং বাই লোকো হামকাই নিবাগে আওয়াই যাক

তিনি হয় সালনো 1908 খ্রিস্ট বিশ্ব যখনক সাইবেরিয়ানী আমচায় মহাজাগতিক বস্তু হিনি আবো সিনেজাগ নখায়ংনি মানে ক্লাইমাবাই 2000 বর্গ কিলোমিটারনি গবাং বলং বাইসবিন খামপ্রবাই সুক্রুব জাকটিংই থাকবায় লাইট অফ দ্য লং নাইফস হিনি সাজাগ 1934 খ্রিস্ট বিশ্ব হিটলার বিনি নাচি বদলন কেবেংনায়

রবি কিরণ অনুষ্ঠানে শুনলেন রবীন্দ্রসঙ্গীত। আজকের শিল্পী ছিলেন রমা মণ্ডল। আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা, কিছুক্ষণের মধ্যেই শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এবং এরপর শুনবেন স্থানীয় বাংলা সংবাদ, এবং এরপর ককবরক সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, সরকার পেট্রোল ও ডিজেলের বিক্রি ও সরবরাহের ওপর জারি থাকা সাময়িক বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান সামরিক অভিযান স্থগিত রাখার পাশাপাশি হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় শুরু করার ব্যাপারে সহমত হয়েছে। কাতারে আজ দুপক্ষ নতুন করে আলোচনায় বসবে। ভারত আফগান ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে। ওই বিমান হানায় 36 জন সাধারণ নাগরিক প্রাণ হারান, আহত আরও 163। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দুদিনের সফরে আজ অন্ধ্রপ্রদেশ যাচ্ছেন। পশ্চিমবঙ্গ সরকার অভিন্ন দেওয়ানি বিধি আনার সিদ্ধান্ত নিয়েছে। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে দুটি গুরুত্বপূর্ণ বিল পাস হয়েছে বিধানসভায়। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে প্রবল বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন ব্যাহত। বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে ব্রাজিল জাপানকে হারিয়ে শেষ ষোলোয় পৌঁছেছে। প্যারাগুয়ের কাছে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে জার্মানি, এখন নেদারল্যান্ডস ও মরক্কো মুখোমুখি। আরছি বিস্তারিত খবরে, সরকার পেট্রোল ও ডিজেলের বিক্রি এবং সরবরাহের ওপর জারি সাময়িক বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানির খুচরো আউটলেটের মাধ্যমে বিক্রি হওয়া মোটর স্পিরিট এবং হাইস্পিড ডিজেলের ওপর থেকে সাময়িক এই বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে। আগামীকাল অর্থাৎ 1 জুলাই থেকে নির্দেশিকা কার্যকর হবে। মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, পশ্চিম এশিয়ায় উদ্ভূত সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যাপক বৃদ্ধি পাওয়ায় দেশের খুচরো বাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার চলতি মাসের 12 তারিখ বিধিনিষেধ জারি করে। এর অধীনে প্রত্যেক গ্রাহক বা গাড়ির ক্ষেত্রে হাইস্পিড ডিজেলের পরিমাণ প্রতিদিন সর্বোচ্চ 200 লিটার বেঁধে দেওয়া হয়। তবে দেশে পেট্রোলিয়ামজাত পণ্যের বর্তমান সরবরাহ পরিস্থিতির প্রেক্ষিতে এই নিষেধাজ্ঞার আর প্রয়োজন নেই বলে জানানো হয়েছে। হরমুজ প্রণালী নিয়ে দ্বন্দ্বের নিরসনে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান আজ কাতারের রাজধানী দোহায় বৈঠকে বসবে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের 20% ওই জলপথের মাধ্যমে পরিবাহিত হয়। সম্প্রতি সেখানে জাহাজ চলাচল নিয়ে নতুন করে তৈরি উত্তেজনার মধ্যেই আজকের এই বৈঠক। গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া হিংসার ফলে ওই অঞ্চলে অস্থিরতা বৃদ্ধি পায়। সপ্তাহের শেষে আমেরিকা ও ইরান দুপক্ষের মধ্যেই ক্ষেপণাস্ত্র হামলা শুরু হওয়ায় বেশ কয়েকদিন হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ ছিল। তবে দুপক্ষই আপাতত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ভারত আফগান ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে। আফগানিস্তানের আবাসিক এলাকায় ওই বিমান হানায় মহিলা ও শিশুসহ 36 জন সাধারণ নাগরিক প্রাণ হারান, আহত হন আরও 163 জন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তানের এই ধরনের আচরণ শুধু যে আফগানিস্তানের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত হানা তাই নয়, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার পক্ষেও তা চরম হুমকি স্বরূপ। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে, হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় দক্ষিণ লেবাননে তাদের 3টি ঘাঁটি লক্ষ্য করে ইসরায়েলি সেনা হামলা চালিয়েছে।

0: সামাজিক মাধ্যমে এক বার্তায় IDF বলেছে, তাদের সেনাবাহিনী লক্ষ্য করে চালানো একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থাপনাও গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত শুক্রবার ইসরায়েল ও লেবাননের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর থেকেই দুপক্ষের মধ্যে গণ্ডগোল চলেছে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সীমান্ত এলাকার কাছে মাদক বোঝাই ড্রোন ভেঙে পড়েছে। প্রায় 5 কেজি হেরোইন ড্রোনের মাধ্যমে ভারতে পাচার করা হচ্ছিল। প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, লাহোর থেকে 70 কিলোমিটার দূরে এবং ভারত পাকিস্তান আন্তর্জাতিক সীমানার 8 কিলোমিটারের মধ্যে নারাংমান্ডি এলাকায় এই ঘটনা ঘটে। চীনের পিপলস লিবারেশন আর্মি PLA সম্প্রতি অরুণাচল প্রদেশে ঢুকে সেখানে ক্যাম্প তৈরি করেছে বলে সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট ভারতীয় সেনা ভুয়ো বলে খারিজ করে দিয়েছে। সেনাবাহিনী বলেছে এই ধরনের তথ্য সম্পূর্ণ মিথ্যে এবং ভিত্তিহীন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গত সন্ধ্যায় নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে বীরত্ব পুরস্কার বা গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড প্রদান করেন। এর মধ্যে আছে 7টি সর্বোত্তম যুদ্ধ সেবা পদক, 30টি পরম বিশিষ্ট সেবা পদক, 12টি উত্তম যুদ্ধ সেবা পদক এবং 56টি অতি বিশিষ্ট সেবা পদক। রাষ্ট্রপতি দুদিনের সফরে আজ অন্ধ্রপ্রদেশে যাচ্ছেন। তিনি ভিজিয়ানা গ্রামে কেন্দ্রীয় উপজাতি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। আগামীকাল তিনি অন্ধ্রপ্রদেশ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনেও অংশগ্রহণ করবেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা বলেছেন, গত 12 বছরে দেশের স্বাস্থ্য পরিষেবায় আমূল পরিবর্তন হয়েছে। নতুন দিল্লিতে গতকাল সেন্ট্রাল কাউন্সিল অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের ষোড়শ সম্মেলনে ভাষণে শ্রী নাড্ডা জানান, সারা দেশে প্রায় 1,85,000 আয়ুষ্মান আরোগ্য মন্দির স্থাপন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে স্বাস্থ্যক্ষেত্রে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে বলেও শ্রী নাড্ডা উল্লেখ করেন।
1: Applications launch is going to play a very important role. Under the visionary leadership of Prime Minister Shri Narendra Modi ji, many new initiatives have taken place in the past 12 years. The National Health Authority and PM Jai Pradhan Mantri Jan Arogya Yojana has expanded the health facility and made it accessible and affordable throughout the length and the breadth of the country. And incorporates 62 crore people. And now India is the world's largest digital public infrastructure healthcare.
0: ভারতীয় চলচ্চিত্র শিল্পকে আন্তর্জাতিক স্তরে আরও প্রতিযোগিতামূলক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। চলচ্চিত্র পরিমণ্ডলে প্রযুক্তির ব্যবহার, চলচ্চিত্র নির্মাণ ও ডিস্ট্রিবিউশন ব্যবস্থা উন্নত করে তুলতে উদ্যোগী হয়েছে সরকার। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল নতুন দিল্লিতে এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে অংশ নেন। বৈঠকে চলচ্চিত্র শিল্পের সামগ্রিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়। অন্যদিকে প্রসার ভারতীর চেয়ারম্যান প্রসূন যোশীর পৌরোহিত্যে একটি উচ্চ পর্যায়ের স্টাডি গ্রুপও গঠন করা হয়েছে। জুন মাস ছানি নিবারণ মাস হিসেবে চিহ্নিত। ছানিজনিত সমস্যা ও তার প্রতিকার এবং সার্বিকভাবে চক্ষুরোগ ও তার চিকিৎসা নিয়ে আজকের প্রসঙ্গে এবারের বিশেষ আলোচনা চোখের আলোয়ে। চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর মুখার্জির সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানের দ্বিতীয় ও শেষ পর্ব সম্প্রচারিত হবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। DTH পরিষেবা, আমাদের সোশ্যাল মিডিয়াতেও এটি শোনা যাবে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স চ্যানেল AIR নিউজ কলকাতাতে। বিজেপির সংকল্পপত্রের প্রতিশ্রুতি মেনে পশ্চিমবঙ্গ সরকার অভিন্ন দেওয়ানি বিধি বা UCC আনার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী গতকাল বিধানসভায় বলেন, আগামী 2 জুলাই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিলের খসড়া প্রস্তাব আনা হবে। এজন্য উত্তরাখণ্ড, গুজরাট ও অসমের অনুকরণে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে।
2: গুজরাট ইউনিফর্ম সিভিল কোড বিল 2026, দ্য ইউনিফর্ম সিভিল কোড আসাম 2026, দ্য ইউনিফর্ম সিভিল কোড অব উত্তরাখণ্ড 2024, একে বেস করে ইউনিফর্ম সিভিল কোড বিল আনতে চলেছি, যেখানে এই রাজ্যে একটা আইন চলবে শুধু এক্ষেত্রে মূলবাসী, আদিবাসী এবং কুর্মী সহ যারা আছেন, যারা আমাদের প্রাচীন জনজাতি মূলবাসী, তারা এই প্রস্তাবিত বিলের আওতার বাইরে থাকবে।
0: এদিকে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে এবং দাঙ্গা, অগ্নিসংযোগ কিংবা ভাঙচুরে সরকারি ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতির দায় নির্দিষ্ট

করে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করতে পশ্চিমবঙ্গ বিধানসভায় দুটি গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে। দিল্লি বৈদ্যুতিক যানবাহন নীতি অনুমোদন করেছে দিল্লি মন্ত্রিসভা। আগামীকাল থেকে কার্যকর হতে চলেছে চার বছর ব্যাপী এই পরিকল্পনা। এর ফলে 2030 সালের 30শে মার্চের মধ্যে জাতীয় রাজধানী অঞ্চলকে সম্পূর্ণভাবে শূন্য নির্গমন বা জিরো এমিশন পরিবহন ব্যবস্থায় রূপান্তর করা সম্ভব হবে। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে প্রবল বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন ব্যাহত, বেশ কিছু জায়গায় সড়ক ও সেতু ক্ষতিগ্রস্ত।

ভাষায় রূপান্তর করা সম্ভব হবে। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে প্রবল বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন ব্যাহত, বেশ কিছু জায়গায় সড়ক ও সেতু ক্ষতিগ্রস্ত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পরিস্থিতি পর্যালোচনায় গতকাল অরুণাচল প্রদেশ ও অসমের মুখ্যমন্ত্রীদের সঙ্গে টেলিফোনে কথা বলেন। অরুণাচল প্রদেশের অন্তত 12টি জেলা প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত, অসমে ধেমাজির 69টি গ্রামের প্রায় 16,000 মানুষ দুর্গত। জম্মু কাশ্মীরের 57 দিনের অমরনাথ যাত্রা আগামী 3রা জুলাই শুরু হতে চলেছে। তার আগে যাত্রার প্রস্তুতি খতিয়ে দেখতে পাঞ্জাব থেকে জম্মু কাশ্মীর পর্যন্ত যাত্রা পথে মক ড্রিলের আয়োজন করা হয়। আজ ঐতিহাসিক হুল দিবস। 1895 মহাবিদ্রোহের আগে ঔপনিবেশিক শাসক ও দেশীয় জমিদার মহাজানের অত্যাচারের বিরুদ্ধে সিধু কানুর মুর্মুর নেতৃত্বে সশস্ত্র সাঁওতাল বিদ্রোহের স্মরণে আজকের দিনটি উদযাপিত হচ্ছে। বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে ব্রাজিল জাপানকে 2-1 গোলে হারিয়ে শেষ 16 জায়গা করে নিয়েছে। অন্যদিকে প্যারাগুয়ের বিরুদ্ধে টাইব্রেকারে 4-3 পরাজিত হয়ে প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে জার্মানি। আজ সকালে নকআউট পর্বের খেলায় নেদারল্যান্ডস মরক্কোর মুখোমুখি। শেষ খবর পাওয়া পর্যন্ত খেলা গোলশূন্য। খবর আপাতত এ পর্যন্ত, এখন শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি অনামিকা কর্মকার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতকাল রাষ্ট্রপতি ভবনের দ্বিতীয় প্রতিরক্ষা বিনিয়োগ অনুষ্ঠানে বীরত্ব পুরস্কার প্রদান করেন। এয়ার মার্শাল তরুণ চৌধুরী, লেফটেন্যান্ট জেনারেল নীরজ ভার্সানি, লেফটেন্যান্ট জেনারেল বিকাশ রোহেল্লা, লেফটেন্যান্ট জেনারেল হরবিন্দর সিং ভান্দ্রা এবং লেফটেন্যান্ট জেনারেল মহেন্দর পাল সিংকে অতি বিশেষ সেবা পদক দেওয়া হয়েছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রমুখ উপস্থিত ছিলেন। সশস্ত্র বাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার কর্মীদের অসাধারণ বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কারগুলো প্রদান করা হয়। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণমন্ত্রী অন্নপূর্ণা দেবী মহিলা ও শিশুদের বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করে ত্রিপুরাকে দেশের অন্যান্য অংশের জন্য একটি মডেল হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, কেন্দ্র ও রাজ্য সরকার শিশু ও মহিলাদের নিরাপত্তা, সমতা এবং অবাধ উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে সাংবিধানিক সুরক্ষা এবং সুনির্দিষ্ট আইনের মাধ্যমে এগুলোকে সক্রিয়ভাবে সুরক্ষিত করতে নিরলসভাবে কাজ করছে। গতকাল আগরতলার অভয়নগরে চাইল্ড কেয়ার ইনস্টিটিউশনে মহিলা আশ্রম সংলগ্ন সক্ষম অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং কর্মজীবী মহিলাদের জন্য নির্মীয়মান হোস্টেল প্রকল্প পরিদর্শন করে তিনি এ কথা বলেন। পরে রাজ্য অতিথিশালায় এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মহিলা এবং শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী মহিলা ও শিশু কল্যাণে কেন্দ্রীয় সরকার ও ত্রিপুরা সরকারের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত উল্লেখ করেন। তিনি বলেন, প্রকল্পগুলি বাস্তবায়নে ত্রিপুরা সরকার সংবেদনশীলতার সঙ্গে কাজ করছে। নেশামুক্ত ভারত গঠনেও ত্রিপুরা সরকার বলিষ্ঠ প্রয়াস নিয়েছে। এদিকে কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী গতকাল লোকভবনে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন। রাজ্যপালের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী সৌজন্য সাক্ষাৎকারের সময় সমাজ কল্যাণমন্ত্রী টিঙ্কু রায়ও উপস্থিত ছিলেন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সঙ্গে গতকাল সৌজন্য সাক্ষাৎ করেন মেজর জেনারেল অনুরাগ ভিজ। তিনি এনসিসি নর্থ ইস্টার্ন রিজিয়নের সদর দপ্তরের এডিশনাল ডিরেক্টর জেনারেল। উত্তর পূর্বাঞ্চলে বিশেষ করে ত্রিপুরায় এনসিসির ভূমিকার বিষয়ে তিনি রাজ্যপালকে বিস্তারিত অবহিত করেন। ত্রিপুরার স্বাস্থ্য পরিকাঠামো আরও আধুনিক ও শক্তিশালী করতে গতকাল নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অতিরিক্ত সচিব এবং রাজ্যের স্বাস্থ্য সচিবের উপস্থিতিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এবং ত্রিপুরা সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের মধ্যে একটি সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে রাজ্যে মোট 48টি এআই প্রযুক্তি সম্পন্ন পোর্টেবল হ্যান্ড হেল্ড এক্সরে পরিষেবা চালু করা হবে। তাছাড়া রাজ্যের 3টি জেলা হাসপাতালে বসানো হচ্ছে অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম। ধলাই, উত্তর ত্রিপুরা এবং গোমতী জেলা হাসপাতালে একটি করে 1.5 টেসলা এমআরআই মেশিন, ডিজিটাল মেমোগ্রাফি, টেমোসিনথেসিস বসানো হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা গতকাল সামাজিক মাধ্যমে এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাকে ধন্যবাদ জানিয়েছেন। তিন দিনব্যাপী ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল 2026 গতকাল নয়াদিল্লিতে সমাপ্ত হয়েছে। উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ, পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ প্রমুখ। আনারস শিল্পে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ সেরা সরকারি স্টলগুলিকে অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ত্রিপুরার বিখ্যাত কুইন পাইনঅ্যাপলের জিআই

এদিকের শংসাপত্র এক কৃষকের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া। এছাড়াও আনারস চাষে অসামান্য অবদানের জন্য দুজন প্রগতিশীল কৃষককে সেরা পাইনঅ্যাপেল চাষী সম্মানে ভূষিত করা হয়। এমটিসি শৈলেন্দ্রনাথ গতকাল কাঞ্চনপুর মহকুমার দশদা ব্লকের গোছিরামপাড়ায় মৎস্য দপ্তরের উদ্যোগে নবনির্মিত পিসিকালচার নলেজ সেন্টারের উদ্বোধন করেন। তিনি বলেন, এই সেন্টারটি মৎস্য চাষীদের আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক জ্ঞান অর্জনের সুযোগ সৃষ্টির পাশাপাশি নিয়মিত প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা এবং মাটি ও জল পরীক্ষার মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধি এবং দশদা ব্লকের সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ফুটবল বিশ্বকাপের রাউন্ড অফ 32 দুটি ম্যাচে রাউন্ড অফ 16 নিশ্চিত করেছে ব্রাজিল ও প্যারাগুয়ে। প্রথম ম্যাচে জাপানকে হারিয়ে জয় পায় ব্রাজিল। দ্বিতীয় ম্যাচে পেনাল্টি শুটআউটে জার্মানিকে পরাস্ত করে শেষ ষোলোর টিকিট ছিনিয়ে নেয় প্যারাগুয়ে। নক আউট পর্বের নিয়ম অনুযায়ী এই হারে জার্মানি ও জাপানের বিশ্বকাপ অভিযান এখানেই শেষ। ভারতীয় সময় আজ সকাল 6:30 নেদারল্যান্ডস বনাম মরক্কোর ম্যাচটি শুরু হয়েছে। প্রথমার্ধ পর্যন্ত খেলার ফলাফল নেদারল্যান্ডস 0 মরক্কো 0। আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.4 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55।

আকাশবাণী আগরতলা ককতুমা পড়িব বিপূর্ণা দেব বর্মা। রাষ্ট্রপক্ষক দ্রৌপদী মুর্মু মিয়াদী লিগতালনি রাষ্ট্রপতি ভবন সংসাজাক নৈ সাই নৈ চিতক বিশিনী উলনৈ ডিফেন্স ইনভেস্টিচার সিরিমনি নি গ্ল্যান্টি অ্যাওয়ার্ড ইয়াফারকা রাষ্ট্রপক্ষক সিআরপিএফ তে জুদা জুদা হাস্তে তাই কেন্দ্রবাই নাইকল যাক আমচাইনি পুলিশ সেঙ্ক্রাক বাহিনী কাহামকুক সামংখ্লাই নাইরক নিয়াগো অসকাত ইয়াফারকা আবনে সেকাং অ তালনি চার সালমারি রাষ্ট্রপতি ভবন সংসাজাক নাইমথাম বরম ইয়াফারমুং পান্ডানি পুইলা বেরেম রাষ্ট্রপক্ষক গ্ল্যান্টি অ্যাওয়ার্ড ইয়াফারমানি পান্ডা ও মানজাখা রাষ্ট্রপক্ষক ইয়াকসু সিপি রাধাকৃষ্ণন তে কাশুমুং মন্ত্রী রাজনাথ সিং আকশং মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী মিয়া হায়ুংনি জুদা জুদা হুকুমুনি বখাক বরম ফুনুকমানি সাকা ফান বক্সিনকা বাইথাংনি হদালাম সংস্কৃত সুভাষিতম শিয়ার খ্লাই বসাকা দাল বিদাল হুকুমুনি বখাক বরম ফুনুক মংলুক রকনি বিশিং পৈতুতেই চুবালাই মুংনি ওয়ানসক মুংন শিচারু তেই বখাক নৈনি বাইয়াবসারিনি হায়লগ্ন তৈব ক্রাক খ্লাইও কেন্দ্রনি বৃতাই চ্রাই হামক্রাই মন্ত্রী অন্নপূর্ণা দেবী বৃতাই চ্রাই রকনি জুদা জুদা হামক্রাইনি সামুংনি লোয়া জিমুং ন বলাই ত্রিপুরা ন হাকতরনি কুবুনি বখাকনি বাগৈ মডেল কাইসা হনই খুরসাখা বসাকা কেন্দ্রতে হাস্তে হাপাং চ্রাই তৈ ব্রী রকনি মথাংমুং বাকসাকে নাইকলমুং তৈ হামক্রাই স্রাই স্রাই খ্লাইনা নাহারৈ কেরং ককসাপনি মথাংমুং তৈ চংজাক কেরংনি বিশিংতৈ অমরকন মথাংথানি সামুংখ্লাই দঙ্গো আগরতলা অভয়নগরনি গার্লস ইউনিট টু চাইল্ড কেয়ার ইনস্টিটিউশনস ব্রী আশ্রম গানানী সক্ষম অঙ্গনওয়ারী কেন্দ্র তৈ সেবুখ্লাইনাই ব্রী রকনি বাকি স্নামজাক তংমা হোস্টেল নাইকলমানী ইয়াগুলো ব অকগ্ন শাখা ব শাখা মন্ত্রীবক্রকনি বিকশিত ভারত নাহার মুগ্ন তুই ত্রিপুরাও জুদা জুদা তাং বতাংতৈ হামক্রাইনি সামুং বতাং মুখ থাংখ্লাইজাগৈ তঙ্গু বতৈ বসাকা নৈ সাই ব্রী চি সিনী বিশিং কাইসা হামচাজাক ভারত স্নাম তিসামানী লগে লগে ব্রীতে চ্রাই হামক্রাই বেদেকনি চ্রাই হামক্রাই সেবসাবন ক্রাক খ্লাইজাগৈ তঙ্গু ত্রিপুরা শাখাম তাং বেখ্রেপ নতেইব কতালতেই হামচা জাকলাইনাও মিয়া দিল্লি কতালো কেন্দ্রনি শাখামতেই নুকুং হামক্রাই নাইখুংনি ইয়াকবারা তাংক্রাতেই হাস্তে শাখাম তাংক্রানি মানজাক মুংবাই কাইসা কক খালাইমা কাংব্লাইও মুংসই অংখা অ কক খালাইমানি বিশিংতেই হাস্তেনি বেবাগৈ কাইব্রীচি চার এআই তাংসেপ গুনাং পোর্টেবল হ্যান্ড হেল্ড এক্স রে সেপ চল খ্লাইজাগানো আবনো কারিব হাস্তেনি কাইথাম হাংকর শাখাম নগ আচুক রুজাগানো কতাল জরানি শাখামনি মানৈ ধলাই শালচি ত্রিপুরাতেই গুমতি হাঙ্কর সাখামনগ কাইসা ক্লাইয়ৈ 1.5 টেসলা এমআরআই মেশিন ডিজিটেল মেমোগ্রাফি টোমোসিনথেসিস আচুক রোজাগানো মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা হদালামো আবনি বাগৈ মন্ত্রীবক্রক নরেন্দ্র মৌদি তে কেন্দ্রনি শাখামন্ত্রী জে পি নাড্ডানো হাম্বা ইয়াফারকা হাস্তেবাই বাক্সা সিপাহী জলা হাঙ্করব বুসকাং জুলাই চি সিনি নিসিমি লুকু লেখামুং নৈ সাই নৈ চি সিনি জেংজাগানো সালচি বারোমৈ তঙ্গানো অ বাইথাং লেখামুংনি সামুং সিপাহী জলানি হাঙ্কর নাইকলফাং ডক্টর সিদ্ধার্থ শিব জাসওয়াল মিয়া ককতুমা থুমনাই রকনি থুমো মকক নশাকা বসাকা বাইথাং লেখামুংনি জরাও লুকুরক এস ই ডট সেন্সাস ডট গভ ডট ইন

0: নমস্কার, শুভ সকাল প্রিয় শ্রোতা। আকাশবাণী আগরতলার এই প্রভাতী অনুষ্ঠান অভিজ্ঞাপনে আপনাদের সবাইকে আরও একবার নতুন পর্বে জানাই স্বাগত। শ্রোতাবন্ধু, বর্ষাকাল এসেছে, ক্যালেন্ডারে তার উপস্থিতি স্পষ্ট, কিন্তু আকাশে সেই চেনা বৃষ্টির যেন দেখাও মেলে না।
1: বর্ষার সময় হলেও প্রকৃতি যেন একটু অভিমান করেই আছে। এই সময়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই আকুল ভরা পংক্তি মনে পড়ে, এমনও দিনে তারে বলা যায়। কিন্তু আজ সেই এমনও দিনে যেন অধরাই রয়ে গেছে।
0: হ্যাঁ, মেঘ আছে, আকাশে তার ইঙ্গিতও আছে, কিন্তু বৃষ্টির সেই স্নিগ্ধ স্পর্শ যেন এখনো অপেক্ষায়। প্রকৃতি যেন আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে।
1: তবু আশায় থাকি খুব শিগগিরই নামবে সে কাঙ্ক্ষিত বর্ষা, ভিজিয়ে দেবে মাটি আর মন, নিয়ে আসবে স্বস্তি ও সজীবতা। এই আশার সুর নিয়েই শুরু করছি আজকের অভিজ্ঞাপনের পর্ব।

0: শ্রোতাবন্ধু, এবারে ইতিহাসের পাতা আজকের দিনকে নিয়ে কি বলছে সেই দিকে নজর রাখি। আজকের দিনে 1937 সালে বিশ্বে প্রথম আপৎকালীন টেলিফোন নম্বর 999 চালু হয় লন্ডনে। আজকের দিনে ইতিহাসের পাতা বলছে জন্মগ্রহণ করেছিলেন ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত চিত্রনাট্যকার, চলচ্চিত্র পরিচালক সৈয়দ আখতার মির্জা।
1: আজকের দিনে আমরা হারিয়েছি আমাদের মাঝ থেকে কিছু গুণী ব্যক্তিত্বদের। 1917 সালে আজকেরই দিনে পরলোকগমন করেন দাদাভাই নৌরোজি, যিনি ছিলেন ব্রিটিশ পার্লামেন্টের প্রথম ভারতীয় সদস্য। তাছাড়া আজকেরই দিনে আমরা হারিয়েছি বিশিষ্ট অভিনেতা এবং নাট্যকার শিশির কুমার ভাদুরীকে 1959 সালে, এবং আজকেরই দিনে আমরা হারিয়েছি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পত্নী শ্রীমতী প্রমীলা নজরুলকে 1962 সালে।
0: শ্রোতাবন্ধু, এছাড়াও আমাদের প্রিয় শ্রোতাবন্ধুদের, যাদের আজ বিশেষ কোনো দিন বা বিশেষ কোনো মুহূর্তের সাক্ষী হতে চলছেন, আপনাদের জন্য রইল আমাদের আজকের এই অভিজ্ঞাপনের পর্ব থেকে অনেক অনেক শুভেচ্ছা।
2: ভারত আজ পোলিও মুক্ত দেশ, কিন্তু আমাদের এই বিজয়কে অব্যাহত রাখতে হবে, কারণ পোলিও এখনো কিছু দেশে আছে এবং যে কোনো সময় তা পুনরায় ফিরে আসতে পারে।
3: দুই ফোঁটা প্রত্যেকবার, পোলিওর বিরুদ্ধে বিজয় অব্যাহত।
4: 5 বছর বয়সের নিচে প্রতিটি শিশুর জন্য পোলিও টিকা অত্যন্ত জরুরি। যদি কোনো কারণে আপনার শিশুর পোলিও ড্রপ নেওয়া মিস হয়ে যায়, তাহলে আর দেরি নয়, আজই যোগাযোগ করুন আপনার নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র, উপস্বাস্থ্যকেন্দ্র বা আশাকর্মীর সঙ্গে। আপনার একটি ছোট পদক্ষেপে আপনার শিশুকে দিতে পারে পোলিও মুক্ত, সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ। মুখ্য স্বাস্থ্য আধিকারিক, পশ্চিম ত্রিপুরা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
5: বর্তমানে এইডস এর কোনো প্রতিরোধক টিকা নেই, সচেতনতাই এইডস প্রতিরোধের প্রধান উপায়।
6: নিরাপদ যৌন সংস্পর্শ, কন্ডোম ব্যবহার সুনিশ্চিত করা,
5: রক্তদান বা গ্রহণের সময় নতুন সিরিঞ্জ ব্যবহার করা,
6: একই সিরিঞ্জে ড্রাগ নেওয়া ও শরীরের উল্কি আঁকা থেকে সতর্ক থাকা,
5: অন্তঃসত্ত্বা মহিলার সন্তান ধারণের ক্ষেত্রে বিশেষ বিশেষ সময়ে বিশেষ ধরনের চিকিৎসা ও ব্যবস্থা গ্রহণ করা। জীবনকে ভালোবেসে এইডস প্রতিরোধ করুন।
0: শ্রোতাবন্ধু, এবারে চলে যাব আমাদের চিঠিপত্রে।
1: আর আজকের লিখিতময় পর্বে অবশ্যই শুনবো আপনাদের অনুভবের কথা। আমাদের কাছে আজ বেশ কয়েকটা চিঠি এসে পৌঁছে গেছে হাতে। প্রথম চিঠিখানি লিখে পাঠাচ্ছেন শ্রী বীরেন্দ্রনাথ সাহু মহোদয়, রণবনিয়া, পশ্চিম মেদিনীপুর থেকে। বন্ধু কি লিখছেন চলুন আপনাদের পড়ে শোনাই। হৃদয় সখা অভিজ্ঞাপন লিখছি তোমায়। সুদূর পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের গ্রামের মানুষ হয়ে কলকাতার প্রেসিডেন্সি কলেজের ছাত্র জীবনে পুজোর ছুটিতে শিক্ষামূলক ভ্রমণে উদ্ভিদ জীবাশ্ম অর্থাৎ ফসিল সংগ্রহের অভিযাত্রী রূপে ট্রেনের সফরে পৌঁছায় বিহারের মির্জাচৌকিতে। মির্জাচৌকির স্টেশন কোয়ার্টার দুটো এবং প্রাথমিক স্কুলে আমাদের বসবাসের ব্যবস্থা হলে আমরা নিশ্চিন্ত হই। এখন বিকেল, স্থানীয় হাটে সবজি এবং আহার্য জিনিস কিনে ডেরায় ফিরে আসি। আমরা অভিযাত্রী, তাই সঙ্গের উপাদেয় রসদ, শুকনো খাবার সহ চা চক্রে অংশগ্রহণকারীও খোশ মেজাজে ছাত্র দরদে অধ্যাপকের আদেশে অন্তাক্ষরে চলতে থাকে, আর সহপাঠীদের সাথে খুনসুটি এক আনন্দের বাতাবরণ সৃষ্টি করে। আহা, কি আনন্দ আকাশে বাতাসে! রাতের জোছনা, হ্যাজেকের আলোয় আরম্ভ হয় রান্নার তোরচর। অধ্যাপক অমল চক্রবর্তী, অমিয় দত্ত মহাশয় এবং সহযোগী পূর্ণিমাদি তিনজনে রাতের রান্না সারলে আমরা চটপট ডান হাতের কাজ সেরে ফেলি। কার্তিক মাসের হিমেল হাওয়া, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। একজন বান্ধবী ধীরে ধীরে গাইলে,

0: স্যার ধমকে বলেন, আরে জোরে গাও, শুনতে পাচ্ছি না তো।
1: ধীরে ধীরে ভোর হয়, জীবন এগিয়ে চলে বার্লাকের দূতির প্রকাশে। অভিযাত্রী আমরা এগিয়ে চলি হেঁটে 1 কিলোমিটার দূরে চুনাখারি পাহাড়ে ফসিল সংগ্রহের আশায়, পিঠে আমাদের কাজের উপকরণের ঠাউস ব্যাগ। যথাসময়ে পাহাড়ে পৌঁছে প্রত্যেকে আমরা 3-4টে ফসিল নিয়ে কিছু জলযোগ সেরে রওনা হলাম নিশ্চিন্তে আপন টেরায়। দুপুরে রান্নাবান্না সবাই মিলে হাতে হাতে সেরে খাওয়ার পর বিশ্রাম এবং বিকেলে দেহাতিদের শালমহুয়ার গ্রামে বেরিয়ে রাতের বেলা কতগুলো মুরগির জোগাড় করে রাতের রান্নায় ছাত্র শিক্ষক রূপ এই অভিযাত্রী দল এক জীবনে জীবন যোগ করার অপার আনন্দ মিছিলে সামিল হয়েছিলাম। পরদিন মির্জা চৌকিকে বিদায় জানিয়ে অভিযাত্রী আমরা মুসাফির মুছরে আখি জল ফিরে চলি আপনারে নিয়ে, ভেবে ফিরে চললাম আপন আলোয়ে। মনে পড়ল আচার্য জগদীশচন্দ্র বসুর উক্তি, আমরা যথা হইতে আসি আবার তথাই ফিরিয়া যাই। অভিজ্ঞাপনের চিঠির পাঠক পাঠিকা এবং শ্রোতাবন্ধুদের বর্ষা ভেজা প্রীতি শুভেচ্ছা এবং নমস্কার আনতে শ্রী বীরেন্দ্রনাথ সাহু, মাতৃভবন, থানা কেশিয়ারি, পশ্চিম মেদিনীপুর।

0: এইচআইভি এইডস নিয়ে ভয় না পেয়ে এইচআইভি এবং এইডসের বিষয়ে সত্যটা আমাদের জানতে হবে। জীবনকে ভালোবেসে এইডসকে প্রতিরোধ করতে হবে।
1: এইডসকে ঘৃণা করুন, রোগীকে নয়, এই কথাটি এইডস প্রতিরোধের মূল মন্ত্র।
0: বিস্তারিত জানতে টোল ফ্রি নম্বর 1097 এ ফোন করুন।
1: রাজ্যের বিভিন্ন এলাকায় দফতর পরিচালিত কেন্দ্রগুলো থেকে সহায়তা গ্রহণ করুন।
0: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
2: শ্রোতাবন্ধু, এবারে যে চিঠিখানি আমার হাতে রয়েছে সেই চিঠি পাঠিয়েছেন মুকুল বন্দ্যোপাধ্যায়। তিনি পাঠিয়েছেন দিকপার বাঁকুড়া থেকে। বন্ধু লিখেছেন, প্রিয় অভিজ্ঞাপন, সবুজ করতে পারে আমাদের এই ধরাকে একমাত্র বৃষ্টির জল, যে জলের জন্য গাছপালা এর উপরই ভরসা থাকে। পৃথিবীর তাপমাত্রা যেভাবে মারছে সেই সবুজই পারে তা রোধ করতে। এই সবুজকে রক্ষা করতে হবে আমাদেরকেই। প্রতি বছর গাছ লাগাতে হবে এবং গাছ যেন কাটতে না হয় বা কেউ না কাটে সেই দিকে নজর রাখতে হবে। আমি প্রত্যেক বর্ষায় গাছ লাগাই। আমার বাড়িতে আম, জাম, কাঁঠাল, পেয়ারা, লিচু এসব গাছ আছে। পলিথিন প্যাকেটের পরিবর্তে আমরা সস্তায় লাল শালুর থলি বিক্রি করি দোকানদারের কাছে। গাছপালা দিয়েই একমাত্র ধরার প্রাণের গতি সঞ্চার করতে হবে। ইতি মুকুল বন্দ্যোপাধ্যায়, দিকপার, বাঁকুড়া।
3: আর আজকের মতো এই লিখছি তোমায় পর্বে সর্বশেষ চিঠিখানি কিন্তু ইতিমধ্যেই হাতে এসে পৌঁছে গেছে। লিখে পাঠাচ্ছেন বন্ধু শামসুজ জামান, গ্রাম টোলা দক্ষিণ পাড়া বৈদ্যপুর, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ থেকে। বন্ধু লিখছেন, সে এক দুঃসাহসী অভিযান। অনেকে শুনে বলবেন এ আর কি এমন, কিন্তু আমার কাছে সে এক অবর্ণনীয় অভিযান। অপুদুর্গার রেললাইন দেখতে যাওয়ার মতোই রোমাঞ্চকর সে এক উত্তেজনাপূর্ণ, অচেনার আনন্দ বিস্ময়ে ভরপুর। তাহলে খুলেই

0: বলি। গ্রামের ভীতু মুখ চোরা ছেলে, মাধ্যমিক পাশের পর বাবার সঙ্গে যার প্রথম কলকাতা দেখা, সেই ছেলের স্নাতকোত্তর পাঠরত অবস্থায় একদিন আন্দামানের দীপবাণী পত্রিকায় আন্দামান সম্পর্কে লেখা পড়ে একদিকে রোমাঞ্চকর আন্দামান দর্শনের আকুতি, অন্যদিকে নিজের কর্মসন্ধানের সুলুক সন্ধান, এই দুয়ের আকর্ষণে চারিদিকের বাধা ভয় ফুৎকারে উড়িয়ে হাজার মানুষের পিছে শিপিং কর্পোরেশনে টিকিটের লাইনে দাঁড়ানো। কিন্তু সত্যি সত্যি জাহাজের টিকিট পাওয়া আমার জন্য হাতে চাঁদ পাওয়ার মতো হলেও বাগদত্তার শামশামা এবং অন্যান্য প্রিয়জনদের কাছে বেভীষিকাময় কালাপানির আন্দামানের যাত্রা ভয়াবহতা কান্নাকাটি, অনেক কষ্টে এই সব অতিক্রম করে একদিন জাহাজ চড়ে বসা, তারপর সেই অপূর অনুভব, দৌড় দৌড় দৌড়, জীবনে প্রথম বাধাহীন গণ্ডিহীন মুক্তির উল্লাস। ক্রমশ সে এক নতুন পৃথিবী, গঙ্গার দুপারের অনাবিল অনির্বাচনীয় সৌন্দর্য, সমুদ্রের খোলা জল, হালকা নীল জল, অন্যদিকে জাহাজের দোলা আবার গভীর নীল জল পাল করতে করতে একসময় কালাপানির সেই দুর্ধর্ষ দৃশ্য মনে হয়েছিল পৃথিবীর স্থলভূমি আর হয়তো কপালে দেখালি। তবে জাহাজের মাছ তুলে মাঝে মাঝে উড়ে এসে বসা পাখি দেখতে দেখতে কিছুটা বিশ্বাস মনে জাগা। এরপর এক সময় দূরে দূরে কালো পাহাড়ের মতো দ্বীপ, তারপর গাছগাছালি ঘেরা ছোট বড় অজস্র দ্বীপ, পাহাড় বন জঙ্গল দেখতে দেখতে একসময় আন্দামানের একেবারে নৈসর্গিক স্বর্গরাজ্য, চোখের আরাম আত্মার শান্তি, পোর্ট ব্লেয়ার পৌঁছানো। এই অভিযান একমাত্র বঙ্কিমবাবুর ভাষাতে বোঝানোই সম্ভব। আহা, কি দেখিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না। সকলকে শুভেচ্ছা জানিয়ে শামসুজ জামান, বাড়ির নাম সেতারা, গ্রাম টোলা বৈদ্যপুর পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ।
1: শ্রোতা বন্ধু, এবারে জানিয়ে দিচ্ছি অভিজ্ঞাপন অনুষ্ঠানের জুলাই মাসের প্রথম পক্ষের বিষয়। আজকের দ্রুত পরিবর্তনশীল বিশ্বে যুব সমাজের দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা, প্রযুক্তি, যোগাযোগ, সৃজনশীলতা, নেতৃত্ব, উদ্যোক্তা মনোভাব কিংবা কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় বিভিন্ন দক্ষতা, এসবই একজন তরুণকে আত্মনির্ভর এবং সফল করে তুলতে সাহায্য করে। আপনার মতে যুব দক্ষতা বলতে কি বোঝায়? বর্তমান প্রজন্মের জন্য কোন কোন দক্ষতা সবচেয়ে বেশি প্রয়োজন? দক্ষতা উন্নয়নে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ, এই বিষয় নিয়ে আপনার অভিজ্ঞতা, মতামত, পর্যবেক্ষণ এবং পরামর্শ আমাদের লিখে পাঠান। জুলাই মাসের অভিজ্ঞাপন অনুষ্ঠানের প্রথম পক্ষের বিষয় যুব দক্ষতা। আমাদের মেল আইডি radioagartala@gmail.com। হাতে লেখা চিঠি সরাসরি পাঠান আমাদের দপ্তরে। চিঠি পাঠানোর শেষ তারিখ 10 জুলাই 2026। আরেকবার জানিয়ে দিচ্ছি, জুলাই মাসের অভিজ্ঞাপন অনুষ্ঠানের প্রথম পক্ষের বিষয় যুব দক্ষতা।

শ্রোতা বন্ধুরা, এইবারের সময় আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দেবার। শ্রম দপ্তর ত্রিপুরা সরকার তরফ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হচ্ছে, ত্রিপুরা বিল্ডিং অ্যান্ড আদার্স কনস্ট্রাকশন ওয়ার্কার্স ওয়েলফেয়ার বোর্ডের সমস্ত নির্মাণ শ্রমিকদের নিবন্ধন এবং বিভিন্ন কল্যাণমূলক সুবিধা প্রদানের জন্য নির্মাণ শ্রমিক কল্যাণ প্রকল্প নামে একটি নতুন ডাইনামিক ডিজিটাল পোর্টাল এবং মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। এখন থেকে নির্মাণ শ্রমিকদের সিএসসি সেন্টারে যাওয়ার কোনো প্রয়োজন নেই, শ্রমিকেরা নিজেরাই

0: খুব সহজে তাদের মোবাইল ফোনের মাধ্যমে নিবন্ধন এবং স্কিমের জন্য আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন? শ্রমিকেরা গুগল পে স্টোর থেকে NSKP নামে মোবাইল অ্যাপটি ডাউনলোড করবেন অথবা সরাসরি https://bocw.tripura.gov.in ওয়েবসাইট পোর্টালে আবেদন করতে পারবেন। নতুন শ্রমিকদের জন্য, যারা প্রকৃত নির্মাণ শ্রমিক কিন্তু এখনও কোনো নির্মাণ শ্রমিক কার্ড পাননি অর্থাৎ নিবন্ধিত নন, তারা এই অ্যাপ বা ওয়েব পোর্টালের মাধ্যমে প্রয়োজনীয় নথিসহ নতুন ডিজিটাল কার্ডের জন্য আবেদন করতে পারবেন। যাদের আগে থেকেই শ্রমিক কার্ড রয়েছে তারা এই কার্ডসহ প্রয়োজনীয় নথিপত্র আপলোড করে নতুন ডিজিটাল কার্ডের জন্য অবশ্যই আবেদন করতে পারবেন। ডিজিটাল কার্ড করার পর কার্ডকে সক্রিয় রাখার জন্য শ্রমিককে প্রতি মাসে 20 টাকা বা বছরে একসঙ্গে 240 টাকা এই মোবাইল অ্যাপ বা ওয়েব পোর্টালে ফোন পে, পেটিএম, গুগল পে বা ATM কার্ড ইত্যাদির মাধ্যমে জমা করতে হবে। শ্রম দপ্তর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই বিষয়ে জানানো হয়েছে।
1: আরেকটি তথ্য আপনাদের সঙ্গে ভাগ করি। যারা মনসামঙ্গল গান পরিবেশন করেন এবং বর্তমানে আকাশবাণীর কোনো গ্রেডেশন প্রাপ্ত নন, তাঁরা আকাশবাণী আগরতলায় মনসামঙ্গল গান পরিবেশনের আগ্রহ প্রকাশ করলে সাদা কাগজে আবেদনপত্র জমা দিতে পারেন। উল্লেখ্য, প্রধান গায়ক এবং দলীয় সদস্য সদস্যরা প্রত্যেকেই শুধুমাত্র একটি পর্বে অংশগ্রহণের সুযোগ পাবেন। আবেদনপত্রে আবেদনকারীর নাম, ঠিকানা, যোগাযোগের নম্বর এবং দলের বিবরণ স্পষ্টভাবে উল্লেখ করার জন্য অনুরোধ করা হচ্ছে। আবেদন করার শেষ তারিখ 6 জুলাই 2026।
0: OBC ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে ডক্টর বিআর আম্বেদকর স্মৃতি মেধা পুরস্কারের জন্য আবেদন সংক্রান্ত কথা বলা হয়েছে। সেই বিজ্ঞপ্তিটা আপনাদের একটু বিস্তারিতভাবে জানিয়ে রাখছি। অন্যান্য পশ্চাৎপদ শ্রেণীভুক্ত ত্রিপুরায় স্থায়ীভাবে বসবাসকারী যে সকল মেধাবী ছাত্রছাত্রী 2026 ইংরেজি শিক্ষাবর্ষে রাজ্যের কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে গড়ে 60% নম্বর পেয়ে সব বিষয় অবশ্যই পাশ করতে হবে, প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে তাদের অন্যান্য পশ্চাৎপদ শ্রেণী কল্যাণ দফতর থেকে ডক্টর বিআর আম্বেদকর স্মৃতি মেধা পুরস্কার প্রদান করা হবে। ছাত্রছাত্রীরা আগামী 31 আগস্ট 2026 ইংরেজি তারিখের মধ্যে bms.tripura.gov.in এই পোর্টালে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার পরবর্তীতে বিস্তারিত বিষয়গুলির প্রত্যয়িত নকল কপি, যথাক্রমে মার্কশিট, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট বিস্তারিত বিবরণ, OBC সার্টিফিকেট, রেশন কার্ড, BMS একনলেজমেন্ট স্লিপ সহ আবেদনপত্র নিজ নিজ বিদ্যালয় প্রধানদের কাছ থেকে আগামী 5 সেপ্টেম্বর 2026 ইংরেজি তারিখের মধ্যে জমা করার জন্য বলা হয়েছে। ওবিসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আর বলা হয়েছে তৎসঙ্গে বিস্তারিত জানার জন্য লগ ইন অবশ্যই করতে পারেন www.obcw.tripura.gov.in এই নাম ওয়েবসাইটে।
1: শ্রোতাবন্ধু, এবারে চলে যাব কর্মখালি বিজ্ঞপ্তিতে। প্রথমেই যে কাজের খবর আমার হাতে রয়েছে সেই কাজের খবর দেখছি, আপনাদের জানানোর চেষ্টা করছি। যেমন, কেন্দ্রীয় সরকারের আয়ুষ মন্ত্রকের অধীনস্থ সংস্থা সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন ইউনানি মেডিসিনে এক বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। যেমন, MTS 43টি পদ, রয়েছে UDC 31টি পদ, LDC 26টি পদ, MLT 12টি পদ, স্টাফ নার্স 7টি পদ, স্টেনোগ্রাফার গ্রেড 3 7টি পদ, ফার্মাসিস্ট 6টি পদ এবং অন্যান্য ক্ষেত্রে 16টি পদ রয়েছে। MTS এর ক্ষেত্রে ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে যোগ্যতায় বলা হয়েছে, আর বয়স হতে হবে 18-25 বছরের মধ্যে। LDC এবং UDC স্টেনোগ্রাফার যে কোনো বিভাগে স্নাতক যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন। অথবা উচ্চ মাধ্যমিক

0: পাশ করা যারা রয়েছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন, যা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। সঙ্গে অবশ্যই কম্পিউটারে টাইপিং স্পিড থাকতে হবে। স্টাফ নার্সের ক্ষেত্রে বিএসসি নার্সিং অথবা জিএনএম ডিপ্লোমা এবং সাথে নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে। বয়স হতে হবে সর্বোচ্চ 35 বছর। ফার্মাসিস্ট এলএমটি সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা বা ডিগ্রি থাকতে হবে, যেমন ডি ফার্মা বা ল্যাব টেকনোলজি কোর্সে আপনাদের ডিপ্লোমা বা ডিগ্রি থাকতে হবে। বয়সের ছাড় কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী ওবিসি প্রার্থীরা 3 বছর এবং এসটিএসসি প্রার্থীরা 5 বছরের ছাড় পাবেন। আরও বিস্তারিত জানতে তাদের ওয়েবসাইট www.ccrum.rec.in অথবা www.ccrum.ayush.gov.in আপনারা দেখে নিতে পারেন।
1: আরও একটি কাজের খবর আমাদের কর্মপ্রত্যাশী বন্ধুদের জন্য জানিয়ে রাখছি। ভারতীয় স্টেট ব্যাংক প্রবেশনারি অফিসার অর্থাৎ পিও নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট শূন্য পদ 1500টি। আবেদন শুরু হয়ে গেছে 18 জুন 2026 থেকে। আবেদনের শেষ তারিখ আগামী 8ই জুলাই 2026। ইংরেজি প্রথম প্রিলিমিনারি পরীক্ষা আগস্টের 2026 মধ্যে সম্ভাব্য হতে পারে। মেইন্স পরীক্ষা সম্ভাব্য সেপ্টেম্বর 2026 মধ্যে হতে পারে। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েশন উত্তীর্ণ হতে হবে। বয়সসীমা প্রার্থীর বয়স 21 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। আগ্রহী প্রার্থীরা SBI কেরিয়ার্স পোর্টালের মাধ্যমে 18 জুন থেকে, যা শুরু হয়ে গেছে অবশ্যই, আগামী 8ই জুলাই 2026 পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচন প্রক্রিয়াটি প্রিলিমিনারি পরীক্ষা, মেইন্স পরীক্ষা এবং সাইকোমেট্রিক টেস্ট সহ গ্রুপ এক্সারসাইজ এবং ইন্টারভিউর মাধ্যমে সম্পন্ন হবে। নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত জানতে ভারতীয় স্টেট ব্যাংকের অফিসিয়াল পেজ https://sbi.bank.in দেখে নেওয়া যেতে পারে।

শ্রোতা বন্ধু, এবারে আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য আগামী ২৪ ঘন্টা কি নিয়ে কি বলছে সেই দিকে নজর রাখি। আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী আগামী ২৪ ঘন্টায় রাজ্যের প্রত্যেকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয় ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস এবং আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয় ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৫% এবং সর্বনিম্ন ৬৩%।

0: তো সেই লক্ষ্যেই আজও কিন্তু পোলিওর ভ্যাকসিন বাড়ি বাড়ি গিয়ে আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা খাওয়াবেন আপনাদের ছোট্ট শিশুটিকে। তো যারা এখনও পর্যন্ত ছোট্ট শিশুটির ডোজ নেননি তারা কিন্তু সেই পোলিওর ডোজটি আজকের মধ্যে নিয়ে নেবেন। আজকের মতো অভিজ্ঞাপনের পর্ব তাহলে এখানেই শেষ করছি। আজকে আপনাদের সঙ্গে ছিলাম আমি রাহুল লোধ এবং
1: আমি অপরাজিতা বন্দ্যোপাধ্যায়।
0: নমস্কার। আকাশবাণী আগরতলা, কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমেই ইংরেজি সংবাদ এবং এরপর শুনবেন উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে।

শ্রোতা বন্ধু, সময় কিন্তু জানান দিচ্ছে আজকের মতো বিজ্ঞাপনের পর্ব এখানে শেষ করতে হবে। তবে যাওয়ার আগে আমরা প্রত্যেক দিন যেটা বলে থাকি, আপনাদের স্বাস্থ্যের প্রতি যত্নবান হবেন এবং গোটা দেশ জুড়ে চলছে পোলিও মুক্ত ভারত করার অঙ্গীকার কর্মসূচি।

শাস্ত্রীয় সঙ্গীতের আসরে শুনলেন খেয়াল। আজকের শিল্পী ছিলেন দীপম দে, আকাশবাণী আগরতলা। এখন দেশ বন্দন অনুষ্ঠানে শুনবেন দেশাত্মবোধক গান। প্রথম শিল্পী ইন্দ্রনীল সেন।

আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। সরকার পেট্রোল ও ডিজেলের বিক্রি এবং সরবরাহের ওপর জারি থাকা সাময়িক বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান সামরিক অভিযান স্থগিত রাখার পাশাপাশি হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় শুরু করার ব্যাপারে সহমত হয়েছে। কাতারে আজ দুপক্ষ নতুন করে আলোচনায় বসবে। পূর্ব মেদিনীপুরের হলদিয়া পেট্রোকেমিক্যালের ন্যাপথা পাইপলাইনে বিধ্বংসী আগুন লেগেছে, জখম বেশ কয়েকজন। পশ্চিমবঙ্গ সরকার অভিন্ন দেওয়ানি বিধি আনার সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় চলচ্চিত্র শিল্পকে আন্তর্জাতিক স্তরে আরও প্রতিযোগিতামূলক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক। জাতীয় রাজধানী দিল্লিতে এসআইআর এর জন্য বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ফর্ম বিলির কাজ আজ শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে ব্রাজিল জাপানকে হারিয়ে শেষ ষোলোয় পৌঁছেছে। অন্যদিকে প্যারাগুয়ের কাছে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে জার্মানি। আসছি বিস্তারিত খবরে। সরকার পেট্রোল ও ডিজেলের বিক্রি এবং সরবরাহের ওপর জারি সাময়িক বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানির খুচরো আউটলেটের মাধ্যমে বিক্রি হওয়া মোটর স্পিরিট এবং হাইস্পিড ডিজেলের ওপর থেকে সাময়িক এই বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে। আগামীকাল অর্থাৎ পয়লা জুলাই থেকে নির্দেশিকা কার্যকর হবে। মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, পশ্চিম এশিয়ায় উদ্ভূত সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যাপক বৃদ্ধি পাওয়ায় দেশের খুচরো বাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার চলতি মাসের 12 তারিখ বিধিনিষেধ জারি করে। এর অধীনে প্রত্যেক গ্রাহক বা গাড়ির ক্ষেত্রে হাইস্পিড ডিজেলের পরিমাণ প্রতিদিন সর্বোচ্চ 200 লিটার বেঁধে দেওয়া হয়েছিল। তবে দেশে পেট্রোলিয়ামজাত পণ্যের বর্তমান সরবরাহের পরিস্থিতির প্রেক্ষিতে এই নিষেধাজ্ঞার আর প্রয়োজন নেই বলে জানানো হয়েছে। হরমুজ প্রণালী নিয়ে দ্বন্দ্বের নিরসনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান আজ কাতারের রাজধানী দোহায় বৈঠকে বসবে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের 20% ওই জলপথের মাধ্যমে পরিবাহিত হয়। সম্প্রতি সেখানে জাহাজ চলাচল নিয়ে নতুন করে উত্তেজনার মধ্যেই আজকের এই বৈঠক। গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই হিংসার ফলে ওই অঞ্চলে অস্থিরতা বৃদ্ধি পেয়েছিল। সপ্তাহ শেষে আমেরিকা ও ইরান দুপক্ষের মধ্যে ক্ষেপণাস্ত্র হামলা শুরু হওয়ায় বেশ কয়েকদিন হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ ছিল। তবে দুপক্ষই আপাতত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। উল্লেখ্য, চলতি মাসের গোড়ার দিকে দুদেশের মধ্যে যে সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়েছিল তার কয়েকটি দিক, বিশেষ করে 5 নম্বর ধারায় হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ে মতানৈক্য দেখা দেয়। এরপরই শুরু হয় নতুন করে উত্তেজনা। ভারত আফগান ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে। আফগানিস্তানের আবাসিক এলাকায় ওই বিমান হানায় মহিলা ও শিশুসহ 36 জন সাধারণ নাগরিক প্রাণ হারান, আহত হন আরও 163 জন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তানের এই ধরনের আচরণ শুধু যে আফগানিস্তানের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত হানা তাই নয়, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার পক্ষেও তা চরম হুমকি স্বরূপ। পাকিস্তানের এ ধরনের দুঃসাহসিক আচরণ সীমান্ত পারে সন্ত্রাস ছড়ানোর এক অসহনীয় প্রচেষ্টা বলেও ভারত উল্লেখ করেছে। সংকটের এই সময় ভারত আফগানিস্তানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি তাদের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে। ভারত অপারেশন আমিস্টারের আওতায় ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলায় ত্রাণ কর্মসূচি আরও জোরদার করেছে। এই কর্মসূচিতে ক্ষতিগ্রস্ত মানুষদের চিকিৎসা, জরুরি ত্রাণ সামগ্রী এবং অন্যান্য প্রয়োজনীয় পরিষেবার ব্যবস্থা করা হচ্ছে। ভারতীয় সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত মানুষদের সম্ভাব্য সব ধরনের সাহায্য করছে বলে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল ভেনেজুয়েলায় অবস্থিত ভারতীয় দূতাবাসে জানিয়েছে। ভারতীয় সেনাবাহিনী সেখানে একটি অস্থায়ী হাসপাতাল তৈরি করে চিকিৎসার ব্যবস্থা করছে বলেও জানানো হয়েছে। পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুরের হলদিয়া পেট্রোকেমিক্যালের ন্যাপথা পাইপলাইনে বিধ্বংসী আগুন লেগেছে। গত রাত থেকেই পাইপলাইন লিক করে ন্যাপথা বেরোচ্ছিল, আজ ভোরে তাতেই আগুন ধরে যায়। নিমিষে আগুন ছড়িয়ে পড়ে, বেশ কয়েকজন ঝলসে গিয়ে গুরুতর জখম হয়েছেন। স্থানীয় মতে আহতের সংখ্যা অনেক বেশি হলেও এখনও পর্যন্ত সরকারিভাবে 11 জন আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের উদ্ধার করে প্রথমে হলদিয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়। পরিস্থিতি জটিল হওয়ায় কয়েকজনকে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে গেছেন হলদিয়ার বিধায়ক প্রদীপ কুমার বিজলি। এদিকে আগুনের ফলে আশেপাশের এলাকাও ক্ষতিগ্রস্ত। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন জল ও ফোমের মাধ্যমে

0: নেভানোর চেষ্টা চালাচ্ছে। এখনই ঘটনার প্রকৃত কারণ কি তা জানা সম্ভব নয় বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। তবে শুরু হয়েছে তদন্ত। দুর্ঘটনাস্থল রেল লাইনের খুব কাছে হওয়ায় আপাতত পাঁশকুড়া হলদিয়া রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এদিকে হলদিয়া শোধনাগারে আগুন লেগেছে বলে কয়েকটি সংবাদ মাধ্যমে যে খবর প্রচারিত হচ্ছে তা বিভ্রান্তিকর বলে দাবি করেছে কর্তৃপক্ষ। তারা জানিয়েছে শোধনাগার সংলগ্ন হলদিয়া পেট্রোকেমিক্যালের একটি ইউনিটে এই দুর্ঘটনা ঘটে। বিজেপির সংকল্পপত্রের প্রতিশ্রুতি মেনে পশ্চিমবঙ্গ সরকার অভিন্ন দেওয়ানিবিধি বা ইউসিসি আনার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী গতকাল বিধানসভায় বলেন, আগামী 2রা জুলাই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিলের খসড়া প্রস্তাব আনা হবে।
1: গুজরাট ইউনিফর্ম সিভিল কোড বিল 2026, দা ইউনিফর্ম সিভিল কোড আসাম 2026, দা ইউনিফর্ম সিভিল কোড অব উত্তরাখণ্ড 2024, একে বেশ করে ইউনিফর্ম সিভিল কোড বিল আনতে চলেছি, যেখানে এই রাজ্যে একটা আইন চলবে শুধু এক্ষেত্রে মূলবাসী আদিবাসী এবং কুর্মিসহ যারা আছেন, যারা আমাদের প্রাচীন জনজাতি মূলবাসী, তারা এই প্রস্তাবিত বিলের আওতার বাইরে থাকবে।
0: অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে কড়া অবস্থান নিতে এবং দাঙ্গা, অগ্নিসংযোগ কিংবা ভাঙচুরে সরকারি ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতির দায় নির্দিষ্ট করে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করতে পশ্চিমবঙ্গ বিধানসভা 2টি গুরুত্বপূর্ণ বিল পাশ করেছে। পশ্চিমবঙ্গ জননিরাপত্তা অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026 এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিল 2026, এই দুটির ওপর আলোচনা শেষে জবাবি ভাষণে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আগের আইন এবং আইনের প্রয়োগ উভয়ের মধ্যেই ফাঁকফোকর ছিল, বর্তমান আইনে থাকবে না। ভারতীয় চলচ্চিত্র শিল্পকে আন্তর্জাতিক স্তরে আরও প্রতিযোগিতামূলক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক। চলচ্চিত্র পরিমণ্ডলে প্রযুক্তির ব্যবহার, চলচ্চিত্র নির্মাণ ও ডিস্ট্রিবিউশন ব্যবস্থা উন্নত করে তুলতে উদ্যোগী হয়েছে সরকার। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল নতুন দিল্লিতে এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে অংশ নেন। অন্যদিকে প্রসার ভারতীর চেয়ারম্যান প্রসূন যোশীর পৌরোহিত্যে এক উচ্চ পর্যায়ের স্টাডি গ্রুপও গঠন করা হয়েছে। জুন মাস ছানি নিবারণের মাস হিসেবে চিহ্নিত। ছানিজনিত সমস্যা ও তার প্রতিকার এবং সার্বিকভাবে চক্ষুরোগ ও তার চিকিৎসা নিয়ে আজকের প্রসঙ্গে এবারের বিশেষ আলোচনা চোখের আলোয়। চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর মুখার্জির সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত এই অনুষ্ঠানের দ্বিতীয় ও শেষ পর্ব সম্প্রচারিত হবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। ডিটিএইচ পরিষেবা আমাদের সোশ্যাল মিডিয়াতেও এটি শোনা যাবে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। জাতীয় রাজধানী দিল্লিতে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর এর জন্য বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ফর্ম বিলির কাজ আজ শুরু হচ্ছে। দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক অশোক কুমার নতুন দিল্লিতে একথা জানান। বুথ লেভেল আধিকারিক বিএলওরা আগামী 29 জুলাই পর্যন্ত এই ফর্ম বিলির কাজ করবেন। 5ই আগস্ট থেকে 4ঠা সেপ্টেম্বর পর্যন্ত এ সংক্রান্ত অভাব অভিযোগ জানানো যাবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 7ই অক্টোবর। দিল্লি সরকার বৈদ্যুতিক যানবাহন নীতি অনুমোদন করেছে। এই নতুন নীতিতে যে সমস্ত বৈদ্যুতিক গাড়ির দাম 30 লক্ষ সেগুলির রেজিস্ট্রেশন ফি ও রোড ট্যাক্স থেকে অব্যাহতি দেওয়া হবে। পাশাপাশি পুরনো গাড়ি বাতিল করে নতুন বৈদ্যুতিক গাড়ি কেনার ক্ষেত্রে 1 লক্ষ টাকার ইনসেন্টিভের ব্যবস্থা রয়েছে নতুন দিল্লিতে। দিল্লি সরকার এই নীতি আগামীকাল থেকে কার্যকর করতে চলেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 2 দিনের সফরে আজ অন্ধ্রপ্রদেশ যাচ্ছেন। তিনি ভিজিয়ানা গ্রামে কেন্দ্রীয় উপজাতি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। আগামীকাল 1লা জুলাই তিনি অন্ধ্রপ্রদেশের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনেও অংশ নেবেন। দিল্লির একটি আদালত চলতি বছরের নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ধৃত 10 অভিযুক্তের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ 11ই জুলাই পর্যন্ত বাড়িয়েছে। এর আগে গত 15ই জুন রাউস অ্যাভিনিউ আদালত এদের জেল হেফাজত দেন। কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ 2 দিনের উত্তর পূর্বাঞ্চল সফর শুরু করবেন। আসামে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে শস্য উৎপাদনে বন্যার প্রভাব নিয়ে পর্যালোচনা করবেন তিনি। আসাম ও সংলগ্ন এলাকায় বন্যা পরিস্থিতির ত্রাণ ব্যবস্থার গতিবিধির মূল্যায়ন হবে বৈঠকে। আজ ঐতিহাসিক হুল দিবস। হুল দিবসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, সিধু কানু, চাঁদ ভৈরব, ফুলো ঝানো এবং অসংখ্য সাঁওতাল সংগ্রামীদের আত্মত্যাগকে স্মরণ করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ শহীদ সাঁওতাল সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। ঝাড়খণ্ডের সাহিবগঞ্জ জেলার ভগ্নাদেহি গ্রামে এই উপলক্ষে সাঁওতাল হুদ বিদ্রোহের অমর শহীদ সিধু কানু, চাঁদ ভৈরব, ফুলো ঝানো স্মৃতিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বের রুদ্ধশ্বাস ম্যাচে ব্রাজিল জাপানকে 2-1 হারিয়ে শেষ 16 জায়গা করে নিয়েছে। জাপান খেলার শুরুতে 29 মিনিটে গোল করে এগিয়ে যায়। এরপর 56 মিনিটে ব্রাজিলের কাসেমিরোর গোলে খেলায় সমতা।

0: খেলার শেষ মুহূর্তে ইনজুরি টাইমে জয়সূচক গোলটি করেন মার্টিনেলি। এদিকে প্যারাগুয়ের বিরুদ্ধে টাইব্রেকারে 4-3 পরাজিত হয়ে প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে জার্মানি। নির্দিষ্ট সময় পর এক্সট্রা টাইম খেলাতেও ফলাফল 1-1 থাকায় খেলা গড়ায় পেনাল্টি শুট আউটে। এই প্রথমবার বিশ্বকাপে পেনাল্টি শুট আউটে পরাজিত হল জার্মানি। 2006-এর প্রথমবার শেষ 16-এ পৌঁছেছে প্যারাগুয়ে। আজ সকালে নকআউট পর্বের অন্য খেলায় নেদারল্যান্ডস মরক্কোর মুখোমুখি হয়েছে। এক্সট্রা টাইমের পরও খেলার ফল 1-1, শুরু হয়েছে পেনাল্টি শুট আউট। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। সরকার পেট্রোল ও ডিজেলের বিক্রি এবং সরবরাহের ওপর জারি থাকা সাময়িক বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে। পূর্ব মেদিনীপুরে হলদিয়া পেট্রোকেমিক্যালের নাফথা পাইপলাইনে বিধ্বংসী আগুন লেগেছে, জখম বেশ কয়েকজন। খবর শেষ হল, এরপর স্থানীয় সংবাদ সকাল 10:10।
1: আকাশবাণী আগরতলা সংবাদ শিরোনাম। এবারে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতকাল রাষ্ট্রপতি ভবনে দ্বিতীয় প্রতিরক্ষা বিনিয়োগ অনুষ্ঠানে বীরত্ব পুরস্কার প্রদান করেন। সশস্ত্র বাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার কর্মীদের অসাধারণ বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ এই পুরস্কারগুলি প্রদান করা হয়। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী মহিলা ও শিশুদের বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করে ত্রিপুরাকে দেশের অন্যান্য অংশের জন্য একটি মডেল হিসেবে অভিহিত করেছেন। গতকাল আগরতলার অভয়নগরের চাইল্ড কেয়ার ইনস্টিটিউশন, মহিলা আশ্রম সংলগ্ন সক্ষম অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং কর্মজীবী মহিলাদের নির্মীয়মাণ হোস্টেল পরিদর্শন করে তিনি এই কথা বলেন। রাজ্য অতিথিশালায় এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের মন্ত্রী অন্নপূর্ণা দেবী মহিলা ও শিশু কল্যাণে কেন্দ্রীয় সরকার ও ত্রিপুরা সরকারের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত উল্লেখ করেন। তিনি বলেন, প্রকল্পগুলি বাস্তবায়নের ত্রিপুরা সরকার সংবেদনশীলতার সঙ্গে কাজ করছে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সঙ্গে গতকাল সৌজন্য সাক্ষাৎ করেন মেজর জেনারেল অনুরাগ ভেজ। তিনি এনসিসির নর্থ ইস্টার্ন রিজিউনের সদর দপ্তরের এডিশনাল ডিরেক্টর জেনারেল। গতকাল নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অতিরিক্ত সচিব এবং রাজ্যের স্বাস্থ্য সচিবের উপস্থিতিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এবং ত্রিপুরা সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের মধ্যে একটি দ্বিপাক্ষিক সমঝোতা পত্র স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে রাজ্যে মোট 48টি AI প্রযুক্তি সম্পন্ন পোর্টেবল হেলথ এক্সটে পরিষেবা চালু করা হবে। তিন দিনব্যাপী ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপেল ফেস্টিভ্যাল 2026 গতকাল নয়াদিল্লিতে সমাপ্ত হয়েছে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ত্রিপুরার বিখ্যাত কুইন পাইনঅ্যাপেলের GI ট্যাগের শংসাপত্র এক কৃষকের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.4 ডিগ্রি সেলসিয়াস। শুনলেন সংবাদ শিরোনাম। আকাশবাণী আগরতলায় এবারে জানিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 9:30 রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সকাল 10:00 শুনবেন হিন্দি ছবির গান। সকাল 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান। সকাল 11:00 শুনবেন বাংলা ছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। বেলা 12:00 ককবরক অনুষ্ঠান লীলামণি চড়া। বেলা 12:55 চাষের কথা, বিষয় আলু চাষের নতুন দিশা। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী দীপম দে বেলা 1:05। দুপুর 1:40 লোকগীতি শুনবেন অংশুমান রায়ের কণ্ঠে। দুপুর 1:50 আধুনিক গানের শিল্পী শ্রীকান্ত আচার্য। বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। সন্ধে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে সপ্তম শ্রেণীর গণিত থেকে ভগ্নাংশ ও দশমিক সংখ্যা বিষয়ে পাঠ দেবেন রানীর খামার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সুবীর ভট্টাচার্য। সন্ধে 6:30 ঘর গৃহস্থির আসরে শুনবেন এইডস সচেতনতায় ত্রিপুরায় এইডস কন্ট্রোল সোসাইটি, এই প্রসঙ্গে নিয়ে ডক্টর সমর্পিতা দত্তের সাক্ষাৎকার। পরে শুনবেন লোকগীতি তপন রায়ের কণ্ঠে। সন্ধে 7:00 ককবরক অনুষ্ঠান। সন্ধে 7:45 ককবরক সংবাদ। সন্ধে 7:55 স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:05 অনুষ্ঠান সুস্বাস্থ্য। রাত 9:00 শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। রাত 9:30 বাংলা নাটক দ্বিতীয় মরণ রচনা জয় কৃষ্ণ গোয়াল, প্রযোজনা আশিস গিরি। রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি। রাত 10:15

শুনবেন রাগ প্রধান গান শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়। প্রয়োজনে শেষ মুহূর্তে আমাদের অনুষ্ঠান সূচি পরিবর্তন হতে পারে। আকাশবাণী আগরতলা এবারে রবীন্দ্রসঙ্গীত শুনবেন প্রথম শিল্পী ইন্দ্রাণী সেন।

গীতাঞ্জলির দুঃখের এই অন্তঃস্রোতটি কখনো একার কবির নিজের, আবার কখনো তা তার নিজের সীমানা পার হয়ে গিয়ে স্পর্শ করে সারা দেশের এক গভীর দুঃখকে।

লোপামুদ্রা মিত্রের কণ্ঠে শুনলেন এই রবীন্দ্রসঙ্গীত। এবারের শিল্পী শ্রীকান্ত আচার্য।

0: লোপা মুদ্রা মিত্রের কণ্ঠে শুনলেন এই রবীন্দ্রসঙ্গীত। শ্রোতাবন্ধু, সর্বশেষ রবীন্দ্রসঙ্গীত শুনুন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।
1: গীতাঞ্জলির দুঃখের এই অন্তঃস্রোতটি কখনো একার

0: শ্রোতাবন্ধুরা বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত আকাশবাণী আগরতলা।
1: নতুন ওয়াশিং মেশিন,
2: ভালো।
3: কি হলো?
4: এই শপিং এ 2000 ক্যাশব্যাক পেয়েছি, ব্যাস কিউআর কোড স্ক্যান করতে হবে।
2: ভালোই ধোলাই হবে,
4: তাই না?
2: ব্যাংক অ্যাকাউন্টে টাকা রিসিভ করার সময় কিউআর কোড স্ক্যান, পিন বা ওটিপি দরকার হয় না, ওটা শুধু পেমেন্টের জন্য দরকার হয়। সেই জন্য অজানা কোড আর লিংক থেকে সাবধান থাকুন আর ক্ষতি থেকে বাঁচুন।
4: বেঁচে গেছি ধোলাই থেকে।
2: এটা নতুন ধোলাই। আরবিআই বলে যে
4: জেনে রাখুন, সতর্ক থাকুন।
5: ভারত আজ পোলিও মুক্ত দেশ, কিন্তু আমাদের এই বিজয়কে অব্যাহত রাখতে হবে, কারণ পোলিও এখনো কিছু দেশে আছে এবং যে কোনো সময় তা পুনরায় ফিরে আসতে পারে।
6: দুই ফোঁটা প্রত্যেকবার, পোলিওর বিরুদ্ধে বিজয় অব্যাহত।
7: 5 বছর বয়সের নিচে প্রতিটি শিশুর জন্য পোলিও টিকা অত্যন্ত জরুরি। যদি কোনো কারণে আপনার শিশুর পোলিও ড্রপ নেওয়া মিস হয়ে যায়, তাহলে আর দেরি নয়, আজই যোগাযোগ করুন আপনার নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র, উপস্বাস্থ্যকেন্দ্র বা আশাকর্মীর সঙ্গে। আপনার একটি ছোট পদক্ষেপে আপনার শিশুকে দিতে পারে পোলিও মুক্ত, সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ। মুখ্য স্বাস্থ্য আধিকারিক, পশ্চিম ত্রিপুরা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
8: Modern design, advanced tech. Explore Maruti Suzuki Wagon-R. Now comes with a true tall boy design, strong look and robust design. Advanced K-Series engine, ideal start-stop technology and safety features like 6 airbags, ABS with AVD.
9: Get attractive offers up to ₹61,100. Offer till stock lasts. Visit your nearest Maruti dealership today. Terms and conditions apply.
10: I love my Eco because it's got more power.
9: And it also comes with all new safety features.
11: We love our Eco because we can bring all our friends.
12: We love our Eco because it's made every journey special.
9: Over 15 years, 12.5 lakh proud owners made their dream come true. The Eco family is growing. Get attractive offers up to ₹55,500.
8: Superior handling, stylish look. Explore Maruti Suzuki Brezza. Comes with superstar 9-inch Smart Play Pro Plus with surround sense by Archimis. It has 6-speed automatic 360-degree camera view, latest technology, electric sunroof, special safety features like 6 airbags, ABS, ESP, and also offers attractive mileage too. 19.89 km per liter in petrol and 25.51 km per kg in CNG.
9: Get attractive offers up to ₹40,000. Offer till stock lasts. Visit your nearest Maruti dealership today. TNC apply.
0: Akash Baniya Gurtala. এখন শুনবেন হিন্দি ছায়াছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম গানখানি শুনুন লতা মঙ্গেশকরের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন হিন্দি ছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে বিভিন্ন ছবি থেকে। আকাশবাণী আগরতলা এবারে বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান।

আপনারা শুনছেন বাংলা ছায়াছবির গান। গানখানি শুনলেন আশা ভোসলের কণ্ঠে লালকুঠি ছবি থেকে। পরের গানখানিও শুনে নিন একই শিল্পীর কণ্ঠে কলঙ্কিনী কলকাবতী ছবি থেকে।

শ্রোতা বন্ধুরা শুনছেন বাংলা ছায়াছবির গান আশা ভোসলের কণ্ঠে। গানখানি শুনলেন শরীর আকাশে ছবি থেকে। এবারের গানখানি রইল ত্রয়ী ছবি থেকে একই শিল্পীর কণ্ঠে।

0: গানখানি শুনলেন কিশোর কুমারের কণ্ঠে মাদার ছবি থেকে। এবার একটি বিজ্ঞাপন বিরতি।
1: এইচআইভি এইডস ন অসই ক্রিয়া কারে এইচআইভি তে এইডস ন সে কাহাম কে সিনা নাঙ্গো হামজাক মা বাই বাহকে এইডস ন কা সোনানি আবশে সিদি
2: এইডস ন সে শেলিং দি এইডস মানজাক নে বরক নয়া এইডস ন কা সোনানি আবশে শৈলামা
1: কাহাম কে সিনা বাগে টোল ফ্রি নাম্বার 1097 ফোন খাই দি আস্তিনে জুদা জুদা আমচে ফিয়কজা জুবা মং থানি জুবা জু না দি ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি সাক হামতে নুকুং হামকাই নাইখুং ত্রিপুরা হাবাং বাই লোক হামকাই নি বাগে সাবৈদমান ফেকজাকাই নানাই রকনো সিরদুকি ওয়েস তিরিমানী বিশিংতে এস আই বি মানজাকানি কাতিরুইমানো তে কাহাম করংখে টঙ্গিমানো
2: চিনি হাস্তে ও জুদা জুদা হাংখরনি খুংবা চিসা সা খামনগো রাংনাঙ্গিয়াওই ওয়েস তিরিনানি শেপ দঙ্গ
1: আবনি বাগিনো ওয়েস তিরিমানী নয়াসাক দি কাহাম করং টংদি কাহামকে সাইমানা বাগৈ টোল ফ্রি নাম্বার 1097 করং দি
2: ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি সা খামতে নখুং হামক্রাই নাইখুং ত্রিপুরা হাফাং বাই লুকো হামক্রাইনি বাগৈ আওয়াই যা
0: শুনছেন বাংলা ছায়াছবির গান। পরের গানখানি শুনুন অগো বধূ সুন্দরী ছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে।

बेरा ओए चलाओ भोरा जिनशेरी शैंपेन

গানখানি শুনলেন স্বর্ণতৃষ্ণা ছবি থেকে কিশোর কুমার এবং আশা ভোসলের কণ্ঠে। পরের গানখানি আমরা শুনব কিশোর কুমারের কণ্ঠে দুষ্টু প্রজাপতি ছবি থেকে।

পদ্ম গোলাপ ছবি থেকে গানখানি শুনলেন কিশোর কুমারের কণ্ঠে। আর কিছু শিল্পীর পরের গানখানি রইল আরাধনা ছবি থেকে।

গানখানি শুনলেন নায়িকা সংবাদ ছবি থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে। পরের গানখানি রইল সমাপিকা ছবি থেকে।

এতক্ষণ আপনারা শুনছিলেন বিভিন্ন শিল্পীবৃন্দের কণ্ঠে বাংলা ছায়াছবির গান। আসরে শেষ গানখানি শুনছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে। এরই সঙ্গে শেষ হচ্ছে বাংলা গান। এবারে শুনুন কক্বরক অনুষ্ঠান।

0: দীপর কাহাম আকাশবাণী আগরতলা তাবুক চেঙ্গো তিনি নি দীপর জরানি কক বরক পান্দা তিনি চিং চেঙ্গ্রবন খার জাগানো লেলামানি জরাও তাংবিতি তিনি নি তাংবিতি খা ব্রয়লার ফার্মিং
1: রং থংরগ্ন গ্রাক খেতে সাইমান কিসা জরানি বিশিং গবং বাহান মাননি বাকি তাই গবং মানমারি মাননি বাকি ব্রয়লার টক রগ্ন রেউই মানো ব্রয়লার টক রেখা হিঙ্কে রং কিসা সবাই মানে বিশিং তুই গবং মানমারি তাই রং থংরগব গ্রাক খাই মানো তুই পুরা হাও ব্রয়লার টক রিমানি কাইসা কাহাম সামং বুতং নকজাগো টক ন চারিনা বাকি রং বাইয়া খাইনানি বাকি মগদাম রগব ফলের উই মানো ব্রয়লার টক রেখা হিঙ্কে যে কাহাম লাম বতাং রক চং নুগো আবরক হিঙ্কে অমহাই ব্রয়লার টক ডাক্তি ডাক্তি ন তরু তাই হিব হিলিগো

আশোক জরা মুগলি দেববর্মানে খরাঙ্গ রেসাব জাগ্রা সব খারা জাখা তাবো জাদুনি বাতাইলাইমঙ্গ রেসা বই খারাবান ক্ষীর দেববর্মা বাই সুখিনী দেববর্মানে খরাঙ্গ রেসাব মঙ্গ।

পরিবার না ভালো বড় আমনে ও খুমুলে বংশে নেই বদ দশিনে আমনা

बिबिना बिबिना

얻어물어 양사 못한 것. 어묵물어 고보

0: โอ้ย
1: อยากไว้เธอขอลูกตัวมา

సఫల పదోగు బను అనా రఖినో

अभी बिना

আশোক চোরা জাদু নিয়ে বাতাইলাই মঙ্গ ওরে চাবে খেনে রেখা ক্ষীরু দেববর্মা বাই সুখিনী দেববর্মা তাবুক রেচাবে খেনে রেওয়ানা নন্নি গোপাল দেববর্মানী খরাঙ্গ রেচাব মঙ্গ।

পাইথাগো ননি গোপাল দেবন মানে খারং রাজা জাগ রাজা মানখান রাজা খা আকাশবাণী আগরতলা অবনী লগিন পাইখা তিনি দীপর জরানী কক বরক পান্দা যতন হামবাই।

0: চাষের কথা। আজকের প্রসঙ্গ আলু চাষে নতুন দিশা, বলছেন অধ্যাপক আশিস চক্রবর্তী।
1: দিশা মানে হচ্ছে আমরা আলু যে পদ্ধতিতে চাষ করে থাকি, নর্মাল জমি তৈরি, তারপরে সার বীজ লাগানো, এইভাবে না গিয়ে আমরা বিগত কয়েক বছর ধরে দেখছি যে এই আলু লাগানোর সময় বারবার একটা প্রাকৃতিক দুর্যোগ এসে আমাদের কিন্তু আলু লাগানো বা চাষটাকে কিন্তু ব্যাহত করে যাচ্ছে। কোনো কোনো বছর দেখছি আমরা দুটো তিনটে করে বৃষ্টির ফেজ যাচ্ছে, এবছরও কিন্তু আমরা দেখেছি গত সপ্তাহ এক সপ্তাহ আগেও বৃষ্টি হয়েছে, দুর্গাপুজোর পরেও বৃষ্টি হয়েছে। এর ফলে কি হয়, কৃষক বন্ধুদের এমনিতেই ধান কাটতে প্রচুর, আগের পূর্ববর্তী ফসল যে ধান সেটা কাটতেই প্রচুর সময় লেগে যায়, তারপরে যদি বারবার এই বৃষ্টি এবং তার ফলে জমি তৈরি যদি ব্যাহত হতে থাকে তাহলে কৃষক বন্ধুরা কি করবেন? এবং বাই দিস টাইম কৃষক বন্ধুরা কিন্তু অনেকেই আলুর বীজও কিনে ফেলে থাকেন, তাহলে কি সেই বীজটা নষ্ট হবে? আমি বলি এই সমস্ত যখন প্রাকৃতিক দুর্যোগ আসবে যেখানে জমি তৈরি করা যাবে না, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু কৃষক বন্ধুরা জিরো টিলেজ বা মিনিমাম টিলেজ বলে একটা পদ্ধতি এখন আমরা শুরু করেছি। সেখানে কি হয়, ওই দুটো ধানের রোয়ের মাঝখানে যে জমিটা ফাঁকা জমি থাকবে সেখান থেকে জাস্ট একটা টাইম দিয়ে একটুখানি টেনে নিয়ে তার উপরে আলুগুলো বসিয়ে যাবে নির্দিষ্ট দূরত্বে, 60 সেন্টিমিটার বাই 20 সেন্টিমিটার দূরত্বে বসিয়ে গিয়ে সেই উপরটা একটু ভার্মি কম্পোস্ট জাতীয় কোনো কিছু দিয়ে বা খড় দিয়ে একটু ভালো করে ঢেকে দেবে। বাকি অন্যান্য যা পদ্ধতি, সার প্রয়োগ, জলসেচ, সেগুলো কিন্তু নর্মাল পদ্ধতি অনুসারেই তারা করে যেতে পারে। এইভাবেই কিন্তু আলু চাষ কৃষক বন্ধুরা করে যেতে পারেন, কিন্তু খেয়াল রাখতে হবে খড় দিয়ে যদি আলু ঢাকেন সেক্ষেত্রে খড়ের পরিমাণটা একটু বেশি হবে, না হলে সূর্যের আলু লেগে কিন্তু আলুটা সবুজ হয়ে যাবে। আর একটা জিনিস হয় আমাদের এখানে জ্যোতি, আমাদের জ্যোতি কিন্তু দীর্ঘ 50 বছরের বেশি ধরে কিন্তু জ্যোতি আমাদের এখানে চাষ হয়ে আসছে, এবং এই দীর্ঘকাল চাষ হওয়ার ফলে এই জ্যোতি ভ্যারাইটিতে কিন্তু ভাইরাস জনিত

0: এক রকমের রোগের আক্রমণের ফলে তার উৎপাদন কিন্তু আগে যে পরিমাণে হতো এখন সেই পরিমাণে কিন্তু ইল্ড আর পাওয়া যাচ্ছে না। এবং আগে যেমন জ্যোতি আলু নাভিধসার পক্ষে সহনশীল ছিল, এখন কিন্তু নাভিধসার প্রতি কিন্তু তার সহনশীলতা অনেক কমে গেছে। এই জন্য আমাদের কাছে যেহেতু উন্নত জাত রয়েছে, আমরা কেন তাহলে জ্যোতিকে রিপ্লেস করার দিকে যাব না? এই উন্নত জাতের মধ্যে একটা আমরা কৃষক বন্ধুদের বলে থাকি, সেটা হচ্ছে কুফরি হিমালিনী। এবং এর মূলত হিমালিনীর যেটা অ্যাডভান্টেজ হচ্ছে জ্যোতির থেকে, সেটা হচ্ছে এর থেকে কিন্তু 40 থেকে 45 টন ইল পাওয়া যেতে পারে সহজেই। এটা নাভিধসার পক্ষে রোগ সহনশীল এবং এটা খেতে খুব সুস্বাদু, যার জন্য সহজেই কিন্তু এই আলুর জাতটা কিন্তু জনপ্রিয় করে তোলা, কৃষক বন্ধুদের কোনো অসুবিধা হবে না। আর তাছাড়া আরো কিছু কিছু নতুন জাত যেগুলো শুধু খাওয়ার জন্য নয়, আর তার মাধ্যমে আমরা পুষ্টিও পেতে পারি। এই ভ্যারাইটিগুলো বা জাতগুলো হচ্ছে কুফরি জামুনিয়া, খুবই রিসেন্ট এই ভ্যারাইটিটা বেরিয়েছে, কুফরি নীলকণ্ঠ, তারপরে কুফরি মানিক, কুফরি উদয়। এই জাতগুলোতে আলুর এমনি যা পুষ্টি গুণ আছে, এছাড়াও এই আলুগুলোতে বিভিন্ন রকম মাইক্রোনিউট্রিয়েন্টস যেমন আয়রন, জিঙ্ক, অ্যান্টিঅক্সিডেন্টস, অ্যান্থিসায়ানিন, এই সমস্ত খাদ্য গুণ কিন্তু এই জাতগুলোতে প্রচুর পরিমাণে থাকে। এই আলুগুলো যদিও আলুগুলোর কালারটা কিন্তু একটু লাল হবে, কিন্তু আলুগুলোর পুষ্টিমূল্য বিচারে কিন্তু অনেক ভালো, এবং এই আলুগুলো কিন্তু কৃষক বন্ধুরা সহজেই করতে পারেন। তাতে কি হবে, আলুর যে নর্মাল যে খাওয়া তার বাদেও পুষ্টি চাহিদা কিন্তু এর থেকে মেটানো সম্ভব হবে।
1: শুনলেন চাষের কথা, আজকের প্রসঙ্গ ছিল আলু চাষে নতুন দিশা, বললেন অধ্যাপক আশিস চক্রবর্তী।
2: এতক্ষণ শুনলেন চাষের কথা।

শাস্ত্রীয় সঙ্গীতের আসরে এতক্ষণ শুনছিলেন সুদ্ধ সারাং রাগে খেয়াল, পরিবেশনায় ছিলেন দীপম দে এবং তবলা পরিবেশনায় ছিলেন বিভাস ঋষিদাস।

আকাশবাণী খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, ইউরোব্যাঙ্ক গ্রিস থেকে ভারতে আন্তঃসীমান্ত অর্থ স্থানান্তরের জন্য ইউপিআই ভিত্তিক রেমিটেন্স পরিষেবা চালু করেছে। উপকূলরক্ষী বাহিনী জাহাজ সচেত ম্যাঙ্গালুরু উপকূলের কাছে ভারতীয় মাছ ধরার নৌকো মঞ্জুমাথা থেকে ছজন মৎস্যজীবীকে উদ্ধার করেছে। অপারেশন আমিস্তাদের আওতায় ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলায় ভারতীয় সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত মানুষদের জরুরি চিকিৎসা সেবা প্রদানে একটি ফিল্ড হাসপাতাল তৈরি করেছে। আফগানিস্তানে পাকতিকা ও কুনার প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় বেশ কয়েকজন বিশ্বনেতা ও আন্তর্জাতিক সম্প্রদায় নিন্দা জানিয়েছে। ফিফা ফুটবল বিশ্বকাপে রাউন্ড অফ 32 থেকে জার্মানি, নেদারল্যান্ডস, জাপান বিদায় নিয়েছে। আসছি বিস্তারিত খবরে। ইউরোব্যাঙ্ক গ্রিস থেকে ভারতে আন্তঃসীমান্ত অর্থ স্থানান্তরের জন্য ইউপিআই ভিত্তিক রেমিটেন্স পরিষেবা চালু করেছে। এই উদ্যোগটি ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া NPCI ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেডের সঙ্গে ব্যাংকের কৌশলগত সহযোগিতার একটি অংশ। সামাজিক মাধ্যমের এক পোস্টে বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন যে ইউরোব্যাঙ্কে এই পরিষেবা চালু হওয়ায় ভারতের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার বিশ্বব্যাপী সম্প্রসারণের ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন হল। তিনি আরও বলেন যে গ্রিসে ইউপিআই পরিষেবা চালু হওয়ায় যোগ্য গ্রাহকেরা এখন তাৎক্ষণিকভাবে নিরাপদে ও সহজে অর্থ স্থানান্তর করতে পারবেন এবং এর ফলে লেনদেনের খরচ প্রথাগত পদ্ধতির তুলনায় অনেক কম হবে। শ্রী গোয়েল বলেন, বিশ্বজুড়ে ইউপিআই এর ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতা ও প্রশংসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গির প্রতি আস্থারই প্রতিফলন। শ্রী গোয়েল গ্রিসে ইউরোব্যাঙ্কের CEO ফোকিওয়ান কারাভিয়াসের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে উভয় নেতা

0: ভারত ও গ্রিসের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব সম্প্রসারণ নিয়ে আলোচনা করেন এবং গ্রিসের ব্যবসায়ীদের ভারতে বিনিয়োগে উৎসাহিত করেন। সরকার পেট্রোল ও ডিজেলের বিক্রি ও সরবরাহের উপর জারি সাময়িক বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি খুচরো আউটলেটের মাধ্যমে বিক্রি হওয়া মোটর স্পিরিট এবং হাইস্পিড ডিজেলের উপর থেকে সাময়িক এক বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে। আগামীকাল অর্থাৎ পয়লা জুলাই থেকে এই নির্দেশিকা কার্যকর হবে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান জোরের সঙ্গে বলেছেন যে কৃষিক্ষেত্রের উন্নয়ন ছাড়া বিকশিত ভারতের লক্ষ্য অর্জন করা সম্ভব নয়। হরিয়ানার হিসারে আয়োজিত ক্ষেত বাঁচাও অভিযানের সমাপ্তি অনুষ্ঠানের ভাষণ দেওয়ার সময় শ্রী চৌহান জানান, সরকার এমন একটি মোবাইল অ্যাপ তৈরির কাজ করছে যাতে মাটি এবং মাটিতে কী পরিমাণ সার প্রয়োজন সে সংক্রান্ত তথ্য প্রদান করবে। তিনি কৃষকদের মাটির গুণমান ও স্বাস্থ্য বজায় রাখার লক্ষ্যে জমিতে সার ও কীটনাশক সুষমভাবে ব্যবহারের আহ্বান জানান। পাশাপাশি তিনি কৃষকদের জৈব সার পদ্ধতি গ্রহণেরও পরামর্শ দেন।
1: हम संतुलित खाद डालें, संतुलित कीटनाशक जितनी जरूरत है, जिन तत्वों की आवश्यकता वही डालें। अत्यधिक केमिकल फर्टिलाइजर के उपयोग से हमारी धरती बीमार हो रही है, हमारी मिट्टी खराब हो रही है और उसमें उत्पादित जो फल सब्जी और अनाज है उसके कारण कई तरह की बीमारियां मानव शरीर में भी घर कर रही है। अलनीनो का प्रभाव यहां भी है, बारिश नहीं हो रही है, तो इस प्राकृतिक संतुलन को हमको बना के रखना पड़ेगा ताकि हमारी धरती सुरक्षित रहे तो हम भी सुरक्षित रहेंगे।
0: ভারতীয় উপকূলরক্ষী বাহিনী জাহাজ সাচেত ম্যাঙ্গালুরু উপকূলের কাছে ভারতীয় মাছ ধরার নৌকো মঞ্জুমাথা থেকে ছজন মৎস্যজীবীকে উদ্ধার করেছে। উপকূলরক্ষী বাহিনী সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছে, গতকাল উত্তাল সমুদ্রে নৌকাটি ক্ষতিগ্রস্ত হয়ে ভেতরে জল ঢুকে পড়ায় তারা লাইফ জ্যাকেট ব্যবহার করে সমুদ্রে ভেসে থাকে। এই অবস্থায় তাঁদের উদ্ধার করা হয়। উপকূলরক্ষী বাহিনী আরও জানিয়েছে যে উদ্ধার করা মৎস্যজীবীদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করে নিউ ম্যাঙ্গালুরুতে নিয়ে আসা হচ্ছে। সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী বলেছেন যে ভারতীয় সেনাবাহিনী কোনো একক ব্যক্তির কাছ থেকে নয়, বরং সৈনিক, কমান্ডার, প্রবীণ সেনা সদস্য, তাঁদের পরিবারবর্গ এবং দেশের নাগরিকদের অটল আস্থার উপর ভিত্তি করেই শক্তি অর্জন করে।
2: চার দশক সে অধিক সময় ভারতীয় সেনা মে সেবারত রহনা মেরে জীবন কা সবসে বড়া সৌভাগ্য রহা। ভারতীয় সেনা কিসি এক ব্যক্তি বিশেষ সে নহীঁ বল্কি আপনে সৈনিকোঁ, কমান্ডারোঁ, পূর্ব সৈনিকোঁ, পরিবারজনোঁ অর দেশবাসিওঁ কে অটুট বিশ্বাস সে শক্তি প্রাপ্ত করতি। সবপ্রথম মে ভারতীয় সেনা কে হর সৈনিক শামিল বীরগতি প্রাপ্ত বলিদানিওঁ কো নমন করতা হুঁ।
0: আজ নতুন দিল্লিতে সেনাপ্রধানের দায়িত্ব হস্তান্তরের সময় জেনারেল দ্বিবেদী কথা বলেন। তিনি জোর দিয়ে বলেন যে চার দশকেরও বেশি সময় ধরে ভারতীয় সেনাবাহিনীতে সেবা করতে পারা তাঁর জন্য ছিল পরম সৌভাগ্যের বিষয়। অপারেশন আমিস্তাদের আওতায় ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলার ভারত তার মানবিক সহায়তা প্রদান জোরদার করেছে। ভেনেজুয়েলার কারাকাসে ভারতীয় দূতাবাসে সামাজিক মাধ্যমের এক পোস্টে জানিয়েছে, ভারতীয় সেনাবাহিনী একটি দল ক্ষতিগ্রস্ত মানুষদের জরুরি চিকিৎসা সেবা প্রদানে একটি ফিল্ড হাসপাতাল স্থাপন করেছে। উল্লেখ্য, গত ২৪শে জুন ভেনেজুয়েলার মধ্য উত্তরাঞ্চলে পরপর কয়েকটি ভয়াবহ ভূমিকম্পে অন্তত ১৭১৯ জন মানুষ প্রাণ হারিয়েছেন। আজ ঐতিহাসিক হুল দিবস। মহাবিদ্রোহের আগে ১৮৫৫ ঔপনিবেশিক শাসন ও দেশের জমিদার মহাজনদের অত্যাচারের বিরুদ্ধে আজকের দিনে সিধু কানু মুর্মুর নেতৃত্বে সশস্ত্র সাঁওতাল বিদ্রোহ সংঘটিত হয়েছিল, তারই স্মরণে এই দিনটি উদযাপিত হচ্ছে। হুল দিবসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, সিধু কানু, চাঁদ ভৈরব, ফুলঝানো এবং অসংখ্য সাঁওতাল সংগ্রামীদের আত্মত্যাগকে স্মরণ করেছেন। জুন মাস ছানি নিবারণ মাস হিসাবে চিহ্নিত। ছানিজনিত সমস্যা ও তার প্রতিকার এবং সার্বিকভাবে চক্ষুরোগ ও তার চিকিৎসা নিয়ে আজকের প্রসঙ্গে এবারের আলোচনা চোখের আলোয়। চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর মুখার্জির সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগ প্রযোজিত এই অনুষ্ঠানের দ্বিতীয় শেষ পর্ব সম্প্রচারিত হবে আজ রাত ৮টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ। ডিটিএইচ পরিষেবা ও সোশ্যাল মিডিয়াতেও এটি শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আফগানিস্তানের পাকতিয়া, পাকতিকা ও কুনার প্রদেশে পাকিস্তানে বিমান হামলার ঘটনায় বেশ কয়েকজন বিশ্বনেতা ও আন্তর্জাতিক সম্প্রদায় নিন্দা জানিয়েছে। এই হামলায় নারী ও শিশুসহ বেশ কয়েকজন সাধারণ নাগরিকের হতাহতের খবর পাওয়া গেছে। তালিবান সরকারের মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত জানিয়েছেন যে ২৮শে জুন রাতে ওই বিমান হামলায় ৩৬

30 জন অসামরিক নাগরিক নিহত ও 163 জন আহত হন এবং তিনটি আবাসিক বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এরপরই এসব প্রতিক্রিয়া আসে। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে সংঘর্ষ বন্ধের আহ্বান জানান। ইউরোপীয় ইউনিয়নও অবিলম্বে উত্তেজনা প্রশমন ও সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। গতকাল আফগান বিদেশমন্ত্রক কাবুলে নিযুক্ত পাকিস্তানের দূতাবাসের ভারপ্রাপ্ত প্রধানকে ডেকে পাঠায়। পশ্চিম এশিয়ার উত্তেজনা কমানোর লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা শুরুর আগেই বাধার মুখে পড়েছে, কারণ দোহায় পরবর্তী পর্যায়ের আলোচনা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ইরান পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছে। দোহায় নতুন করে আলোচনার সম্ভাবনার কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করার পর মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে তেহরান এই দাবি প্রত্যাখ্যান করে দান জানিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো পরিকল্পনা বর্তমানে তাদের নেই। ইরান কোনো চূড়ান্ত চুক্তি আলোচনার আগে তাদের 14 দফা সমঝোতা স্মারক বাস্তবায়ন করার বিষয়ে জোর দিয়েছে। 2026 ফিফা ফুটবল বিশ্বকাপের রাউন্ড অফ 32 থেকে

0: কাবুলে নিযুক্ত পাকিস্তানের দূতাবাসের ভারপ্রাপ্ত প্রধানকে ডেকে পাঠায়। পশ্চিম এশিয়ার উত্তেজনা কমানোর লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা শুরুর আগেই বাধার মুখে পড়েছে, কারণ দোহায় পরবর্তী পর্যায়ের আলোচনা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ইরান পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছে। দোহায় নতুন করে আলোচনার সম্ভাবনার কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করার পর মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে তেহরান এই দাবি প্রত্যাখ্যান করে দান জানিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো পরিকল্পনা বর্তমানে তাদের নেই। ইরান কোনো চূড়ান্ত চুক্তি আলোচনার আগে তাদের 14 দফা সমঝোতা স্মারক বাস্তবায়ন করার বিষয়ে জোর দিয়েছে। 2026 ফিফা ফুটবল বিশ্বকাপের রাউন্ড অফ 32 থেকে জার্মানি বিদায় নিয়েছে। বোস্টনে অনুষ্ঠিত ম্যাচে অতিরিক্ত সময় শেষে 1-1 সমতায় শেষ হওয়ার পর পেনাল্টি শুটআউটে প্যারাগুয়ের কাছে 4-3 ব্যবধানে হেরে তারা টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে। বিশ্বকাপে এটি জার্মানির পেনাল্টি শুটআউটের প্রথম পরাজয়। এই জয়ের মাধ্যমে প্যারাগুয়ে বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ পৌঁছে গেল। আরও 3টি দল প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে। নেদারল্যান্ডস, জাপান ও জার্মানিকে যথাক্রমে হারিয়ে মরক্কো, ব্রাজিল ও প্যারাগুয়ে রাউন্ড অফ 16-এ নিজেদের জায়গা করে নিয়েছে। শেষ করবার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ইউরোব্যাঙ্ক গ্রিস থেকে ভারতে আন্তঃসীমান্ত অর্থ স্থানান্তরের জন্য ইউপিআই ভিত্তিক রেমিটেন্স পরিষেবা চালু করেছে। উপকূলরক্ষী বাহিনী জাহাজ সাচেত ম্যাঙ্গালুরু উপকূলের কাছে ভারতীয় মাছ ধরার নৌকো মঞ্জুমাথা থেকে 6 জন মৎস্যজীবীকে উদ্ধার করেছে। অপারেশন আমিস্তাদের আওতায় ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলায় ভারতীয় সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত মানুষদের জরুরি চিকিৎসা সেবা প্রদানে একটি ফিল্ড হাসপাতাল তৈরি করেছে। আফগানিস্তানের পাকতিকা ও কুনার প্রদেশে পাকিস্তানের বিমান হামলার ঘটনায় বেশ কয়েকজন বিশ্বনেতা আন্তর্জাতিক সম্প্রদায় নিন্দা জানিয়েছে। ফিফা ফুটবল বিশ্বকাপে রাউন্ড অফ 32 থেকে জার্মানি, নেদারল্যান্ডস, জাপান বিদায় নিয়েছে। খবর শেষ হল স্থানীয় সংবাদ। এরপরে
1: আকাশবাণী আগরতলা, এবারে লোকগীতি শুনবেন অংশুমান রায়ের কণ্ঠে।

0: শুনছিলেন লোকগীতি শিল্পী ছিলেন অংশমান রায়। এবার একটি বিজ্ঞাপন বিরতি।
1: আপনি জানেন কি, এসটিআই অর্থাৎ যৌনবাহিত সংক্রমণ কিন্তু এইচআইভির সংক্রমণের ঝুঁকি বাড়ায়। তাই মনে কোথাও সন্দেহ হলে অবিলম্বে এসটিআই আরটিআই এর চিকিৎসকদের পরামর্শ নিতে হবে।
2: একজন নিবন্ধিত চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা গ্রহণ এবং কুসংস্কার থেকে দূরে থাকুন।
1: নিরাপদ যৌনতা মেনে চলুন, কন্ডোমের সঠিক এবং ধারাবাহিক ব্যবহার করতে শিখুন। মনে রাখবেন, অসংযত জীবনযাপন, যৌন মিলন আপনার দেহে এইচআইভি সংক্রমণ ঘটাতে পারে।
2: যদি কেউ মনে করেন তিনি এইচআইভিতে আক্রান্ত হওয়ার ঝুঁকির মধ্যে আছেন, তাহলে রাজ্যের যে কোনো সরকারি হাসপাতালে আইসিটিসিতে যোগাযোগ করুন, চিকিৎসকের পরামর্শ নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করুন। তাই এইচআইভি এইডস এর সত্যটাকে জানুন,
1: জীবনকে ভালোবেসে এইডস প্রতিরোধ করুন।
0: আকাশবাণী আগরতলা। এবারে আধুনিক গান শুনুন শ্রীকান্ত আচার্যের কণ্ঠে।

আকাশবাণী আগরতলা। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে ইংরেজি এবং পরে হিন্দি সংবাদ।

এবারে আমাদের শ্রোতা বন্ধুদের আমাদের পরবর্তী অধিবেশনের অনুষ্ঠান সূচি জানিয়ে দেওয়ার পালা। বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি, সন্ধ্যে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে সপ্তম শ্রেণীর গণিত থেকে ভগ্নাংশ ও দশমিক সংখ্যা বিষয়ে পাঠ দেবেন রানীর খামার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সুবীর ভট্টাচার্য। সন্ধ্যে 6:30 ঘর গৃহস্থির আসরে শুনবেন এইডস সচেতনতায় ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি, এই প্রসঙ্গ নিয়ে ডক্টর সমর্পিতা দত্তের সাক্ষাৎকার। পরে লোকগীতি শুনবেন তপন রায়ের কণ্ঠে। সন্ধ্যে 7:00 ককবরক অনুষ্ঠান, 7:45 ককবরক সংবাদ, সন্ধ্যে 7:55 স্থানীয় বাংলা সংবাদ, রাত 8:05 সুস্বাস্থ্য, রাত 9:00 রবীন্দ্রসঙ্গীত শুনবেন শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, রাত 9:15 দিল্লি কেন্দ্রের অনুষ্ঠান স্পটলাইট, রাত 9:30 বাংলা নাটক দ্বিতীয় মরণ, রচনা জয়কৃষ্ণ গয়াল, প্রযোজনা আশিস গিরি, রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি, রাত 10:15 রাগ প্রধান গান শুনবেন শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়।

জানিয়ে দিলাম আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি। স্টুডিওর ঘড়িতে এখন সময় দুপুর 2:32 হয়ে 52 সেকেন্ড। আমাদের পরবর্তী অনুষ্ঠান প্রচারিত হবে বিকেল 5টায়।

আকাশবাণী আগরতলা, শুরু হলো আমাদের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1269 কিলোহার্টজে।

0: President Drobdi Murmu today called upon students to use education as a means to build an equitable and inclusive society while addressing the first convocation of the Central Tribal University of Andhra Pradesh in Visakhapatnam. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী আগরতলা শুরু হচ্ছে হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। অনুষ্ঠানে প্রথম গানটি শুনুন কামচোর ছায়াছবি থেকে, কিশোর কুমার এবং আলকা ইয়াগনিকের দ্বৈত কণ্ঠে।

0: একজন এইচআইভিতে জানেন তো কিভাবে একজন এইচআইভিতে আক্রান্ত হন?
1: সংক্রমিত সঙ্গীর সঙ্গে অসুরক্ষিত যৌন মিলনে,
0: সংক্রমিত ব্যক্তির ব্যবহার করা সূচ দিয়ে শিরাপথে মাদক বা ইনজেকশন ব্যবহার করার মাধ্যমে,
1: অপরীক্ষিত সংক্রমিত রক্ত অন্য ব্যক্তির শরীরে সঞ্চালন করা হলে,
0: সংক্রমিত গর্ভবতী মহিলা থেকে গর্ভস্থ সন্তান বা সদ্যজাত শিশুকে সংক্রমিত মায়ের বুকের দুধ খাওয়ানোর মাধ্যমে।
1: তাই সতর্ক থাকুন, জীবনকে ভালোবেসে এইডসকে প্রতিরোধ করুন।
0: মনে রাখবেন, এইচআইভি এবং এইডস বিষয়ে সত্যটা আমাদের জানতে হবে।
1: বর্তমানে এইডস এর কোনো প্রতিরোধক টিকা নেই। এইডস বিষয়ক সেমিনার, পথসভা, শিক্ষামূলক কর্মশালা, বিভিন্ন প্রচার মাধ্যমের প্রচার দ্বারা শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক এবং জনসাধারণের মধ্যে সচেতনতা গড়ে তোলাই হবে এইডস এর প্রতিরোধ কর্মসূচি।
0: এছাড়াও যে সকল ঘটনাক্রম বা ব্যবহার মানুষকে এইডস আক্রান্ত হওয়ার ঝুঁকির দিকে ঠেলে দেয়, তা থেকে বিরত থাকাই এইডস প্রতিরোধের উপায়। এইচআইভি এইডস এর বিষয়ে বিস্তারিত জানতে হলে 1097 টোল ফ্রি নম্বরে যোগাযোগ করুন।
2: Dynamic performance, sleek design. Explore Maruti Suzuki Alto K10. Comes with a mileage of 24.90 km per liter. Smart Play Studio, 15 plus safety features including 6 airbags, next gen K-Series 1.0 liter dual jet, dual 50 engine and spacious interiors.
3: Get attractive offers up to ₹67,500. Offer till stock lasts. Visit your nearest Maruti dealership today. Terms and conditions apply.
2: Superior handling, stylish look. Explore Maruti Suzuki Brezza. Comes with superstar 9-inch Smart Play Pro Plus with surround sense by Archimis. It has 6-speed automatic 360-degree camera view, latest technology, electric sunroof, special safety features like 6 airbags, ABS, ESP, and also offers attractive mileage too. 19.89 km per litre in petrol and 25.51 km per kg in CNG.
3: Get attractive offers up to ₹55,000. Offer till stock lasts. Visit your nearest Maruti dealership today. TNC apply.
4: The Maruti Suzuki Victoris is finally here. And has everything you could imagine in your SUV. Dolby Atmos 5.7 surround sound? Yes. Advanced level 2 ADAS? Yes. Smart power tailgate with gesture control? Yes. 5-star safety rating? Yes. Yes. It's got it all. Introductory price starts at just ₹10.49 lakh.
3: And benefits up to ₹80,000. Visit your nearest Maruti Suzuki Arena dealership to know more. Terms and conditions apply.

প্রেম গ্রন্থ ছায়াছবি থেকে গানটি শুনলেন আলকা ইয়াগনিক এবং বিনোদ রাঠোরের দ্বৈত কণ্ঠে। চিত্রগীতি অনুষ্ঠানে এবারে গানটি শুনুন ক্রিমিনাল, ছায়াছবি থেকে, শিল্পী আলকা ইয়াগনিক।

ওয়াজুদ ছায়া ছবি থেকে গানটি শুনলেন কুমার শানু এবং আলকা ইয়াগনিকের দ্বৈত কণ্ঠে। চিত্রগীতি অনুষ্ঠানে এবারের গানটি শুনুন ডুপ্লিকেট ছায়া ছবি থেকে। আলকা ইয়াগনিক, শঙ্কর মহাদেবন এবং উদিত নারায়ণের কণ্ঠে।

কসুর ছায়াছবি থেকে গানটি শুনলেন উদিত নারায়ণ এবং আলকা ইয়াগনিকের দ্বৈত কণ্ঠে। চিত্রগীতি অনুষ্ঠানে এবারে গানটি শুনুন কুরুক্ষেত্রা ছায়াছবি থেকে কুমার শানু এবং আলকা ইয়াগনিকের দ্বৈত কণ্ঠে।

0: ওয়ান টু কা ফোর ছায়া ছবি থেকে গানটি শুনলেন উদিত নারায়ণ এবং আলকা ইয়াগনিকের দ্বৈত কণ্ঠে। চিত্রগীতি অনুষ্ঠানে শুনছিলেন হিন্দি ছায়াছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ।
1: আকাশবাণী সমাচার কে সাথ মে প্রিয়ঙ্কা অরোড়া।

0: আকাঙ্ক্ষা সম্পর্কে পাঠ দিয়েছেন রানীর খামার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষক সুবীর ভট্টাচার্য।
1: প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ভগ্নাংশ ও দশমিক সংখ্যা এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। ভগ্নাংশ সম্পর্কে তোমরা আগেই জেনেছ। ভগ্নাংশ হল, খুব ছোট্ট করে যদি বলতে চাই, একটা আস্ত জিনিসকে যদি আমরা দুটি, তিনটি বা অনেকগুলি ভাগে ভাগ করি তবে প্রত্যেকটি অংশকে বলা হয় ভগ্নাংশ। এরা সাধারণত তিন প্রকারের হয়, যেমন প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ, তার একটা উদাহরণ আমি তোমাদের সামনে তুলে ধরছি, সেটা হলো 2/3। এক্ষেত্রে লব হরের চেয়ে ছোট হতে হবে। এখানে দেখো, লব হলো 2 আর হর হলো 3, তাহলে 2 কিন্তু 3 থেকে ছোট, তাই এটি হলো প্রকৃত ভগ্নাংশ। আরেক প্রকারের ভগ্নাংশ হলো অপ্রকৃত ভগ্নাংশ। তার উদাহরণ কেমন হবে? সেটি হবে 5/3। এই ক্ষেত্রে লব কিন্তু হরের চেয়ে বড় হবে। যেমন ধরো, এই ভগ্নাংশটির বেলায় লব হলো 5 আর হর হলো 3। 5/3 থেকে বড়, তাই এটি হলো অপ্রকৃত ভগ্নাংশ। এমন আরেক প্রকারের ভগ্নাংশ হলো মিশ্র ভগ্নাংশ। তার উদাহরণ কেমন হবে? যেমন 3 whole 1/2। আমরা এটাকে এইভাবেও বলতে পারি, 3 সমস্ত 2/1। এটিও হবে মিশ্র ভগ্নাংশের উদাহরণ। তো এই বিষয়গুলি তোমরা আগের ক্লাসে সব জেনে এসেছ। তাছাড়া তোমরা জানো ভগ্নাংশের যোগ কিভাবে করতে হয়, ভগ্নাংশের বিয়োগ কিভাবে করতে হয়, এগুলোও কিন্তু তোমরা আগেই জেনেছ। আর এই সময় আমরা যেটা জানবো আজকে, সেটা হলো ভগ্নাংশের গুণ ও ভগ্নাংশের ভাগ। প্রথমেই আমরা আলোচনা করছি ভগ্নাংশের গুণ সম্পর্কে। ভগ্নাংশের গুণের মধ্যে প্রথম যে প্রকারটা, সেটা হলো স্বাভাবিক সংখ্যা এবং ভগ্নাংশের গুণ। স্বাভাবিক সংখ্যা তোমরা আগেই জানো কোনগুলিকে স্বাভাবিক সংখ্যা বলে, যেমন 1, 2, 3, এই সংখ্যাগুলি যারা আছে তাদেরকে আমরা বলবো স্বাভাবিক সংখ্যা। আর এই সংখ্যা শুরু হয় 1 থেকে আর শেষ হয় একদম ইনফিনিটি পর্যন্ত। এই ক্ষেত্রে কোনো ভগ্নাংশের, সেটা প্রকৃত বা অপ্রকৃত, এর সঙ্গে স্বাভাবিক সংখ্যার গুণের ক্ষেত্রে লবের সাথে স্বাভাবিক সংখ্যাটির গুণ করতে হবে এবং হরের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ কোনো ভগ্নাংশ a/b হলে এর সাথে যদি কোনো স্বাভাবিক সংখ্যা c গুণ করতে চাও, তখন তুমি সেটাকে কিভাবে লিখবে? তুমি লিখবে a/b (c) = a/c/b। আমরা একটা উদাহরণ হিসেবে যদি নেই, 2/3 একটি ভগ্নাংশ এবং 5 একটি স্বাভাবিক সংখ্যা। এই ক্ষেত্রে 5 × 2/3 যদি আমরা করতে চাই, আমরা কিভাবে করব? আমরা করব 5 × 2/3 = 10/3। এই ক্ষেত্রে লক্ষ্য করো, স্বাভাবিক সংখ্যা 5-এর সঙ্গে আমরা যে ভগ্নাংশ ছিল সেই ভগ্নাংশের লব 2 আমরা গুণ করেছি, হর কিন্তু 3, সেটা অপরিবর্তিত রয়ে গেছে। তাহলে উত্তরটা কত দাঁড়ালো? 5 × 2 = 10/3, অর্থাৎ 10/3, এটা হবে তার আনসার। এবার আরেকটি প্রকার, সেটা হলো ভগ্নাংশের প্রকারক অর্থাৎ এর, যেটাকে আমরা ইংরেজিতে বলি অফ, এর প্রয়োগ কিভাবে আমরা করব। এই যে এর বা অফ

অর্থ আমরা যেটা বললাম সেটাকে আমরা কী হিসাবে প্রকাশ করি? সেটাকে আমরা করি গুণ হিসাবে প্রকাশ করি। যেমন সি এর এ বাই বি, যদি আমরা লিখতে চাই আমরা লিখব সি ইন্টু এ বাই বি, এই ক্ষেত্রে উত্তর কী হবে? সি ইন্টু এ বাই বি। যদি আমরা একটা উদাহরণ নিই এই এরের বেলায়, থ্রি এর ওয়ান বাই টু, আমরা কীভাবে লিখব? থ্রি ইন্টু ওয়ান বাই টু, আনসার কী দাঁড়াবে? থ্রি ইন্টু ওয়ান থ্রি বাই টু। দেখো এই ক্ষেত্রেও আমরা লবের সাথে এই যে স্বাভাবিক সংখ্যা থ্রি তাকে আমরা গুণ করেছি, আর হরের দেখো কোনো পরিবর্তন হয়নি। এবার আমরা শিখব ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে কিভাবে গুণ করা হয়। যদি একটি ভগ্নাংশকে অপর একটি ভগ্নাংশ দিয়ে গুণ করতে হয় তখন তার গুণফল হবে ভগ্নাংশের দুটির লবগুলির গুণফল ডিভাইডেড বাই হরগুলির গুণফল। যদি কোনো একটি ভগ্নাংশ এ বাই বি ও অপর একটি ভগ্নাংশ সি বাই ডি হয় তবে এ বাই বি ইন্টু সি বাই ডি ইকুয়াল টু হবে এ ইন্টু সি বাই বি ইন্টু ডি। তোমরা লক্ষ্য করে দেখো যে ভগ্নাংশ দুটোকে আমরা নিলাম তার হরগুলির গুণফল ডিভাইডেড বাই তার লবগুলির গুণফল ডিভাইডেড বাই হরগুলির গুণফল। উদাহরণ হিসাবে যদি আমরা একটি ভগ্নাংশকে টু বাই থ্রি হিসাবে নেই এবং অপর একটি ভগ্নাংশকে ফাইভ বাই সেভেন হিসাবে নেই তবে টু বাই থ্রি ইন্টু ফাইভ বাই সেভেন, তোমার উত্তর আসবে টু ইন্টু ফাইভ বাই থ্রি ইন্টু সেভেন। তোমরা দেখো এখানে প্রথম ভগ্নাংশের লব টু, দ্বিতীয় ভগ্নাংশের লব ফাইভ, আমরা গুণ করলাম টু ইন্টু ফাইভ, আর প্রথম ভগ্নাংশের হর হলো থ্রি, দ্বিতীয় ভগ্নাংশের হর হলো সেভেন, আমরা গুণ করলাম থ্রি ইন্টু সেভেন। তো আমরা কীভাবে লিখলাম? আমরা লিখলাম টু ইন্টু ফাইভ বাই থ্রি ইন্টু সেভেন, লবগুলির গুণফল বাই হরগুলির গুণফল। কত হলো উত্তর? টু ইন্টু ফাইভ টেন বাই থ্রি ইন্টু সেভেন টোয়েন্টি ওয়ান, তাহলে উত্তর হবে টেন বাই টোয়েন্টি ওয়ান। এবার আমরা শিখব আরেকটি নিয়ম, সেটি হল ভগ্নাংশের ভাগ। আমরা ভগ্নাংশের গুণ শেখার পর ভগ্নাংশের ভাগ কীভাবে করতে হয় সেই সম্পর্কে জানব। দেখো প্রথম যে নিয়মটি সেটি হল কোনো একটি স্বাভাবিক সংখ্যাকে যদি একটি ভগ্নাংশ দিয়ে ভাগ করা হয় তখন কীভাবে করতে হবে। যদি কোনো একটি স্বাভাবিক সংখ্যাকে কোনো একটি ভগ্নাংশ দিয়ে ভাগ করা হয় তখন তার ভাগফল কী হবে? ভাগফল হবে স্বাভাবিক সংখ্যা গুণ ভগ্নাংশটির অনুন্নক। যদি সি একটি স্বাভাবিক সংখ্যা এবং এ বাই বি একটি ভগ্নাংশ হয় তখন সি ভাগ এ বাই বি সেটা হবে সি ইন্টু বি বাই এ, আমরা লিখব বি ইন্টু সি বাই এ। এখানে এ বাই বির জায়গায় আমরা কিন্তু লিখেছি গুণ লিখে বি বাই এ, তাহলে এই বি বাই এটা কী হবে? এই বি বাই এ হলো এ বাই বি এর অনুন্নক। ধরো আমরা একটা উদাহরণ নিই, টু একটি স্বাভাবিক সংখ্যা আর থ্রি বাই ফাইভ হলো একটা ভগ্নাংশ। এবার যদি টুকে থ্রি বাই ফাইভ দিয়ে ভাগ করা হয় আমরা লিখব টু ভাগ থ্রি বাই ফাইভ, আমরা লিখব টু ইন্টু, ভাগের জায়গায় ইন্টু হয়ে গেল, আর থ্রি বাই ফাইভ যে ভগ্নাংশটা ছিল তার অনুন্নক লিখব আমরা ফাইভ বাই থ্রি, তাহলে কী হবে? টু ইন্টু ফাইভ বাই থ্রি।

অর্থাৎ 2 × 5/3, তাহলে 2 × 5 কত হবে? 10, নিচে কত আসবে? 3, তাহলে আনসার কী আসবে? 10/3। তো এইভাবে কোনো স্বাভাবিক সংখ্যাকে আমরা ভগ্নাংশ দিয়ে ভাগ করতে পারি। আর অনুন্নক তোমরা জানো যে অনুন্নক হচ্ছে কোনো একটি ভগ্নাংশের লব বাই হর যে আকারে থাকে তাকে যদি আমরা হর বাই লব আকারে প্রকাশ করি সেটাই হয়ে যায় ওই ভগ্নাংশের অনুন্নক। এবার আমরা শিখব কোনো একটি ভগ্নাংশকে স্বাভাবিক সংখ্যা দ্বারা কিভাবে ভাগ করা হয়। এই ক্ষেত্রেও আমরা কিভাবে করব, আমরা লিখব ভগ্নাংশ ভাগ স্বাভাবিক সংখ্যা। কেমন হবে তাহলে? ভগ্নাংশ ভাগের জায়গায় আমরা লিখব গুণ, আর যে স্বাভাবিক সংখ্যাটা ছিল সেটা কি হয়ে যাবে? ওই স্বাভাবিক সংখ্যার অনুন্নক। আমরা এইভাবে সাজাবো সেটাকে, আমরা লিখব ইকুয়াল টু ভগ্নাংশ ইনটু স্বাভাবিক সংখ্যার অনুন্নক। এই ক্ষেত্রে যদি ভগ্নাংশটাকে আমরা এ বাই বি নেই এবং স্বাভাবিক সংখ্যাটাকে আমরা সি নেই, তবে এ বাই ভি ভাগ সি আমরা লিখব এ বাই বি ইনটু সি এর অনুন্নক অর্থাৎ 1/c। তাহলে উত্তরটা আসবে এ বাই বি ইনটু সি। এই ক্ষেত্রে 1/c কী হবে? 1/c হবে সি এর অনুন্নক। আমরা একটা উদাহরণ নিই, যেমন ধরো একটা ভগ্নাংশ 2/3। এবার এই 2/3 যদি আমার ভাগ করতে হয় একটা স্বাভাবিক সংখ্যা 5 দিয়ে, তাহলে আমরা কিভাবে লিখব? আমরা লিখব 2/3/5 ইকুয়াল টু 2/3 × 1/5। কী হবে তাহলে? 2 × 1/3 × 5 অর্থাৎ 2 × 1 = 2, 3 × 5 = 15, 2/15। এখানে 1/5 কী হবে? 1/5 হবে 5 অনুন্নক। কেমন? এবার আমরা শিখব একটি ভগ্নাংশকে অপর একটি ভগ্নাংশ দ্বারা কিভাবে ভাগ করতে হয়। এই ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম প্রযোজ্য হবে। একটি ভগ্নাংশকে যদি আরেকটি ভগ্নাংশ দিয়ে ভাগ করতে হয় তাহলে আমরা লিখব প্রথম ভগ্নাংশ ভাগ দ্বিতীয় ভগ্নাংশ সমান সমান প্রথম ভগ্নাংশ গুণ দ্বিতীয় ভগ্নাংশের অনুন্নক সমান সমান। তাহলে কি হবে? ওই যে ভগ্নাংশটা নতুন যেটা পেলাম আমরা অনুন্নক হিসাবে, তার লবগুলির গুণফল ডিভাইডেড বাই হরগুলির গুণফল। ধরো যদি একটি ভগ্নাংশ এ বাই বি এবং অপর একটি ভগ্নাংশ সি বাই ডি হয়, এই ক্ষেত্রে এ বাই বি ভাগ সি বাই ডি, সেক্ষেত্রে আমরা কিভাবে লিখব? আমরা লিখব এ বাই বি ইনটু ডি বাই সি। দেখো সি বাই ডি যে ভগ্নাংশটা ছিল দ্বিতীয় ভগ্নাংশ, তার অনুন্নক হবে d/c। কী হবে এবার? এবার হবে a × d/b × c, লবগুলির গুণফল বাই হরগুলির গুণফল। আমরা যদি উদাহরণ হিসাবে নেই, যেমন ধরো 2/3/5/7, আমরা লিখব 2/3 × 7/5। তারপর কী করবে? উপরে যে লব থাকবে তার গুণ করে ফেলবে, আর নিচে যে হর থাকবে তারও গুণ করে ফেলবে। দেখবে ঠিক তার উত্তরটা তোমার কাছে চলে আসবে। অর্থাৎ একটি ভগ্নাংশকে অপর একটি ভগ্নাংশ দিয়ে ভাগ করলে তা হবে প্রথম ভগ্নাংশ ইনটু দ্বিতীয় ভগ্নাংশের অনুন্নক, আর এটাই হবে তার আনসার। এবার আরেকটা বিষয় তোমাকে মনে রাখতে হবে, সেটা হলো দুটি ভগ্নাংশের বেলায় যদি দুটি ভগ্নাংশ একে অপরের অনুন্নক হবে যদি ভগ্নাংশ দুটির গুণফল 1

0: অর্থাৎ উদাহরণ হিসাবে 1/2 একটি ভগ্নাংশ, তার অনুন্নক কত হবে 2/1। এবার আমরা 1/2 × 2/1 যদি আমরা লিখি তার আনসার আসবে 2 × 1/2 × 1। এবার 2 কে 2 দিয়ে ভাগ করলে উত্তর দাঁড়াবে 1। অর্থাৎ সবসময় মনে রাখতে হবে আমাদের যে দুটি ভগ্নাংশ একে অপরের অনুন্নক হবে যদি ভগ্নাংশ দুটির গুণফল 1 হয়। এইভাবে আমরা ভগ্নাংশের ক্ষেত্রে গুণ এবং ভাগ এই সূত্রগুলির মাধ্যমে আমরা প্রয়োগ করব। এবার আমরা এতক্ষণ ধরে যে আলোচনা করলাম তার উপর ভিত্তি করে কয়েকটা সমস্যার সমাধান করব। ধরো তোমার কাছে একটা সমস্যা দেওয়া আছে এইরকম, একটি টিনে 18 কিগ্রা গুড় আছে, এর 1/3 অংশ ব্যবহার করার পর টিনে আর কত কিগ্রা গুড় থাকবে। প্রথমে তোমাকে প্রশ্নটাকে খুব ভালো করে পড়তে হবে, পড়ার পর দেখো কি কি লেখা আছে এখানে। এখানে লেখা আছে টিনে মোট গুড়ের পরিমাণ কত হবে, আমরা লিখব 18 কিগ্রা। তারপর ব্যবহৃত গুড়ের পরিমাণ কত অংশ ব্যবহৃত হয়েছিল, 18 কিগ্রার 1/3 অংশ। তো আমরা লিখব কিভাবে, আমরা লিখব 18 কিগ্রা এর 1/3 অংশ। দেখো আমি প্রথমে আলোচনা করেছিলাম এর হলে কিভাবে লিখতে হয়, আমরা কি লিখব এরের জায়গায়, আমরা লিখব 18 × 3/1 কিগ্রা। তাহলে দেখো 3 দিয়ে যদি আমরা 18 কে ভাগ করি কত আসবে 3 6 = 18, তাহলে উপরে আসবে 6 × 1 = 6, অর্থাৎ 6 কিগ্রা। তাহলে আমরা কতটুকু গুড় ব্যবহার করলাম, আমরা ব্যবহার করলাম 6 কিগ্রা। তাহলে দেখো ওই টিনে গুড় কত ছিল 18 কিগ্রা, আমরা কত ব্যবহার করলাম 6 কিগ্রা। তাহলে আমাকে প্রশ্নে বলেছিল যে 1/3 অংশ ব্যবহার করার পর টিনে আর কত কিগ্রা গুড় থাকবে, তাহলে আমরা কিভাবে লিখব, আমরা লিখব টিনে অবশিষ্ট গুড়ের পরিমাণ 18 − 6 কিগ্রা, কত আসবে বলো এবার, 18 − 6 = 12, অর্থাৎ 12 কিগ্রা গুড়। তাহলে আনসার কত আসবে 12 কিগ্রা। তো আমরা যে সমস্যাটা ছিল আমাদের যে একটা টিনে 18 কিগ্রা গুড় আছে, এর 3/1 অংশ ব্যবহার করার পর টিনে আর কত কিগ্রা গুড় থাকবে, আমাদের উত্তর আসবে 12 কিগ্রা। কেমন, ঠিক এইভাবে তোমরা যে সমস্যাগুলি তোমাদের বইয়ে থাকবে সেইগুলিকে তোমরা সমাধান করবে। কেমন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালো থাকবে।
1: শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে দুক্ষণ সপ্তম শ্রেণীর গণিত থেকে ভগ্নাংশ ও দশমিক সংখ্যা সম্পর্কে পাঠ দিলেন রানীর খামার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষক সুবীর ভট্টাচার্য। আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছে আজ রাতের পরবর্তী অনুষ্ঠান সূচি। ঘর গৃহস্থের আসে সন্ধ্যে 6:30, এরপরেই শুনবেন লোকগীতি শিল্পী তপন রায়। সুস্বাস্থ্য রাত 8:05। আজকের প্রসঙ্গ স্টপ ডায়রিয়া ক্যাম্পেইন। এই প্রসঙ্গে কথা বলতে আমাদের সঙ্গে থাকবেন বিশেষজ্ঞ চিকিৎসক, অবশ্যই ফোন করুন 2326253 এই নম্বরে। রবীন্দ্রসঙ্গীত শুনবেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে রাত 9:00। দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত 9:15। রাত 9:30 শুনবেন নাটক দ্বিতীয় মরণ। কর্মখালী বিজ্ঞপ্তি রাত 10:10। রাত 10:15 রাগ প্রধান গান, শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়। ককবরক অনুষ্ঠানে থাকছে সন্ধ্যে 7:00 কক রূপায়ণী পান্ডা। শুনলেন আমাদের আজ রাতের পরবর্তী অনুষ্ঠান সূচি। এখন শুনবেন আবহাওয়া বিজ্ঞপ্তি। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকাসমূহে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু এলাকায়। আগরতলা বিমানবন্দরে পরিলক্ষিত আজকে সর্বোচ্চ তাপমাত্রা 35.2°C, সর্বনিম্ন তাপমাত্রা 26.4°C। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 97%, সর্বনিম্ন 71%। আগামীকাল সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 34°C এবং 26°C-এর মধ্যে। উত্তর ত্রিপুরা জেলায়, ধলাই জেলায়, গোমতি জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। অন্যান্য জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। শুনলেন আবহাওয়া বিজ্ঞপ্তি আকাশবাণী আগরতলা।

0: মানে
1: জালিয়া থেকে বলো বাই বাই।
2: RBI একথা বলে,
3: শুরু করো সঠিক ভাবে, স্মার্ট হও আর্থিক ভাবে।

0: মনে রাখবেন, এইচআইভি সংক্রমণের বিভিন্ন পর্যায়ে এইডস এর প্রধান কয়েকটি উপসর্গ দেখা যায়:
1: খুশখুশে কাশি, জ্বর,
0: টানা সময় ধরে পেটের গন্ডগোল,
1: শরীরের ওজন হঠাৎ কমে যাওয়া,
0: মুখে ও গলায় ঘা,
1: রক্তের শ্বেতকণিকার সংখ্যা দ্রুত হ্রাস পাওয়া,
0: ঘুমের সময় অতিরিক্ত ঘাম,
1: এছাড়াও কিছু যৌন লক্ষণও থাকতে পারে।
0: এই উপসর্গগুলো নজরে এলে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন।
1: প্রয়োজনে এইডস হেল্পলাইন নাম্বার 1097 এ ফোন করুন। মনে রাখবেন, যেসব কারণে এইচআইভি সংক্রমণ ছড়ায় না,
0: সংক্রমিত ব্যক্তির কাপ, চামচ, থালাবাটি ব্যবহার করলে,
1: সংক্রমিত ব্যক্তির হাতে খাবার খেলে,
0: সংক্রমিত ব্যক্তিকে জড়িয়ে ধরলে বা তাকে স্পর্শ করলে,
1: একসাথে গল্প করা, খেলাধুলা করা বা একই বিছানায় ঘুমোলে,
0: সংক্রমিত ব্যক্তির শৌচালয়, স্নানঘর ব্যবহার করলে,
1: একই জামা কাপড় বা একই গাড়িতে চলাফেরা করলে সংক্রমিত হবার ভয় নেই,
0: মশার কামড়ের মাধ্যমেও এইচআইভি ছড়ায় না।
2: আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে ঘর গৃহস্থের আসর।

0: শুভ সন্ধ্যা প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে আজকের ঘর গৃহস্থির আসরে আমরা স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে এইডস সচেতনতায় রাজ্য এইডস কন্ট্রোল সোসাইটির ভূমিকা। আসলে এইডস সম্পর্কে এখনও আমাদের সমাজে নানান ভুল ধারণা এবং ভয় রয়েছে, অথচ সঠিক তথ্য এবং সচেতনতাই পারে এই রোগ সম্পর্কে, এই রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের সহকারী অধ্যাপিকা ডক্টর সমর্পিতা দত্তর সঙ্গে কথা বলে। নমস্কার ম্যাডাম, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে।
1: নমস্কার।
0: এই যে এইডস সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্যে এইডস কন্ট্রোল সোসাইটি রয়েছে, আর এই রোগ থেকে বাঁচার একমাত্র উপায়ই হচ্ছে সচেতনতা।
1: একদম।
0: এই জায়গায় দাঁড়িয়ে আপনারা ঠিক কিভাবে কাজটা করছেন?
1: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি বিভিন্ন মারফতে সচেতনতা বাড়ানোর জন্য অ্যাটেম্পট করছে। তাদের মধ্যে প্রোগ্রামের মধ্যে একটি ডিভিশন রয়েছে যেটাকে বলা হয়েছে IEC, ইনফরমেশন এডুকেশন অ্যান্ড কমিউনিকেশন। তো এটা প্রোগ্রাম যেটা রয়েছে রাজ্য স্তরেও রয়েছে এবং ন্যাশনাল স্তরেও সেই প্রোগ্রামটাই রয়েছে। তাদের এই IEC-র মাধ্যমে বিভিন্ন প্রকল্পে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনস হয়, সেটা স্কুল বা কলেজের মধ্যেও হয়, সেটা বিভিন্ন রকমের প্রোগ্রাম করা হয় যেটার মধ্যে লোকেদের কাছে অ্যাওয়ারনেস জেনারেশন করা হয়। তারপরে আপনাদের এই PRI বডিজ যারা সমাজের রিপ্রেজেন্টেটিভ রয়েছেন তাদেরকে ইনভলভ করেও বিভিন্ন প্রোগ্রাম করা হয় যাতে অ্যাওয়ারনেস বাড়ে আর কি এই HIV সম্পর্কে।
0: তাহলে এই যে HIV সম্পর্কে আপনারা সচেতনতা বাড়ানোর জন্য চেষ্টা করছেন, আমাদের রাজ্যে যে এইডস কন্ট্রোল সোসাইটি রয়েছে, এই এইডস কন্ট্রোল সোসাইটি মানে কতটা ভূমিকা নিচ্ছেন আপনারা?
1: এইডস কন্ট্রোল সোসাইটি একটা গাইডলাইন মেনে চলে, সেটা ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন বলে একটি অর্গানাইজেশন আছে, যেটা আমাদের স্বাস্থ্য দপ্তর, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার স্বাস্থ্য দপ্তর থেকেই কনস্টিটিউট করা। সেই অর্গানাইজেশন আমাদেরকে গাইডলাইন্স দিয়ে থাকে যে কিভাবে আমরা অ্যাওয়ারনেস বাড়াবো। সেই গাইডলাইন্স অনুসারেই প্রোগ্রামটি চলে। সেটার মধ্যে আমি যেভাবে বললাম আগেই, অলরেডি কিছু স্কুল বা কলেজের মধ্যে কিছু প্রোগ্রাম হয়ে থাকে, তার মধ্যে রেড রিবন ক্লাব বলে থাকে। সেই স্কুল বা কলেজগুলোতে রেড রিবন ক্লাবস গঠিত হয়, তারা নিজেদের মধ্যে অ্যাওয়ারনেস জেনারেট করে। কেননা আপনি হয়তো জানবেন যে আমাদের সমাজে সবচেয়ে বেশি এফেক্টেড রয়েছে এখন ইয়াং পপুলেশন, এবং বলতে গেলে স্কুল স্টুডেন্টসরাও এফেক্টেড হয়ে যাচ্ছে। তো তাদের যাতে তাদের কাছে সঠিক বার্তাটা পৌঁছালে সমাজের কাছে সঠিক বার্তাটা পৌঁছাবে, তাই এই ধরনের ক্লাবস ক্রিয়েট করা হয়। এই ক্লাবসগুলো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করে নিজেদের মধ্যেও, এবং কিছু অ্যাক্টিভিটিস করে যেটা কমিউনিটিতে বা সমাজের মধ্যে এই ইনফরমেশনটা পৌঁছানোর জন্য।
0: আচ্ছা, আমাদের এমন অনেক ড্রপ আউট স্টুডেন্টস রয়েছে যারা হয়তো স্কুলে যায় না, কিন্তু তাদের স্কুলে যাওয়ার বয়স, হ্যাঁ, কিন্তু তারা

0: স্কুলে না গিয়ে অন্য পথে চলে যাচ্ছে বা বিপথে চলে যাচ্ছে বলতে গেলে, যেটা বলতে হয়, তো তাদেরকে আপনারা ঠিক কীভাবে সচেতন করেন?
1: তাদের জন্যও রয়েছে সিস্টেম। আমরা যেমন প্রত্যেকটি পঞ্চায়েতে পৌঁছানোর একটা প্রক্রিয়া চলছে, সে প্রত্যেকটি পঞ্চায়েত থেকে আমরা চিহ্নিত করে নিচ্ছি যে কোন বাচ্চারা সে স্কুলে যাচ্ছে না, বা এরকম যারা রয়েছে তাদেরকে আলাদাভাবে অ্যাড্রেস করার জন্য, প্লাস মায়েদেরকে অ্যাড্রেস করার জন্য, বা ফ্যামিলির মধ্যে মহিলাদেরকেও যাতে সঠিকভাবে ইনফরমেশনটা পৌঁছানো যায়, এইটা আমরা একটা প্রকল্প নিয়েছি। বিভিন্ন পঞ্চায়েতের থ্রুতে এই কাজটি করা হচ্ছে। আর যেটা আমি বললাম যে যে পিআরআই বডিজ রয়েছেন, যে আমাদের পাবলিক রিপ্রেজেন্টেটিভ যারা রয়েছেন,
0: আচ্ছা আচ্ছা আচ্ছা,
1: পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন
0: সদস্য বা এর উপরে ত্রিস্তর পঞ্চায়েতে যারা রয়েছেন,
1: তাদের থ্রুতেও কিছু অ্যাওয়ারনেসের প্রোগ্রাম করা হচ্ছে। বিভিন্ন জেলাতে এটা করা হয়েছে এবং প্রতি বছরই করা হচ্ছে, এবং আগেও মানে সেটা আরও ইনিশিয়েটিভ নিয়ে করা হচ্ছে, যাতে এই ইনফরমেশন বা অ্যাওয়ারনেসটা যাতে লাস্ট মানুষ অব্দি পৌঁছায়।
0: একটা সময় তো ছিল বিভিন্ন ক্লাব বা বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন সামাজিক সংস্থা বা সাংস্কৃতিক সংস্থা, তারা নাটকের মাধ্যমে বিভিন্ন এলাকায় গিয়ে প্রচার করতেন।
1: হ্যাঁ, সেটাও হয়, সেটাও হয়, এখনো হয়, নাটক হয় আপনার, এই যে টিভি প্রোগ্রাম হয়, পথনাটক হয়, টিভি প্রোগ্রাম হয়, বা আমরা ফোক শো বলি সেটাও হয়।
0: অনেক সময় ধরুন অনেক বিভিন্ন শপিং মলের সামনে বা এ ধরনের কোনো বড় কোনো দোকানের সামনে প্রচুর ভিড় থাকে, ওই সব জায়গাতে গিয়ে কোনো ক্যাম্পেইন করা বা কোনো প্রচার করার ব্যবস্থা, এগুলো কি করেন আপনারা?
1: হ্যাঁ, সেটাও রয়েছে। আমি যে বললাম যে ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন কিছু কিছু স্ট্র্যাটেজিস দেয় আমাদেরকে, তো এই স্ট্র্যাটেজিগুলো অনুসারে একটা ইন্টেন্সিফাইড আইসি ক্যাম্পেইন বলা হয়। ইন্টেন্সিফাইড মানে এটা আমরা অ্যাক্টিভলি ওই সময় হয়তো 3 মাসের জন্য বা 4 মাসের জন্য খুব অ্যাক্টিভলি, ধরেন মার্কেটে গিয়ে, বাজারে গিয়ে, বা ধরেন এই ধরনের গ্যাদারিং যেখানে হয় সেখানে ডিসপ্লে করা, বা আপনি হয়তো দেখবেন যে আমাদের যখন কোনো মেলা টেলা হয় সেখানেও এইডস কন্ট্রোল সোসাইটির তরফ থেকে স্টল দেওয়া হয় ইনফরমেশন বিতরণের জন্য, বা যাই টেস্টিংয়ের ব্যাপারে অনেকেই জানতে চায় টেস্টিং কথা হয়, বা ওষুধ কীভাবে পাওয়া যায়, কোথায় পাওয়া যাবে, বা অনেকে উচ্চ ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত থাকেন, আপনারা জানবেন যে এইচআইভি একটা এমন রোগ যেটা উচ্চ ঝুঁকিপূর্ণ কাজে মারফতে হয় অনেকের, তো সেই উচ্চ ঝুঁকিপূর্ণ কাজে যারা যুক্ত আছেন তারা কী কী পরিষেবা পেতে পারেন আমাদের এইডস কন্ট্রোল সোসাইটির তরফে, সেই সব জানার জন্য এরকম ক্যাম্প করা হয়, বা অনেক সময় এই মেলাগুলোতে স্টল দেওয়া হয়।
0: এই যে এইডস কন্ট্রোল সোসাইটি যেটা রয়েছে আমাদের এই রাজ্যে, আপনারা যারা আক্রান্ত তাদের জন্যে কি কোনো ব্যবস্থা নিয়ে থাকেন? হয়তোবা দেখা গেল যে তাদের বাড়িতে জায়গা দিচ্ছে না থাকার জন্যে, বা সমাজ থেকে বের করে দেওয়া হয়েছে, এ ধরনের ঘটনা তো ঘটে, তো এদের দায়িত্ব কি আপনারা নেন বা ওষুধপত্রের কোনো রকম ব্যবস্থা?
1: হ্যাঁ, একদম। যারা ইনফেক্টেড হয় মানে যারা যাদের মধ্যে সংক্রমণ পাওয়া যায় তাদেরকে সর্বপ্রথমে এইডস কন্ট্রোল সোসাইটির একটা বিভাগ আছে, কেয়ার সাপোর্ট অ্যান্ড ট্রিটমেন্ট বলা হয়, সেখানে রেজিস্ট্রেশন করা হয় তাদেরকে, যেখান থেকে তাদের ডায়াগনোসিস হয়, যেখানে তাদেরকে পজিটিভ পাওয়া যায় সেখানেই তাদেরকে রেজিস্ট্রেশন করা হয়। মানে অনেকটি কাউন্সেলিংয়ের প্রয়োজন পড়ে তাদেরকে, চট করে হয়তো তারা সে জিনিসটা মেনে নিতে পারে না, বা সে জিনিসটা নিয়ে ওরা অনেক রকমের মেন্টাল প্রেশারে থাকতে পারে, সে তাদের যাতে কোনো অসুবিধা না হয় তাদেরকে কাউন্সেলিং করে ওষুধটার জন্য রেজিস্ট্রেশন করা হয়, কেননা ওষুধটা নেওয়া খুবই প্রয়োজনীয়। এই ওষুধটা না খেলে হয়তো ওদের ইনফেকশনটা আরও বাড়বে আর রোগ প্রতিকার ক্ষমতাটা আস্তে আস্তে কমে যাবে, তো ওষুধটা খেলে আবার সেই ভাইরাসটাকে দমিয়ে রাখা যায়, সাপ্রেস করে রাখা যায়, আর তারা হয়তো একটা নর্মাল জীবনযাপনও করতে পারবেন, এই আশা নিয়ে তাদেরকে রেজিস্ট্রেশন করানো হয়। আর ওষুধটা সম্পূর্ণভাবে সরকারের তরফ থেকে ফ্রি অফ কস্ট দেওয়া হয়।
0: আচ্ছা, এখন নতুন নতুন কি কোনো ওষুধ বেরিয়েছে যেটা থেকে হয়তো বা সে যে জায়গায় 5 বছর বাঁচার একটা সম্ভাবনা থাকে সেই জায়গায় হয়তো 20 বছর বাঁচতে পারবে বা 15 বছর বাঁচতে পারবে, এই ধরনের কোনো
1: ওষুধ আর সময়ের এই ধরনের কোনো রিলেশন নেই, কিন্তু হ্যাঁ, যারা ওষুধ খাবে তাদের সারা

0: জীবনই খেয়ে যেতে হবে।
1: মানে আগে তো এরকম একটা ধারণা ছিল যে এইডস হয়েছে মানে সে হয়তো বা 5-6 বছর বাঁচবে, এর বেশি বাঁচবে না, এরকম একটা ব্যাপার ছিল।
0: হ্যাঁ, সেটা ভুল ধারণা। আসলে এইডস হলেই যে কেউ বাঁচবে না এমন নয়। এইডস আর এইডস প্রথম কথা, এইডসই প্রথমে হয় না, প্রথমে তো এইচআইভি সংক্রমণটা হয়। এইচআইভি সংক্রমণ মানে আপনার ভেতরে হয়তো এইচআইভি ভাইরাসটা ঢুকেছে। এইচআইভি ভাইরাসটা আপনার রোগ প্রতিকার ক্ষমতাকে আস্তে আস্তে কমিয়ে দেবে। কিন্তু আপনি যদি ওষুধটা খেয়ে থাকেন রেগুলারলি, তাহলে ভাইরাসটা আপনার বডিতে কিন্তু

0: তাহলেও বিভিন্ন টাইপের ওষুধ রয়েছে, একটার থেকে আরেকটার মধ্যে সুইচ করা যায়, সেটা ডক্টরের পরামর্শ নিয়েই ওষুধ পাল্টানো যায়, রেজিমেন পাল্টানো যায়। সেই
1: আচ্ছা,
0: রেজিমেন পাল্টালে ওষুধটা পাল্টানো হয়, এবং
1: হুম হুম
0: সাধারণত ওইটা অ্যাকসেপ্ট করে পেশেন্ট।
1: হুম
0: পেশেন্ট অ্যাকসেপ্ট করলে নতুন মেডিসিন নিয়ে সে নর্মাল থাকতে পারে। আবার অনেক সময় যখন কাজ করে না, তার মধ্যে কিছু কমপ্লিকেশন আসে, কমপ্লিকেশন আসলে তার মধ্যে ওই এইডস যে নামক, যেটা আমরা বলছি এইডসের পরিস্থিতিটা আসে, এবং তখন তার লাইফ স্প্যানটা কমে যেতে পারে।
1: আচ্ছা, আমাদের আলোচনাই হচ্ছে সচেতনতা নিয়ে। এই জায়গায় যে প্রশ্নটা আপনাকে করব, এবারে ধরুন কেউ এইচআইভিতে আক্রান্ত হয়েছে, হ্যাঁ, সে ওষুধ নিচ্ছে, সে কাউকে জানালো না, হ্যাঁ, ডিপার্টমেন্ট জানলো আর কেউ জানলো না, সে বাড়ি ঘরেই থাকছে, মানে স্বাভাবিক জীবনযাপন করছে, এই জায়গায় দাঁড়িয়ে সে কি ধরনের আচরণ বাড়িতে, মানে বাড়িতে সে কিভাবে চলাফেরা করবে, সে কি সতর্কতা অবলম্বন করবে বাড়িতে, তা তো সচেতন থাকতে হবে যাতে তার থেকে অন্য কারণ না হয় বাড়ি ঘরে।
0: হ্যাঁ, একদম। এইচআইভি এইডস ছড়ানোর আমরা প্রক্রিয়াটা
1: হ্যাঁ
0: জানি,
1: জানি,
0: যে এটা কয়েকটি কারণেই ছড়ায়।
1: হুম হুম
0: হয়তো আপনি ইনফেক্টেড ব্লাড যদি কারোর কাছে যায়, এবা এবা ইনফেক্টেড মা যদি থাকে, গর্ভবতী মা, তার থেকে তার বাচ্চার মধ্যে আসতে পারে। আবার অনেক সময় উচ্চ ঝুঁকিপূর্ণ কাজে যারা ইনভলভ থাকে, যেমন কমার্শিয়াল সেক্সুয়াল ওয়ার্কার্স যারা রয়েছে, তারা যদি আনপ্রোটেক্টেড সেক্সে ইনভলভ হয়ে যায়, তখন সেটা ছড়াতে পারে। তো এই ধরনের কাজের ক্ষেত্রে ওরা মানে সতর্কতা নিতে হবে, যেমন কন্ডম ইউজ করতে হবে,
1: হুম হুম
0: বা মায়েদের সর্বপ্রথমেই স্ক্রিনিং করাতে হবে। ওরা যদি পজিটিভ থাকে, তাহলে ওদের যাতে সাথে সাথেই ট্রিটমেন্টটা শুরু করা হয়, যাতে বাচ্চাদের মধ্যে ট্রান্সমিশন না হয়। বা সবসময় রক্ত নেওয়ার আগে, ব্লাড ট্রান্সফিউশনের আগে পরীক্ষা করে যাতে নেওয়া হয় ব্লাডটা, এই ধরনের সতর্কতা আমাদের রাখতে হবে।
1: এটা তো একটা পর্যায়ে গেল। আমি যেটা জানতে
0: শিরাপথে
1: চাইছিলাম
0: মাদক রয়েছে,
1: সেটা হচ্ছে, সাধারণভাবে সাধারণ ঘরের একজন মানুষ হয়তো বা কাজকর্ম করে খান কিংবা চাকরি করেন, যেটাই করেন, হ্যাঁ, কোনো রকমে হয়তো বা আক্রান্ত হয়ে গেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে তার হয়তো বা ঘরে স্ত্রী বাচ্চা সবাই রয়েছে, তার ক্ষেত্রে সচেতনতা কীভাবে নেওয়া উচিত?
0: সে নর্মাল জীবনযাপনই করতে পারবে, এমন না তার থেকে তার
1: যেহেতু ঘরে
0: কাপড়
1: বাচ্চা
0: চোপড়,
1: রয়েছে
0: হ্যাঁ,
1: বা,
0: কাপড়
1: হ্যাঁ,
0: চোপড়, বা এটা কোনো এমন রোগ না যে সবার সঙ্গে থাকতে
1: সেটাই,
0: পারবে না,
1: হুম,
0: সব কিছুই করতে পারবে যে সূত্রগুলো আমি বললাম যেভাবে।
1: ব্যক্তিগতভাবে তো তার সচেতন থাকতে হবে যে আমার থেকে যাতে না ছড়ায়, তো সেই ক্ষেত্রে বাড়িতে থেকে একসঙ্গে সবার সঙ্গে যখন থাকবে, মা বাবা ভাই বোন সবাই আছে বাড়িতে, বাড়িতে কেউ জানলো না, সে নিজে জানলো এবং ডিপার্টমেন্ট জানলো বা এইডস কন্ট্রোল সোসাইটি জানলো, সেই ক্ষেত্রে তার সচেতনতাটা ঠিক কীরকম হওয়া উচিত?
0: দেখেন, এটা অনেকটাই পার্সোনাল, কিন্তু সে যার সাথেই শেয়ার করবে, ফ্যামিলি মেম্বার্সদের সাথে শেয়ার করলে তাদের স্ক্রিনিংটাও প্রয়োজনীয় হয়ে যায়। কেননা তারা সবসময় তার সাথে থাকছে, হয়তো কোনো একটা শেয়ার্ড সোর্স থাকতেও পারে ইনফেকশনের, তখন তাদের কাছে সঠিক তথ্যটা বলা বা তাদেরকেও স্ক্রিনিংটা করা। অনেক সময় ধরেন সেক্সুয়াল কারণেই ছড়ালো, তো সেই জিনিসটা বুঝে তাদেরকে অ্যাপ্রোচ করা, তাদের স্ক্রিনিং করানো, সেটা ও যে ইন্ডিভিজুয়াল এফেক্টেড হয়
1: হুম হুম
0: সেই যাতে এই জিনিসটা শেয়ার করে তার ফ্যামিলির সাথে,
1: হুম
0: তাহলেই
1: না,
0: সঠিকভাবে সবাই।
1: ফ্যামিলিতে শেয়ার করলে হয়তো বা সে একটু, কি বলবো, বাড়িতে একটু অন্যরকম পরিবেশ তৈরি হতে পারে, তাকে একটু
0: হ্যাঁ,
1: আলাদা করার চেষ্টা হতে পারে, বা সবাই না মেশার একটা সম্ভাবনা থাকতে পারে, তার ঘরে হয়তো বা বাচ্চা রয়েছে, হ্যাঁ, সেই বাচ্চার যাতে কোনো ক্ষতি না হয় তার জন্য কি করা উচিত?
0: তার জন্যে তার সতর্ক থাকা উচিত,
1: হুম
0: সে তো জানে কি কিভাবে, আর
1: হুম এটাই
0: কাউন্সেলিং
1: আমি
0: করা উচিত।
1: এটা এটাই আমি বলছি, তার
0: হ্যাঁ,
1: বাড়িঘরে ঠিক কীভাবে সচেতনতাটা তার নেওয়া উচিত, বা তার কীরকম সচেতন তার হওয়া উচিত, বাড়িতে কী করবে কী করবে না, এটা আমি জানতে চাইছি আপনার কাছে।
0: বাড়িতে সে, আমি যেটা বললাম, কেননা আমরা অনলি কনসার্ন যে সে কিভাবে ভাইরাসটা ছড়াতে পারে,
1: হুম
0: সেই জিনিসগুলো যদি তার লক্ষ্য থাকে, তাহলে আর সে ছড়াবে না,
1: হুম
0: বা
1: সেটাই,
0: সে,
1: আপনি
0: হ্যাঁ,
1: যদি বিস্তারিত একটু বলেন কীভাবে ছড়াতে পারে কীভাবে ছড়াবে না, হ্যাঁ,
0: আমি
1: কারণ
0: যেভাবে,
1: ধরুন বাচ্চা রয়েছে বা অন্য যারা রয়েছে, হ্যাঁ, ইঞ্জেকশন নিশ্চয়ই এখন আর কেউ একই সিরিঞ্জ দিয়ে মানে নেয় না, হুম, বাড়ি ঘরে বলুন আর

0: বাইরে পড়ুন, তো এটা একটা মাধ্যম ছড়ানোর। হ্যাঁ, আর সেক্সুয়াল যে যে ব্যাপারটা বললেন সেটা তো তার স্ত্রীর ব্যাপার, এটা আলাদা গেল। ঘরে বাচ্চা বা ভাই বোন রয়েছে, বৃদ্ধ মা বাবা রয়েছে, তাদের অনেকেই যে ধারণা রয়েছে যে এই একই থালায় খাওয়ার খাওয়া যাবে না বা কাপড় চোপড়, এ ধরনের বিভিন্ন রকমের কুসংস্কারও রয়েছে।
1: থালার থেকে ছড়াচ্ছে না বা এক থালায় খাওয়া, এক বাসনে খাওয়া খাওয়া বা একখানে রান্না করা খাওয়া তাতে ছড়ায় না বা কাপড় চোপড় থেকে ছড়াচ্ছে না। তার জন্যই আমি বারে বারে গুরুত্ব দিয়ে বলছি যে এই চারটি মাধ্যমে যেভাবে ছড়ায়, এটা বাদে আমরা সবগুলোই মেনে নিতে পারি।
0: তাদেরকে স্বাভাবিক জীবনযাপন করবে,
1: হ্যাঁ স্বাভাবিক জীবনযাপন করবে, তার নিজেকে কোনো আলাদা করার প্রয়োজনই নেই।
0: ওখানে ঘরে যদি বাচ্চা থাকে মেলামেশা করলে কোনো অসুবিধা নেই,
1: মেলামেশা করতে পারবে,
0: কোনো অসুবিধা, কোনো অসুবিধা। শুধু রক্ত ছাড়া কি লালার মাধ্যমে বা অন্য কোনো কিছুর মাধ্যমে ছড়াতে পারে?
1: না, সেটার চান্সেস খুবই কম থাকে। সেটা রক্ত দিয়েই ছড়ায় এবং সেক্সুয়াল ইন্টারকোর্সে, মানে বডি ফ্লুইডস যা থাকে,
0: হ্যাঁ,
1: তো ওইভাবেই ছড়ায়।
0: এই দুটো মাধ্যম, আর এই দুটো মাধ্যমেই ছড়ায় নাকি?
1: দুটো মাধ্যমে।
0: আচ্ছা,
1: আর মানে ইনফেক্টেড নিডল যদি মানে শেয়ার করা হয় সেই রক্তের মাধ্যমেই হয়ে যায়,
0: রক্তের মাধ্যমেই হচ্ছে, মানে মূল মাধ্যম দুটোই,
1: দুটোই।
0: আচ্ছা, তো এই দুটো ব্যাপারে যদি সচেতন থাকে তাহলে আক্রান্ত ব্যক্তি নিয়মিত ওষুধ যদি ব্যবহার করে যান তাহলে তার অন্য কারোর কাছে আর ছড়ানোর ব্যাপার থাকছে
1: না।
0: আচ্ছা, আপনারা যে সচেতনতা শিবিরগুলো করছেন সবগুলো স্কুলে বা কলেজে পৌঁছানোর চেষ্টা করছেন বা পৌঁছতে পেরেছেন?
1: হ্যাঁ, চেষ্টা চলছে। আমরা এই এডুকেশন দপ্তরের সাথে রেগুলার যোগাযোগ রাখি এবং তাদের মাধ্যমেই বিভিন্ন স্কুল প্রোগ্রামসগুলো হয়। আমাদের গভর্নমেন্ট একটা, মানে আমাদের রাজ্য স্পেশালি একটা প্রোগ্রাম করা হচ্ছে যেখানে সব স্কুলগুলোতে এইচআইভি অ্যাওয়ারনেস ক্লাস করা হয়। প্রতি সপ্তাহে একটা দিন একটা টাইম নির্ধারিত করা হয়েছে, সেই টাইমে সেই ক্লাসটা করানো হয়।
0: আচ্ছা, বাচ্চাদের এই ব্যাপারটা বিস্তারিত জানানো হয়। তারপরও অনেক কি বলবো, ইয়াং জেনারেশন যারা রয়েছে তারা কিন্তু সচেতন নয়, এর পরেও কিন্তু সচেতন নয়, এই ব্যাপারটা নিয়ে আপনারা কতটা গুরুত্ব দিচ্ছেন?
1: এই ব্যাপারটা নিয়ে আমরা অনেকটাই গুরুত্ব দিচ্ছি। আমাদের কাজ যেটা হচ্ছে সবার কাছে পৌঁছানো, তো সবার কাছে পৌঁছানোর জন্য আপনি আমি সবাই মিলে সাহায্য করতে হবে, তাহলেই আমরা পৌঁছাতে পারবো।
0: নিশ্চয়ই,
1: তো এটা একদিনে বা একবারে অনেক কিছুই হয়ে যাবে না। তার জন্য আমরা বলছি যে আমরা লাস্ট পার্সন, মানে লাস্ট লোকের কাছে পৌঁছাতে চাই, সেটা গ্রামেই হোক বা মানে স্টুডেন্টদের ক্ষেত্রেই হোক। স্টুডেন্টদের ক্ষেত্রে যারা স্কুলে কলেজে পড়ছেন তাদেরকে আমরা অ্যাপ্রোচ করছি যে টিচার, আর এজ কন্ট্রোল সোসাইটি, বেসিক্যালি এজ কন্ট্রোল সোসাইটিতে খুব বেশি তো লোক নেই, তারা তো আর প্রতি মানুষের কাছে পৌঁছাতে পারবেন না, তাহলে আপনাদের এই মাধ্যমেও আমরা পৌঁছাতে চাইছি।
0: গণমাধ্যমগুলো ব্যবহার করতেই হবে আপনাকে,
1: সোশ্যাল মিডিয়াও আমরা ব্যবহার করছি, সোশ্যাল মিডিয়াতেও অনেকগুলো পোস্ট দেওয়া হয় বা ধরেন আমার এই পত্রপত্রিকায়ও আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ইনফরমেশন জারি করে থাকি।
0: পত্রপত্রিকা থেকে আমার যেটা মনে হয় যে সোশ্যাল মিডিয়াতে যদি প্রচারটা আরও বেশি বাড়ানো যায় তাহলে মনে হয় আরও বেশি মানুষের কাছে পৌঁছানো সম্ভব। কারণ আজকাল সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন না এমন মানুষ তো খুব কম রয়েছে,
1: খুব কম রয়েছে,
0: বিশেষ করে ইয়াং জেনারেশন যারা রয়েছে, ছাত্রছাত্রী যারা রয়েছে, যারা যুবক রয়েছে, এমন একজনও হয়তো বা খুঁজে পাওয়া যাবে না যে সে ফেসবুক ইউজ করছে না, ইনস্টাগ্রাম ইউজ করছে না, খুব কম পাওয়া যাবে। তো এক্ষেত্রে আপনারা এদিকটায় কতটা গুরুত্ব দিচ্ছেন?
1: এদিকে অনেকটাই গুরুত্ব দেওয়া হচ্ছে। আমাদের অলরেডি ইনস্টাগ্রামে বা ফেসবুকে পেজ রয়েছে, তো এইডস কন্ট্রোল সোসাইটি তাদের নিয়মিত কার্যক্রমগুলো সেখানে শেয়ার করছেন এবং অ্যাওয়ারনেস যে পোস্টার্সগুলো রয়েছে বা ভিডিওগুলো রয়েছে সেগুলোও শেয়ার করা হচ্ছে ওখানে।
0: আচ্ছা, ওখানটায় ব্যবহার করে আপনারা কেমন সাড়া পাচ্ছেন? নিশ্চয়ই এগুলো লাইক ফলো বা শেয়ার এগুলো হচ্ছে তো?
1: হচ্ছে,
0: আচ্ছা
1: হচ্ছে, কিন্তু মানে আমাদের রাজ্যে আরও প্রয়োজন, সেটার জন্য আমি আমার সবার কাছেই আবেদন থাকবে সবাই যাতে ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির পেজ ভিজিট করে, শেয়ার করে, যাতে আরও লোকেরা সঠিক তথ্যগুলো পেতে পারে আর নিজেকেও বাঁচাবে, সবাইকে নিয়ে বাঁচবে সমাজ, তাহলে এগোতে পারবে।
0: নিশ্চয়ই,

0: আচ্ছা, আপনি যদিও বলেছেন, তবুও আরেকবার আপনার কাছে জানতে চাইব যে পরিবারের সদস্য এবং বন্ধুদের এইচআইভি আক্রান্ত ব্যক্তির প্রতি কী ধরনের ব্যবহার করা উচিত?
1: দেখেন, একজন এইচআইভি আক্রান্ত যখন হয়, সে তার এই ইনফরমেশনটা একদম তার পার্সোনাল, সে সেটা শেয়ার করতেও পারে, নাও শেয়ার করতে পারে। যদি ধরেন কেউ জানে যে সে এইচআইভি আক্রান্ত, বা সে শেয়ার করে থাকলো তার বন্ধু বান্ধবদের সাথে বা ফ্যামিলি মেম্বার্সদের সাথে শেয়ার করলে, তাদের সাথে মানে তার সাথে তারা কিন্তু কোনো ধরনের ডিসক্রিমিনেশন করতে পারবে না, কোনো ধরনের সামাজিক মাধ্যমে বা যে কোনো মাধ্যমে হোক, তার সাথে কোনো ডিসক্রিমিনেশন করতে পারবে না। এটার জন্য অলরেডি একটা অ্যাক্ট রয়েছে, একটা আইন রয়েছে, আর এই আইনটা আমাদের ভারতেও লাগু রয়েছে। সেই আইনগতভাবে তাদের কিন্তু ইয়ে হতে পারে, পানিশমেন্ট, পেনাল্টি আছে, কোনো ধরনের ডিসক্রিমিনেশন তার সাথে করা যাবে না। সেটা চাই তার চাকরির ক্ষেত্রেই হোক বা পড়াশোনার ক্ষেত্রেই হোক, কখনো তাকে এই ধরনের ডিসক্রিমিনেশন করা যাবে না। বা দুটো কথা যদি তাকে এই নিয়ে বলাও হয়, তাহলেও তার রাইট আছে। আর এইসব ছোটোখাটো লেভেলে যখন এগুলো আসে, তখন একটা কমপ্লেন্ট অফিসার রয়েছে, প্রতি দপ্তরে কমপ্লেন্ট অফিসার রয়েছে, তাদের কাছে কমপ্লেন জানানো যেতে পারে। তারপরে অম্বার্ডসম্যান রয়েছে আমাদের স্টেট লেভেলে, যদি দেখা যায় এই কমপ্লেন্ট অফিসার ম্যাটারটা সলভ করতে পারছে না, তখন সেটা স্টেট লেভেলে আসে অম্বার্ডসম্যান। অম্বার্ডসম্যান সেই কমপ্লেনগুলো দেখেন, যাচাই করেন, যদি মনে করেন কারোর দোষ রয়েছে তাহলে তার পেনাল্টি হতে পারে।
0: আসলে অজান্তেই তো অনেকে আক্রান্ত হয়ে যাচ্ছেন, সবাই তো আর এমন না যে নিজে ইচ্ছে করে গিয়ে আক্রান্ত হচ্ছেন, অজান্তেই অনেকে হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তার তো কোনো দোষ নেই। হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের যে সমাজ, এই সমাজে মানে একজনের কান থেকে সেটা মানে আরেকজনের কানে যাচ্ছে, এইভাবে ছড়াতে ছড়াতে, হ্যাঁ, মানে এমন অবস্থা তৈরি হয় যে সে বাড়ি থেকে আর বেরোতেই পারে না, হ্যাঁ, বা অপমানে লজ্জায় তাকে আত্মহত্যা করতে হচ্ছে, এমন তো হতে হচ্ছে আমাদের, না? তো এই জায়গায় দাঁড়িয়ে যে আইনের কথা আপনি বললেন, সেই আইনের দ্বারস্থ সে হতে পারে,
1: একদম,
0: তাই তো? যাই হোক, আমাদের সময়ও প্রায় শেষের দিকে, একটাই কথা বলার, সেটা হচ্ছে আপনার থেকে এতক্ষণ ধরে যেটা জানলাম যে এর সম্পর্কে ভয় নয়, প্রয়োজন সঠিক জ্ঞান এবং সচেতনতার, সময় মতো পরীক্ষা, নিরাপদ জীবনযাপন এবং আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মী আচরণই পারে এই রোগ মোকাবেলায় আমাদের এগিয়ে রাখতে। মূল্যবান তথ্য দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, নমস্কার।
1: নমস্কার।
0: শ্রোতাবন্ধুরা, এতক্ষণ শুনছিলেন এইডস সচেতনতায় রাজ্য এইডস কন্ট্রোল সোসাইটির ভূমিকা। এ প্রসঙ্গে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের সহকারী অধ্যাপিকা ডক্টর সমর্পিতা দত্তর সাক্ষাৎকার।
2: ঘর গৃহস্থের আসনে এবারে শুনবেন লোকগীতি শিল্পী তপন রায়।

শুনছিলেন লোকগীতি তপন রায়ের কণ্ঠে। সেই সাথে আজকে ঘর গৃহস্থের আসরের এখানে সমাপ্তি। আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান।

আকাশবাণী আগরতলা যতনী ফাচিং হামজামুয়া ফরে তাবুক সঙ্গ তিনি হরনি ককবরক পান্ডা তিনি ক্রাকসাল চেন্দ্রবন খনাবায়ন কক্রুবাইনি পান্ডা তিনি কক্রুবাইনি পান্ডব পৈলানো খনালায়ন

0: সরপুগ আর ড্রাগস ড্রাগস নি যে আবত সলম অ বেমার সল কাইবরি বিনি নাম নে বিশিংতে অসুরক্ষিত যৌন সম্পর্ক এঙ্কে এতে কাছে আঙ্কে যেফুরু থই কেবল এক্সিডেন্ট কাবা কুলমুই ফান থইনা নানাঙ্গো না থইনা নানাঙ্গে দানর হাসপাতাল থাকে আর থইনা খাঙ্কে নিন্দনি থই তুমি যদি আন্দোর না কালাইখা বা বনি থই নিন্দর না কালাইখা বন সাকু হাইতে কালে বন সাকু তুমি যদি এইচ আই ভি পজিটিভ হাঙ্কে আর থই নিন্দ নিন্দর খাঙ্কে আর থই বিভাগ যেন ছল নাই বুঝছে গা হাঙ্কে ও যে সিরিঞ্জ নুনো ইঞ্জেকশন রুমানি আর সিরিঞ্জ বই বুনো নুনো ওতে খরচান রেখাঙ্কে থই নাই ফাই নাই বন ছল নাই ও ড্রাগস আনাই রতাম খলাই বড় কাইসে সিরিঞ্জ বাইলে বড় আর বিঠি ভুল হইনে ও আর জ্বর রবি ফাইল কাকা হ্যাঁ সালকা নো না দি বউ না টিকা বউা হ্যাঁ সাজালাম নো না দি বউ জ্বর টিকা সলাই না তো বসে সময় নাম বা কেন আপুর কেন তেব সরে সরি একদম চেমাই থানাই একদম সরি আবার ফানকরিং থানাই যে সব বেমার ফর্ম মানজাকছে নাই বউ আপুর কেন ফিয়া ভাইকে সলাইয়া হ্যান্ডশেক খালাইমা ভাই একলগে আসবই মাইসা লাইমা ভাই একলগে আসবই পড়াশোনা খালাইমা ভাই ও বেমার সলাইয়া টয়লেট কাইসা ইউজ খালাইমা ভাই স্কুলে তো কাইসা টয়লেট ন যতন স্কুলে ইন্দর যতন ইউজ খালাইয়া দা আবু ভাইব সলাইয়া গাই ও বেমার নুং ভাইকে সাইমা নাই নুং বেমার দাঙ্কা অবু সাইমানা নিঙ্গাকে ভাইকে ইঙ্গাঙ্গাঙ্কে নিতামকে সাইমানা না সাইমানাই হাইনো তো সাইমা গলা আঙ্গো বেমার বাই মানজা গিদা তো বব মেমার দ বাই বিদা মানজা গিদা বাইকে সাইমানা বা সাইমানা নি বাকে তুতাম মা খলাই নাই ব্লাড টেস্ট মা খলাই নাই থই আম জম মু মা খলাই নাই থই আম জম মু খলাই গাং গাং কে আফ্রুকে সাইমান নাই যে ও বেমার মানজা খাই নাই আফ্রুসে ও বেমার সাইমান কে থই আম জম মু খলাই নাই কে পুরো খলাই নাই আবু যতন সরকারি হাসপাতাল মাতান খালাই দেব আর নিয়ে আমি মন খালাইকানকে টেস্ট খালাইকানকে নি আর রিপোর্ট মানে কেবল সাজাগেন নুন সিমি সাজাগো আবু হই চর্চাগো তো এইচ এইচ আই ভি ভাইরাস আবু বুদ্ধি সেমান বল হাইকিটিং চিনসাগো চিকন চিকন ভাইরাস বল হাইকিটিং এইচ আই ভি এইচ নবার বাই সরাইয়া আপনি বাকি এস আই ভি এইডস নি যে বনি যে হায়ুং গনাঙ্গে বনো হামরনা নি বাগি নে সাক্ষর মু বনি নাহার মু বনি সিম্বল নকে তাম রেড রিবন পিতা কাজাক নো দনো কা আবন আবন অবম নু কাঙ্কে না সাইমনি এইডস নি আব মানে এস আই ভি নি সিম্বল আব স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি তা ত্রিপুরা সরকারি শাখা আনতে নুকু হাম করাই বেদে কথালাই অ দিকল বেলাইখান কাহাম সামু খালাই দুম তে ভাইকে তে সাবনি সলাইমা যে বুমা সাক দেরিয়া যে বুমা সাক দেরিয়া রমদি বুমা বলতে প্রেগনেন্ট রিসুয়া বনি আ বুমা তুমি যদি এইচ আই ভি পজিটিভ হুঙ্গাকে বন বসাবু আর বেমার সলৈমানো সব সলৈমান বসা সলৈমানো আবু তুমি যদি পজিটিভ হুঙ্গাঙ্গাকে আর যে এই বিঠি চার মানে বিছিং ফ্রিনে বনে আবু কম খালাই তন মানো হুঙ্গে বন বসা সলৈ আঙি মানো বসে যতই সলৈ আঙি মানে 1% নিচাই কম রামা দোকান খরকসা রাজা গিয়ে থাকা বনি গানা গানা সিনকা প্লেট বাই আবন পরে নুন রাজা গিকা নুন বাপ লেট বাই ছিলি রকা নুন আবু বেমার সলাই মানো অঙ্গে খরচা বড় ইয়াস কুরামানি নেল কাটার বাই তে খরচা সলাই মানো
1: সাইন্দে মান খা তলে মা জালাই মা বিশিং তে সলো নাই বেমার আবু উং খা আবু হাই কাশা বেমার আবু বুকু খিলাম সতি লাম নি বিশিং তে খরকশানি শাক নিতে খরকশানি শাক সলো
2: ও ব্যাকটেরিয়া ভাইরাস বেঙ্গি মানো আবুনি বাগিনো বেমার

0: yak ning khati tong na bagai tik sai no gari ke bo bai thui ase ama tong nai kondom thu yoi ta chasma lai di khoroksani sai kabang borok bai thui ase yake tong ke hiv hiv bai ma ke tong iman nai
1: tripura state aids control society sha kham te nu kong ham krai nai kong tripura hapang bai lu ko ham krai ni bagai awai jab
2: অভ্যমান নগর বাই সলাইয়া হ্যান্ডশেক খালাইমাই পাইব সলাইয়া হাঙ্গাই একলগে পড়াশোনা খালাইমাই পাইব সলাইয়া ওকে হাঙ্গাই অভ্যমান ভূষণ ভূষণ সাইমান রাখা 1981 মুইতো না আগে ইন্ডিয়া ও সাইমান রাখা পুইলা ইন্ডিয়া ও সাইমান রাখা 1986 ইন্ডিয়া ও বড় সাইমান 1986 আর সারা পৃথিবী ও গুপুর সাইমাকা 1981 ও মেমার ভাই মানজা খান গাঙ্কে বাকি চিনি না বরক বন কোন চিনি না নেই লামা করে মনে থই আমজমু ব্লাড টেস্ট মেশিন তিন সাইমানো আর চিনি না নেই গাঙ্কে বহুতই কবুন বরক খাই নব কিন্তু কাম করেন নু কিন্তু বিশৃঙ্গ যে ফাঙ্করে আবশ্যকছে বিনি নং নে বাগে ইংকা পুইলা সঙ্গং কাকে ভারত বর্ষব পুইলা ভারত পুইলা এসআইভি পজিটিভ ভূষণ মানজান 1986 তাবং বাগে নরং নে সঙ্গং কাই ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি নে টোল ফ্রি নাম্বার বসে
3: 1097
2: 1097 সাকা 1097 তমুং নরক এইচআইভি দা এইডস নথি দেব কামকে সাইমান অঙ্ক নর অর কল খালাই নে সংহরি মানু পিটিবি ও হাই কো হাই ও বু ও সন এইচআইভি নি মানজা মনি কক সাইমান জা
1: 1981
2: সাল 1981 বিশ্বা পুইলা HIV HIV ni virus ni kok saimanu a bele hamai norok no norok tine a Tripura state AIDS control society by Luaziza HIV AIDS awareness campaign discussion tai quiz no participate khalika tai Gojaria high secondary স্কুল নি ম্যাডাম নব বেলে বেলে হামবাই আর সুন্দর সেব্রমানি বাগি
4: আশক জরা খানাবাকিয়া এইডস কন্ট্রোল নরগই কাছে আলাই জাপান্ডা সংসাকা ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি আকাশবাণী আগরতলা অবন লগিন পাখা তিনি হরনি কক বরক পান্ডা যতনন হরকা হাম

শুনছিলেন ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এরপরে ককবরক এবং বাংলা স্থানীয় সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, শিক্ষিত যুবকদের কেবলমাত্র নিজেদের উন্নতির জন্য কাজ করা উচিত নয়, বরং সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষের অবস্থার উন্নয়নে এবং জাতি গঠনেও অবদান রাখা উচিত। ভারত 26টিরও বেশি দেশের সঙ্গে অভিবাসন সংক্রান্ত 28টি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি জানিয়েছেন, সরকার দেশের দুর্ঘটনা ও ভূমিধস প্রবণ এলাকাগুলিকে চিহ্নিত করে সেখানকার উন্নয়নের কাজে

0: 50 হাজার কোটি টাকা অর্থ বরাদ্দ করেছে। জেনারেল ধীরাজ শেঠ আজ দেশের 31তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচি আগামীকাল 3 দিনের সফরে নতুন দিল্লিতে আসছেন। ভারত রোয়িং বিশ্বকাপে প্রথমবার সোনা জিতে ইতিহাস সৃষ্টি করেছে। আসছি বিস্তারিত খবরে। বিশাখাপত্তনমে অন্ধ্রপ্রদেশের কেন্দ্রীয় উপজাতি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন শিক্ষাকে একটি সমতাভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের মাধ্যম হিসেবে ব্যবহার করে। তিনি বলেন, শিক্ষিত যুবকদের কেবল নিজেদের উন্নতির জন্যই কাজ করা উচিত নয়, বরং সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষের অবস্থার উন্নয়নে এবং জাতি গঠনেও অবদান রাখা উচিত। রাষ্ট্রপতি শিক্ষার্থীদের সামাজিক পরিবর্তনের অগ্রদূত হয়ে ওঠার আহ্বান জানিয়ে বলেন, শিক্ষার লক্ষ্য কেবল কর্মসংস্থান নিশ্চিত করার মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত নয়, বরং তা সমাজ, সংস্কৃতি, ঐতিহ্য ও অর্থনৈতিক অগ্রগতিকে শক্তিশালী করতে সহায়তা করবে। তিনি বলেন, প্রতিটি শিক্ষিত যুবকের উচিত পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে আসতে সাহায্য করা এবং 2047 সালের মধ্যে একটি উন্নত ভারত গড়ার লক্ষ্যে অবদান রাখা।
1: तेजी से बदलते हुए परिवेश में अपने आप को प्रासंगिक बनाए रखने के लिए युवाओं को कौशल विकास के नई उभरते क्षितिजों पर विशेष ध्यान देने की आवश्यकता है। मैं आशा करती हूं कि विश्वविद्यालय ने आपको इस तरह से सक्षम बनाया होगा और नवाचारी सोच तथा आत्मविश्वास के बल पर आप सफलता की ओर बढ़ सकेंगे।
0: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জানিয়েছেন, ভারত 26টিরও বেশি দেশের সঙ্গে অভিবাসন সংক্রান্ত 28টি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। তিনি অবৈধ অভিবাসন, শোষণমূলক কার্যকলাপ, মানব পাচারের বিরুদ্ধে লড়াইয়ে বিভিন্ন দেশের সম্মিলিত দায়িত্বের উপর গুরুত্ব আরোপ করেন। নতুন দিল্লিতে আয়োজিত হিউম্যান রিসোর্স মোবিলিটি ফোরামে বক্তব্য রাখার সময় ডক্টর জয়শঙ্কর অভিবাসন সংক্রান্ত প্রশাসনিক ব্যবস্থায় রূপান্তরের ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতি ও সরঞ্জামের ব্যবহারের উপর বিশেষ জোর দেন। বিদেশমন্ত্রী বলেন, নিরাপদ ও বৈধ অভিবাসনের জন্য ই মাইগ্রেট প্ল্যাটফর্ম চালুর পর থেকে এ পর্যন্ত 50 লক্ষেরও বেশি এ সংক্রান্ত ছাড়পত্র প্রদান করা হয়েছে।
2: One key pillar which has brought about a transformation in the governance of migration has been the use of digital systems and tools. India's commitment to safe and legal mobility is reflected in the e-migrate platform. And since its inception, more than 5 million immigration clearances have been issued. This digital ecosystem has become a global example of leveraging technology to protect migrant workers while facilitating mobility.
0: কেন্দ্রীয় সরকার পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতির কথা বিবেচনা করে আগামী 15 জুলাই পর্যন্ত কয়েকটি গুরুত্বপূর্ণ পেট্রোকেমিক্যাল পণ্যের উপর বহিঃশুল্ক সম্পূর্ণ মকুব করার কথা ঘোষণা করেছে। আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলে সাম্প্রতিক গোলযোগের পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে সরকার জানিয়েছে। অভ্যন্তরীণ বাজারে সরবরাহ যাতে অব্যাহত থাকে সে ব্যাপারে ভারতীয় পেট্রোলিয়াম কোম্পানিগুলিকে বিশেষ নজর দিতে বলা হয়েছে। পাশাপাশি এই সময়কালে এলপিজি গ্যাসের উৎপাদন বাড়ানোর জন্য তাদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জোর দিয়ে বলেছেন, একটি শক্তিশালী অর্থনীতি বলিষ্ঠ প্রতিরক্ষা সক্ষমতার ভিত্তি। গুজরাটের ভদোদরায় আয়োজিত ভাইব্র্যান্ট গুজরাট রিজিওনাল কনফারেন্সের সমাপ্তি অধিবেশনে ভাষণ দেওয়ার সময় তিনি দৃঢ় আস্থা প্রকাশ করে বলেন, রাসায়নিক, ইলেকট্রনিক্স, জাহাজ নির্মাণ এবং পুনর্নবীকরণযোগ্য শক্তিক্ষেত্রে শক্তিশালী অবস্থানের কারণে গুজরাট শীঘ্রই প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের ক্ষেত্রে একটি আন্তর্জাতিক কেন্দ্রে পরিণত হবে। প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে দেশের দ্রুত স্বনির্ভরতার অগ্রগতির কথাও তুলে ধরেন তিনি।
3: 2014 में हमारा डोमेस्टिक डिफेंस प्रोडक्शन अप्रॉक्सिमेटली 46,000 करोड़ था, लेकिन आज हमारा डिफेंस प्रोडक्शन बढ़कर 1,78,000 करोड़ रुपए तक पहुंच चुका है। इसके अलावा भारत का डिफेंस एक्सपोर्ट अप्रॉक्सिमेटली 39,000 करोड़ का कर लिया है और आत्मनिर्भरता के इस लक्ष्य को प्राप्त करने में गुजरात अपनी बहुत ही महत्वपूर्ण भूमिका का निर्वाह कर सकता है।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন এফসিআর এর 2.0 পোর্টাল এবং ইলেকট্রনিক ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া কার্ড বা ইওসিআই উদ্বোধন করেছেন। শ্রী শাহ এ প্রসঙ্গে বলেন, এফসিআর এর আগের পোর্টালের মাধ্যমে অনুদান পেতে যাদের অসুবিধা হতো, নতুন পোর্টালটির মাধ্যমে তারা সহজেই সমস্যার সমাধান করতে পারবেন। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি জানিয়েছেন, সরকার দেশজুড়ে দুর্ঘটনাপ্রবণ এলাকা বা ব্ল্যাক স্পট এবং ভূমিধসপ্রবণ অংশগুলো চিহ্নিত করে সেগুলির উন্নয়নের কাজে হাত দিয়েছে। এজন্য 50,000 কোটি টাকা অর্থ বরাদ্দ করা হয়েছে। নতুন দিল্লিতে আজ সড়ক নিরাপত্তা সংক্রান্ত এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় শ্রী গডকরি বলেন, রাস্তায় সঠিক নির্দেশ চিহ্ন, লেন চিহ্নিত করা, আন্ডারপাস সহ আন্তর্জাতিক মানের সড়ক প্রকৌশল ব্যবস্থা নিশ্চিত করার জন্য প্রয়াস চালানো হচ্ছে।

ত্রিপুরায় তিন দিনের সফরে আজ কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ মন্ত্রী অন্নপূর্ণা দেবী আগরতলা পৌর নিগমের মহিলা কাউন্সিলর এবং স্থানীয় মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি ত্রিপুরাকে একটি আদর্শ রাজ্যে রূপান্তর করা এবং 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য বাস্তবায়নে মহিলাদের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। জেনারেল ধীরজ শেঠ আজ দেশের 31তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর স্থলাভিষিক্ত হলেন তিনি। পুনের খড়কওয়াসলায় অবস্থিত ন্যাশনাল ডিফেন্স একাডেমির প্রাক্তন ছাত্র জেনারেল শেঠ 1986 সালের ডিসেম্বরে সশস্ত্র বাহিনীতে প্রবেশ করেন। প্রায় চার দশকের দীর্ঘ ও গৌরবময় সামরিক কর্মজীবনে তিনি রণকৌশলগত কার্যকলাপ, কৌশল নির্ধারণ সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। লেফটেন্যান্ট জেনারেল হিসেবে তিনি ভারতীয় সেনাবাহিনীর অন্যতম প্রধান স্ট্রাইক ফরমেশন বাহিনী সুদর্শন চক্র কোরের নেতৃত্ব দিয়েছিলেন। ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইচি আগামীকাল সন্ধ্যায় তিন

0: আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। জেনারেল ধীরাজ শেঠ আজ দেশের 31তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর স্থলাভিষিক্ত হলেন তিনি। পুনের খড়কওয়াসলায় অবস্থিত ন্যাশনাল ডিফেন্স একাডেমির প্রাক্তন ছাত্র জেনারেল শেঠ 1986 সালের ডিসেম্বরে সশস্ত্র বাহিনীতে প্রবেশ করেন। প্রায় 4 দশকের দীর্ঘ ও গৌরবময় সামরিক কর্মজীবনে তিনি রণকৌশলগত কার্যকলাপ, কৌশল নির্ধারণ সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। লেফটেন্যান্ট জেনারেল হিসেবে তিনি ভারতীয় সেনাবাহিনীর অন্যতম প্রধান স্ট্রাইক ফরমেশন বাহিনী সুদর্শন চক্র কোরের নেতৃত্ব দিয়েছিলেন। ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইচি আগামীকাল সন্ধ্যায় 3 দিনের সফরে নতুন দিল্লিতে পৌঁছবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, সম্মেলনে দ্বিপাক্ষিক সহযোগিতার সামগ্রিক ক্ষেত্র পর্যালোচনা ও জোরদার করার বিষয়ের পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মতবিনিময় করা হবে। সফরের দ্বিতীয় দিনে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী তাকাইচিকে আনুষ্ঠানিক সংবর্ধনা জানানো হবে। এরপর তাকাইচি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনায় বসবেন। গোটা দেশজুড়ে যথাযথ মর্যাদায় আজ হুল দিবস পালিত হচ্ছে। আদিবাসী বিদ্রোহের নেতা ও তাদের স্মরণীয় বীরত্বকে আজ নানা অনুষ্ঠানের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। হুল দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিধো কানহু, চাঁদ ভৈরব, ফুলো ঝানো এবং সেই সব সাহসী আদিবাসী যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন যারা বিদেশি শাসনের অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর জাহাজ সচেত ম্যাঙ্গালুরু উপকূলের অদূরে সামুদ্রিক উদ্ধার অভিযান চালিয়ে ভারতীয় মাছ ধরার নৌকা আইএফবি মঞ্জুমাথা থেকে 6 জন মৎস্যজীবীকে উদ্ধার করেছে। সমাজমাধ্যমে এক বার্তায় বাহিনী জানিয়েছে, গতকাল উত্তাল সমুদ্রে নৌকাটির কাঠামো ক্ষতিগ্রস্ত হয়ে ভেতরে জল ঢুকতে শুরু করলে রিমোট অপারেটেড লাইফ বয় ব্যবহার করে ওই মৎস্যজীবীদের উদ্ধার করা হয়। তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান ও স্থানীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের জন্য নিউ ম্যাঙ্গালুরুতে নিয়ে আসা হচ্ছে। ভারত ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স FATF-কে সন্ত্রাসবাদে অর্থ সাহায্য এবং অর্থ পাচারের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্ষেত্রে একটি অপরিহার্য স্তম্ভ হিসেবে অভিহিত করেছে। উল্লেখ্য, সংস্থাটি এর আগে পাকিস্তানকে গ্রে লিস্টে অন্তর্ভুক্তির পর FATF-এর সমালোচনায় সরব হয় পাকিস্তান। সেই প্রেক্ষিতেই ভারতের এই বিবৃতি। রাষ্ট্রসংঘে আফগানিস্তানের স্থায়ী মিশন পাকতিকা ও কুনার প্রদেশে পাকিস্তানের বিমান হামলার তীব্র সমালোচনা করেছে। আফগান ভূখণ্ডে সব ধরনের সামরিক হামলা অবিলম্বে বন্ধ করতে বলা হয়েছে পাকিস্তানকে। উল্লেখ্য, গত 28 জুন রাতে আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলায় 36 জন সাধারণ নাগরিক নিহত হন, 163 জন আহত হন। আফগান মিশন জানিয়েছে, এই হামলা আফগানিস্তানের আঞ্চলিক অখণ্ডতার গুরুতর লঙ্ঘন এবং তা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এ ব্যাপারে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে উপযুক্ত ব্যবস্থা নিতে রাষ্ট্রসংঘ ও বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে। লেবাননে বর্তমান সংকট পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের জন্য সংযুক্ত আরব আমিরশাহী একটি মানবিক ত্রাণ সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে খাদ্য, বস্ত্র, ওষুধসহ অন্যান্য জরুরি ত্রাণ সামগ্রী। ভারত রোয়িং বিশ্বকাপে সোনা জিতে ইতিহাস সৃষ্টি করেছে। রোয়িংয়ে আন্তর্জাতিক মঞ্চে এটাই দেশের প্রথম সোনা জয়। সুইজারল্যান্ডের লুসার্নে আয়োজিত তৃতীয় রোয়িং বিশ্বকাপে পুরুষদের লাইটওয়েট ডাবল স্কালস বিভাগে ভারতের 2 খেলোয়াড় লক্ষ্য এবং উজ্জ্বল কুমার সিং প্রতিযোগিতায় দেশকে প্রথম সোনা এনে দেন। ফিনিশিং লাইনে পৌঁছতে তারা সময় নেন 6 ঘন্টা 26 মিনিট 9 সেকেন্ড। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ রাউন্ড অফ 32-এর ম্যাচে নরওয়ে আইভরি কোস্টের মুখোমুখি হবে। আর্লিংটন স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10:30। অন্য ম্যাচে ফ্রান্স খেলবে সুইডেনের বিরুদ্ধে। ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 2:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, শিক্ষিত যুবকদের কেবলমাত্র নিজেদের উন্নতির জন্য কাজ করা উচিত নয়, বরং সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষের অবস্থার উন্নয়নে এবং জাতি গঠনে অবদান রাখা উচিত। ভারত 26টিরও বেশি দেশের সঙ্গে অভিবাসন সংক্রান্ত 28টি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। খবর শেষ হল, এরপর স্থানীয় সংবাদ 7:50।
1: আকাশবাণী আগরতলা।
2: মুই তো নারক দি লিগি লাগাই তং মং চামং তে চাশমাই তং মানে বিশিং তৈ সাগো এইচ আই ভি সলোই মানো
3: তুমুং কেব এইচ আই ভি বাই মানজাক থতক মাতং যাক্ষে হাস্তে নিজে সা শাখাম নগ থাঙ্গই আইসিটিসি খতল মালাই দি ডাক্তার বাই কক সালাইয়ে তামুক খালাইনা নাংন কক বিতি না দিই।

জগ বদলনি বুড়ি রক নাকুমানে পজাতই সামুং টাঙ্গি তঙ্গু কেন্দ্রনে হুকবার হামক্রাই মন্ত্রী শিবরাজ সিং চৌহান সাকা হুকবারে হামক্রাইন কারী হামসাজাক ভারতনি নাহারমুং মুখটাঙ্গা সচিব অকরা জে কে সিনহা তিনি সাকা লুকরকনি ককথুম নাইমথাংরনা বাগৈ হাস্তে হাপাং কতালকো টাংসেপ সামুঙ্গ ফুনাঙ্গি তঙ্গু হায়ুং কাপনি নক আউটনি কাইথাম থুমুঙ্গ অংখরনে কাইথাম হাকতর ফ্রান্স মোরকুটাই নরুয়ে তাবু ককটমা শুক্রবই কেন্দ্রনি বুড়িতাই চেরাই হামক্রাই মন্ত্রী অন্নপূর্ণা দেবী সাকা 2047 বিশ্বও বিকশিত ভারত সামনা নাহারই ত্রিপুরাও বাইথাং চুকজক বদলনি বুড়ি রক নাংকুকমানে পজাতই সামুং টাঙ্গি তঙ্গু তিনি সালতাং ত্রিপুরা হাংকর দুকলি ব্লকনি কনফারেন্স হল বাইথাং চুকজাক বদলকনি আদংরবাই ককলাম সালাইমাও ব ককনো সাকা কেন্দ্রনি মন্ত্রী সাকা হাকতর গনাঙ্গি খরক চি রুজাকনি গবাং বুড়ি রক বাইথাং চুকজাক বদলবাই গডাল জাক হাস্তে ত্রিপুরাও কাই বাচি বুড়ি সাই বাইথাং চুকজাক বদল তঙ্গু খরক বারা সাই বুড়িচিবা সাই বুড়ি রক অ বাইথাং চুকজাক বদলবাই গডালজাক তঙ্গু হাকতর গনাঙ্গি বেবাগি খরক থাম রুজাক লাখপতি দিদি তঙ্গু আবুনি বিশিং ত্রিপুরাও লাখপতি তঙ্গু খরক সা রাসায় থামচি সাই কেন্দ্রনি বুড়িতাই চেরাই হামক্রাই মন্ত্রী অন্নপূর্ণা দেবী উমর কাসুগিয়া কাইমা মুথাকনাব বাইথাং চুকজাক বদলনি বুড়ি রকন বুসকাঙ্গি ফাইনানি কবকা ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশননি বিশিঙ্গ তুদুলজাক ও বাইথাং চুকজাক বদলরক ত্রিপুরানি রাংথং হদা হামক্রায় নাংমানি বাদজা ইয়াচাগৈ তঙ্গু নুই ছাই বৃচিছিনি বিছিনি বিছিং হামজাজাক ভারত সনাম তিসানা নাহারৈ মন্ত্রী বখরক নরেন্দ্র মোদীনি কবমুংন মুখথং খালাইনেও ত্রিপুরা হাপাং সাকথারী সামুং টাঙ্গি তঙ্গুহিনী বখুরজাকা কেন্দ্রনি লাহার কামুংতাই লাহার কতর মন্ত্রী নীতিন গডকরি তিনি সাকা হাপাং হা কতর গনাঙ্গি লাহার পাতিমুংতাই হা কওয়াগৈ দেরামুং আমচাইরঙে সিনুই নাহারজাকা তাই রাং খক খক বাচি চা রুজাক সবাই হামক্রে গনাং সামুং তাংনানি ইয়াগর নাহারজাকা দিল্লি কটাল লাহার নাইমুথাং বেচেপনি ককলাম পান্ডা কাইছো কক নারথানি মোচাং গডকরি লাহার নাইমুথাং অই মুঙ্গ লুকরংন কবাংখে মানজাকনানি ব কবকা কেন্দ্রনি হুকবার মন্ত্রী শিবরাজ সিং চৌহান সাকা হুকবানী হামক্রাইন কারী হামজাজাক ভারতনি নাহারমুং মুখটাংয়া তিনি হরিয়ানানি হিচারও খেট বাচাও সামুং বুতাংনি পাইথাংনি পান্ডব ব সাকা হাপাং হুকবার হানি বাগৈ নাকুমানি ফাস্টনি ককথুমরনাও মোবাইল এপস কাইছা সানামকা ব হুকবার খ্লাইনেরংন ফাস্টা ইয়ং বুথারনা বিথি রায়দা তৈ রুনানি তাই অর্গানিক রায়দাতৈ হুকবার খ্লাইনানি খা বচারিকা পেট্রোল তাই ডিজেল ফালমুংতাই বাকমুঙ্গ টংসুকিয়া জরান বাগৈ ফিনজাক টংমা দাগিমুং রসাই নাহানানি কক চাপ নাহারকা কেন্দ্র হাপাং পেট্রোলিয়াম তা ন্যাচারেল গ্যাস নাইকুং সাকা বুসকাং জুলাই তালনি সাল পুইলানি সিমি হাপাংনি থক ফালমুং মতা কিচাক লাই ফালমা কেন্দ্রনি সাকা ফিনজাক টংমা ও দাগিমুং রসাই নাহারজাগান নাইকুংনি বুকাকি সাজাকা সালতাং এসেও জিংজালনি জরা কিচাক লাই সেপ নাহারানি বাগৈ অ টংসে সেপ লাইজাকমানি সচিব অকরা জে কে সিনহা তিনি সাকা লুকরকনি ককথুম নাইমথাংরনা বাগৈ হাস্তে হাপাং কতালকো টাংসেপ সামুঙ্গ ফুনাঙ্গি তঙ্গু ডিজিটাল পার্সোনাল ডেটা প্রটেকশন কেরং 2023 রগৈ কেবনি সাকবাইথানি ককথুম করৌই সামুঙ্গ ফুনাং টংকে সাইবার ক্রামনি বিশিংতৈ ইয়াপ্রি রমজাগান তিনি আগরতলানি প্রগা ভবন স্ট্যান্ডিং সাইবার সিকিউরিটি ফ্রেমওয়ার্ক ফর স্টেট ডেটা মুঙ্গি লয় ক্লাইমা কাইছো ব কক সাকা আরো কবনি বিশিং মানজাকা পুলিশনি দাগিফাঙ্গ করা অনুরাগ চিফ ফরেস্ট কনজারভেটর আর কে সামল ককথুম তাংসেপ নাইকুনি দাগিফাং জেয়া লগুল জিছান বি আকসং ত্রিপুরা রঙ্কচার নাই মথাবি নাইকলজাক মাধ্যমিতাই কচৌ মাধ্যমিকনি বছর বাচাও আমজৌ মুং বুসকাং জুলাই তালনি সালদক নিশিমি চ্যাংজাগান আবো জুলাই তালনি সালচি ব্রিজরা আমজৌ মুং টঙানা তিনি নাইমথানি কাজকু ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী ককথুম রেখা বতাইব সাকা জুলাই তালনি সালনৈ রুংনক রগ এডমিট কার্ড বাকজাগান আকাশবাণী আগরতলা কেন্দ্র ককটুমা খাই তংবায়ু আকাশবাণী ককটুমনা আপডেট মানা বগে লগ ইন খাইডি www.newsonair.com নিউজ অন এয়ার এপ তাই টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এয়ার নিউজ এলার্ট ইউটিউব নাইডি নিউজ অন এয়ার অফিসিয়াল আপনার কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্র ককটুমা আপডেট মানা খাই টুইটার বা এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এয়ার নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাইনা নাঙ্গনে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ তাই জিবিপি হাসপাতাল তিনি কতাল তাংজাক
জখা এবার খকা সিনমুং কেন্দ্র চেঙ্গি জাকা সাকামতাই নুকুং হামক্রাই নাইকুংটাই জখা নিবারণ সমিতি বখাক্ত অ

আকাশবাণী আগরতলা ককটমা পরিব চিত্ত দেববর্মা তিনি ককটমা ববাগ রকমখা কেন্দ্রনি বুড়ৈতাই চেরাই হামক্রাই মন্ত্রী অন্নপূর্ণা দেবী ছাকা 2047 বিশ্ব বিকশিত ভারত সনামনা নাহারৈ ত্রিপুরাও পাইথ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি ইতিকণা মুখোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী বলেছেন, 2047 সালে বিকশিত ভারত গঠন করার লক্ষ্যকে সামনে রেখে ত্রিপুরাতেও স্বসহায়ক দলের মহিলারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। মুখ্যসচিব জেকে সিনহা আজ বলেছেন, নাগরিকদের তথ্য সুরক্ষা করতে রাজ্য সরকার অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে।

কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, এলনিনোর প্রভাবে দেশে সম্ভাব্য কম বৃষ্টিপাতের প্রভাব মোকাবেলার বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে। বিশ্বকাপে নকআউটের তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচে নামছে তিন শক্তিশালী দেশ ফ্রান্স, মেক্সিকো এবং নরওয়ে। এবারে বিস্তারিত সংবাদ। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী বলেছেন, 2047 সালে বিকশিত ভারত গঠন করার লক্ষ্যকে সামনে রেখে ত্রিপুরাতেও স্বসহায়ক দলের মহিলারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আজ পশ্চিম ত্রিপুরা জেলার ডুকলি ব্লকের মিলনায়তনে স্বসহায়ক দলের সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, সারা দেশে 10 কোটির বেশি মহিলা স্বসহায়ক দলের সঙ্গে যুক্ত। ত্রিপুরায় 54,000 স্বসহায়ক দল রয়েছে। 5,40,000 মহিলা এই স্বসহায়ক দলগুলির সঙ্গে যুক্ত রয়েছেন। সারা দেশে প্রায় 3 কোটি লাখপতি দিদি রয়েছেন। এর মধ্যে ত্রিপুরায় লাখপতি দিদির সংখ্যা প্রায় 1,30,000। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী বাল্যবিবাহ রোধ করতে স্বসহায়ক দলের দিদিদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি স্বসহায়ক দলগুলোকে নানা ধরনের সামাজিক কাজ করতেও পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, ত্রিপুরায় স্বসহায়ক দলের সদস্যদের নিষ্ঠা, উদ্যোক্তা সুলভ মনোভাব এবং স্বনির্ভরতা সত্যি অনুপ্রেরণাদায়ক। মহিলা চালিত স্বনির্ভর গোষ্ঠীগুলো রাজ্যের গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড। ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের আওতায় পরিচালিত এই স্বসহায়ক গোষ্ঠীগুলি ত্রিপুরায় আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংকল্পকে বাস্তবায়নে ত্রিপুরা সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন। স্বসহায়ক দলের সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠান শেষে কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী স্বসহায়ক দলের সদস্যদের উৎপাদিত বিভিন্ন পণ্য সামগ্রীর প্রদর্শনী স্টলও ঘুরে দেখেন। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী আজ আগরতলার বিজেপির রাজ্য কার্যালয়ে মহিলা মোর্চার সদস্য এবং পুর নিগমের মহিলা কর্পোরেটরদের সঙ্গে মতবিনিময় করেন। বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকে কেন্দ্রীয় মন্ত্রীকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী বলেন, ত্রিপুরা বর্তমানে এখন সমৃদ্ধ রাজ্য। কেন্দ্রীয় সরকারের জনমুখী প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছে দিতে মহিলা মোর্চার নেত্রীদেরও সক্রিয় ভূমিকা নেবার জন্য তিনি আহ্বান জানান। বাল্যবিবাহ রোধ এবং নেশামুক্ত রাজ্য গঠনেও মহিলা মোর্চার সদস্য এবং মহিলা জনপ্রতিনিধি কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য তিনি আহ্বান জানান। তিনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোর উন্নয়নে এবং পোষণ কর্মসূচি সফলভাবে রূপায়ণেও মহিলা মোর্চার সদস্যদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি আজ জানিয়েছেন, সরকার সারা দেশে দুর্ঘটনাপ্রবণ ও ভূমিধ্বস প্রবণ এলাকাগুলি চিহ্নিত করেছে এবং 50,000 কোটি টাকা ব্যয়ে উন্নয়নমূলক কাজ হাতে নিয়েছে। নয়াদিল্লিতে সড়ক নিরাপত্তা বিষয়ক একটি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে শ্রী গড়করি সড়ক নিরাপত্তা প্রচারে বৃহত্তর জন অংশগ্রহণেরও আহ্বান জানিয়েছেন। তিনি যানবাহন চালকদের ট্রাফিক নিয়ম মেনে চলতে, অতিরিক্ত গতি পরিহার করতে, হেলমেট ও সিট বেল্ট পরতে, লেন শৃঙ্খলা বজায় রাখতে এবং গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকতেও অনুরোধ করেন। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা আগামী 6 জুলাই থেকে শুরু হবে। পরীক্ষা চলবে 14 জুলাই পর্যন্ত। আজ পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় গণচৌধুরী এ খবর জানিয়েছেন। তিনি জানান, আগামী 2 জুলাই স্কুলগুলির মধ্যে এডমিট কার্ড বিতরণ করা হবে। মুখ্য সচিব জেকে সিনহা আজ বলেছেন, নাগরিকদের তথ্য সুরক্ষা করতে রাজ্য সরকার অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন আইন 2023 অনুযায়ী কারও ব্যক্তিগত তথ্য ভুল ব্যবহার করলে সাইবার অপরাধের আওতায় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আজ আগরতলার প্রজ্ঞা ভবনে স্ট্রেন্দেনিং সাইবার সিকিউরিটি ফ্রেমওয়ার্কস ফর স্টেট ডেটা শীর্ষক এক কর্মশালায় তিনি একথা বলেন। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের সহায়তায় রাজ্যের তথ্য প্রযুক্তি দপ্তর আয়োজিত এই কর্মশালায় রাজ্য সরকারের ডিজিটাল পরিকাঠামো ও নাগরিকদের তথ্য সুরক্ষা আরও জোরদার করার উপর গুরুত্ব আরোপ করা হয়। উপস্থিত ছিলেন পুলিশ মহানির্দেশক অনুরাগ, মুখ্য বন সংরক্ষক আর কে শ্যামল, তথ্য প্রযুক্তি দপ্তরের অধিকর্তা জে আর রঘুল, জিশান বি প্রমুখ। 31তম চিফ অব আর্মি স্টাফ হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন জেনারেল ধীরাজ শেঠ। তিনি স্থলাভিষিক্ত হলেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর জায়গায়। জেনারেল শেঠ পুনের খারাকাওয়াসলার ন্যাশনাল ডিফেন্স একাডেমির একজন প্রাক্তনী এবং 1986 সালের ডিসেম্বর মাসে চাকরিতে যোগদান করেন। 4 দশকেরও বেশি সময় ধরে তিনি ভারতীয় সেনার কমব্যাট ফোর্স সহ বিভিন্ন ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা লাভ করেছেন। লেফটেন্যান্ট জেনারেল হিসেবে তিনি ভারতীয় সেনার সুদর্শন চক্র বাহিনীতে কমান্ডারের ভূমিকা পালন করেছেন। তিনি জাতীয় আন্তর্জাতিক সামরিক কর্মকাণ্ড এবং বিভিন্ন আনুষ্ঠানিক দায়িত্ব তদারকি করেছেন। কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ আজ আগরতলার কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অযোধ্যায় রাম মন্দিরে আর্থিক দুর্নীতির ঘটনা উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, রাম মন্দির কোটি কোটি মানুষের ধর্মীয় বিশ্বাসের বিষয়,

0: তাই রাম মন্দিরকে কেন্দ্র করে আর্থিক অনিয়মের যে অভিযোগ উঠেছে তার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহ বক্তব্য রাখেন। এ খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে, ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণীর নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণীর নিউজ আগরতলা। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, এলনিনোর প্রভাবে দেশে সম্ভাব্য কম বৃষ্টিপাতের প্রভাব মোকাবেলার বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে। আজ হরিয়ানার হিসারে ক্ষেত বাঁচাও অভিযানের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। তিনি বলেন, সরকার একটি মোবাইল অ্যাপ তৈরির কাজ করছে যা মাটিতে কী পরিমাণ সার প্রয়োজন সে সম্পর্কে তথ্য দেবে। তিনি কৃষকদের মাটির স্বাস্থ্য বজায় রাখার লক্ষ্যে জমিতে সঠিকভাবে সার ও কীটনাশক ব্যবহার করার আহ্বান জানান। তিনি কৃষকদের জৈব চাষ পদ্ধতি গ্রহণ করারও পরামর্শ দেন। সরকার পণ্য ও পরিষেবা কর অর্থাৎ জিএসটি এপিলেট ট্রাইব্যুনালে আপিল দাখিলের শেষ তারিখ আগামী 31 জুলাই পর্যন্ত বাড়িয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে বলা হয়েছে, জিএসটি এটিতে আপিল দাখিলের শেষ তারিখ ছিল আজ। সরকার করদাতাদের শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা না করে অনেক আগে থেকেই তাদের আপিল দাখিলের পরিকল্পনা করার পরামর্শ দিয়েছে। জোলাইবাড়ি রামকৃষ্ণ সেবা সদনে আজ এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উদ্বোধন করেন রামকৃষ্ণ সেবা সদনের প্রতিষ্ঠাতা সম্পাদক শৈলেশ চন্দ্র পাল। শিবিরে 25 জন স্বেচ্ছায় রক্তদান করেন। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও জিবিপি হাসপাতালে আজ নবনির্মিত যক্ষ্মা শনাক্তকরণ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর এবং যক্ষ্মা নিবারণ সমিতির উদ্যোগে এই কেন্দ্রটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 23 লক্ষ টাকা। ফুটবল বিশ্বকাপের রাউন্ড অফ 32 এর শেষ নেদারল্যান্ডস বনাম মরক্কোর ম্যাচটি নির্ধারিত সময়ে 1-1 গোলে অমীমাংসিত থাকায় এক্সট্রা টাইমে খেলা গড়ায়। অতিরিক্ত 30 মিনিটেও কোনো ফলাফল না হওয়ায় শেষ পর্যন্ত রুদ্ধশ্বাস ট্রাই ব্রেকারে মরক্কো 3-0 ব্যবধানে নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ 16-এ জায়গা করে নিয়েছে। রাউন্ড অফ 16-এ তারা খেলবে কানাডার সঙ্গে। এ পর্যন্ত মরক্কো সহ 4টি দেশ শেষ 16-এ পৌঁছে গেল। অন্যদিকে জাপান, জার্মানি এবং নেদারল্যান্ডসের বিশ্বকাপ অভিযান শেষ হলো। ভারতীয় সময় আজ রাত 10:30টায় রয়েছে নরওয়ে বনাম আইভরি কোস্টের ম্যাচ। এরপর রাত 2:30টায় শক্তিশালী ফ্রান্সের মুখোমুখি হবে সুইডেন। আগামীকাল সকাল 6:30টায় মেক্সিকো খেলবে ইকুয়েডরের বিরুদ্ধে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতায় আজ 2টি খেলা হয়। উমাকান্ত মিনি স্টেডিয়ামে প্রথম খেলায় ইয়ুথ ক্লাব 2-1 গোলে স্বামী বিবেকানন্দ ক্লাবকে পরাজিত করে। পরে একই মাঠে সিমনা তমাকারী ফুটবল ক্লাব 5-0 গোলে উমাকান্ত কোচিং সেন্টারকে হারিয়ে দেয়। এবারে আবহাওয়া। আগামী 24 ঘণ্টায় উত্তর দক্ষিণ গোমতী সিপাহীজলা জেলা ও খোয়াই জেলার বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.8 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরও একবার। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী বলেছেন, 2047 সালে বিকশিত ভারত গঠন করার লক্ষ্যকে সামনে রেখে ত্রিপুরাতেও স্বসহায়ক দলের মহিলারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। মুখ্য সচিব জে কে সিনহা আজ বলেছেন, নাগরিকদের তথ্য সুরক্ষা করতে রাজ্য সরকার অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, এলনিনোর প্রভাবে দেশে সম্ভাব্য কম বৃষ্টিপাতের প্রভাব মোকাবেলার বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে। বিশ্বকাপে নকআউটের 3টি গুরুত্বপূর্ণ ম্যাচে নামছে 3 শক্তিশালী দেশ ফ্রান্স, মেক্সিকো এবং নরওয়ে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: आप सब ये बॉक्स देख रहे हो, इस बॉक्स में आप सबके लिए कुछ एनवेलप्स हैं। आप सब यहाँ आओ और ये एनवेलप्स ले लो।
2: मैम, मेरे वाले में तो HIV से रिलेटेड अलग अलग मैसेजेस हैं
3: और इसमें लिखा है कि असुरक्षित यौन संबंध से HIV हो सकता है।
4: मेरे वाले में नेडल या इंजेक्शन शेयर करने से HIV फैलने की बात लिखी है
5: और इसमें लिखा है कि संक्रमित रक्त

0: और रक्त उत्पादों से एचआईवी हो सकता है?
1: मल्टीपल पार्टनर्स मतलब एचआईवी का ज्यादा रिस्क?
2: हम अपनी जिंदगी में अच्छा बुरा सब जानते हैं, लेकिन फिर भी कुछ बातें इग्नोर कर देते हैं। तो मैंने सोचा जाते जाते याद दिला जाओ, ताकि पूरी जिंदगी इग्नोर नहीं याद रखोगे।
3: एचआईवी एड्स से संबंधित अधिक जानकारी के लिए नजदीकी सरकारी अस्पताल के आईसीटीसी में संपर्क करें या नेशनल टोल फ्री एड्स हेल्पलाइन 1097 पर कॉल करें। नैको स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय द्वारा जनहित में जारी।
4: एचआईवी एड्स নিয়ে ভয় না পেয়ে এইচআইভি এবং এইডস এর বিষয়ে সত্যটা আমাদের জানতে হবে। জীবনকে ভালোবেসে এইডস কে প্রতিরোধ করতে হবে।
5: এইডস কে ঘৃণা করুন, রোগীকে নয়। এই কথাটি এইডস প্রতিরোধের মূল মন্ত্র।
4: বিস্তারিত জানতে টোল ফ্রি নম্বর 1097 এ ফোন করুন।
5: রাজ্যের বিভিন্ন এলাকায় দপ্তর পরিচালিত কেন্দ্রগুলো থেকে সহায়তা গ্রহণ করুন।
4: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। মনে রাখবেন, এইচআইভি সংক্রমণের বিভিন্ন পর্যায়ে এইডস এর প্রধান কয়েকটি উপসর্গ দেখা যায়।
5: খুশখুশে কাশি, জ্বর,
4: টানা সময় ধরে পেটের গন্ডগোল,
5: শরীরের ওজন হঠাৎ কমে যাওয়া,
4: মুখে ও গলায় ঘা,
5: রক্তের শ্বেতকণিকার সংখ্যা দ্রুত হ্রাস পাওয়া,
4: ঘুমের সময় অতিরিক্ত ঘাম,
5: এছাড়াও কিছু যৌন লক্ষণও থাকতে পারে।
4: এই উপসর্গগুলো নজরে এলে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন।
5: প্রয়োজনে এইডস হেল্পলাইন নাম্বার 1097 এ ফোন করুন।
6: আকাশবাণী আগরতলা এবং এফএম উজ্জয়ন্ত থেকে একযোগে প্রচারিত অনুষ্ঠান শুনছেন, একই সাথে অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন এফএম উজ্জয়ন্ত ফেসবুক পেজ থেকে লাইভ। শুরু হচ্ছে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্বাস্থ্য। আজকের অনুষ্ঠানটির সৌজন্যে ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি। আজকের সুস্বাস্থ্য অনুষ্ঠানের প্রসঙ্গ স্টপ ডায়রিয়া ক্যাম্পেইন। এই বিষয় নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন বিশেষজ্ঞ চিকিৎসক সুখেন্দুনাথ। সঙ্গে আছি আমি অনামিকা। আমরা থাকছি রাত 8:45 পর্যন্ত আপনাদের সাথে। আপনারা অবশ্যই ফোন করতে পারেন 2326253 এই নম্বরে, ফোন করুন 2326253 এই নম্বরে। ডাক্তারবাবু, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে।
7: নমস্কার।
6: প্রথমে আপনার কাছে যেটা জানবো যে স্টপ ডায়রিয়া ক্যাম্পেইনে আমরা যাচ্ছি, কিন্তু এই যে ডায়রিয়া বলতে কি বুঝবো?
7: ডায়রিয়া খুবই কমনলি হচ্ছে, মানে ঘড়ি ঘড়ি দেখা দেয়, যে কোনো সময় হতে পারে। তো ডায়রিয়াটা হচ্ছে 24 ঘন্টার মধ্যে কোনো একজন ব্যক্তি বা শিশু যদি 3 বা তার বেশি সময় যদি পাতলা পায়খানা করে থাকে, তবে সেটাকেই ডায়রিয়া বলা হয়।
6: তাও আপনি যেটা বলছিলেন যে এবার ডায়রিয়ার প্রধান কারণগুলো কী কী?
7: ডায়রিয়া অ্যাকচুয়ালি মানে যে খুব সাধারণ ব্যাপারগুলো থেকে হচ্ছে, সেটা হচ্ছে ধরুন অপরিষ্কার জল যদি পান করা হয়, খাবার যেগুলো আমরা খাচ্ছি সেটা যদি ধরুন ঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন না করে আঢাকা রেখে যদি খাওয়া হয়, তার সঙ্গে ধরুন খাবার আগে যদি আমরা ঠিকভাবে হাত না ধুয়ে রাখি কিংবা শৌচের পর আমরা হাত ধুচ্ছি না, তো এই সমস্ত যে অপরিষ্কার ব্যাপারগুলো আছে
6: সেগুলো থেকেই
7: মূলত ডায়রিয়া হয়।
6: সেই ক্ষেত্রে ডাক্তারবাবু, কিছু প্রাথমিক লক্ষণ কি থাকে যে এইগুলো দেখলে আমি তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নেব?
7: মূলত লক্ষণ যেটা সেটা হচ্ছে পাতলা পায়খানা হওয়া, এবং সেক্ষেত্রে যদি দেখা যায় যে শিশু, বিশেষ করে আমরা স্টপ ডায়রিয়া ক্যাম্পেইনে যেটা আমরা গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে 5 বছরের নিচে যে কোনো যে শিশুরা আছে তাদের ক্ষেত্রেই হচ্ছে আমরা গুরুত্ব দিচ্ছি। তো সেক্ষেত্রে যদি দেখা যায় যে কোনো একটা শিশু দিনে 3 বার পাতলা পায়খানা করে ফেলেছে, এবং সেক্ষেত্রেই হচ্ছে এটাকে আমরা ডায়রিয়া ধরে নিয়ে তার দ্রুত হচ্ছে আমাদের হচ্ছে ব্যবস্থাপনা গ্রহণ করার প্রয়োজন আছে। এবং মূলত হচ্ছে যে লক্ষণ সেটা হচ্ছে পাতলা পায়খানা হওয়া, এবং পাতলা পায়খানা যদি বেশি হয় সেক্ষেত্রে শরীরের থেকে কিন্তু জল এবং লবণের পরিমাণ অনেকটা কমে যায়, সেটা বেরিয়ে যায়, তো ঘাটতি দেখা দেয়, এবং সেক্ষেত্রে কিন্তু শিশু ঝিমিয়ে পড়তে পারে, কিংবা শিশুর শরীরের জলের ভাগ লবণের ভাগ কমে গেলে সেক্ষেত্রে শিশুর মানে যে নর্মাল রেসপন্সগুলো আসে সেগুলো ডিস্টার্ব হতে পারে, ব্যাহত করতে পারে, অন্য ধরনের হতে পারে, এবং সেক্ষেত্রে হচ্ছে আমাদের দ্রুত হচ্ছে ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে।
6: সেক্ষেত্রে ডাক্তারবাবু, এবার যে শিশুরা মাতৃদুগ্ধ পান করছেন ওদের কি ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকে?
7: নিশ্চয়ই, ডায়রিয়া অ্যাকচুয়ালি কোনো

0: মানে এরকম কোনো বয়স নেই যে বয়সে হয় না,
1: আচ্ছা,
0: মানে যে কোনো বয়সেই হতে পারে।
1: হুম হুম
0: এবং বিশেষ ব্যাপার হচ্ছে, যদি কোনো একটা শিশু মাতৃদুগ্ধ পান করছে, সেই জায়গাতে যদি ডায়রিয়া হয়, তবে তাকে তার মায়ের দুধ পান করানো কন্টিনিউ রাখতে হবে।
1: আচ্ছা, কিন্তু এই প্রসঙ্গে যেটা আমাদের গ্রামে হয়ে থাকে, যে যেহেতু শিশুর ডায়রিয়া হয়েছে বা শিশু অতিরিক্ত মাত্রায় পাতলা পায়খানা যাচ্ছে, সেক্ষেত্রে ওর মাতৃদুগ্ধ বা দুধ জাতীয় জিনিস খাওয়ানো যাবে না, সেটা কি ঠিক না ভুল?
0: না ভুল, অ্যাকচুয়ালি যে সমস্ত শিশুরা মাতৃদুগ্ধ পান করছে তাদেরকে সেটা কন্টিনিউ করতেই হবে।
1: আচ্ছা,
0: এবং সেটাই হচ্ছে তার শরীরের যে শক্তি সেটা রাখবে নর্মাল, এবং হচ্ছে তার যে জলের যে ঘাটতি হচ্ছে সেটা কিন্তু পূরণ করতে সাহায্য করবে। তো এবার ডায়রিয়া হলে পরে সেক্ষেত্রে আমরা সবসময় একটা কথা বলে রাখি, সেই নামটা হচ্ছে ওআরএস। ওআরএস হচ্ছে এমন একটি উপাদান যেটা হচ্ছে ডায়রিয়া শুরু হওয়ার সঙ্গে সঙ্গে শুরু করতে হবে, এবং এটা কন্টিনিউ করে যেতে হবে যতক্ষণ না হচ্ছে এই ডায়রিয়া হচ্ছে স্টপ হচ্ছে কিংবা হচ্ছে মানে বন্ধ হচ্ছে আর কি।
1: এই প্রসঙ্গে ডাক্তারবাবু, আপনার কাছে যেটা আমার মনে প্রশ্ন আসলো, এবং শ্রোতা বন্ধুরা যারা শুনছেন এবং দেখছেন ওদের মনেও হতে পারে যে এই যে ওআরএস আমরা ডাক্তারবাবুরা পরামর্শ করছেন, সেটা সঠিক পদ্ধতি কি? অনেকে যেটা করে থাকেন যে এক কাপ জলের মধ্যে এক প্যাকেট ওআরএস গুলে খেয়ে নিলাম, বাস ডায়রিয়া সেরে গেল, সেটা কি ঠিক না ভুল?
0: না, একদম ঠিক কথা বলেছেন। ওআরএস অ্যাকচুয়ালি সরকারিভাবে আমাদের হাসপাতালগুলো থেকে যেটা সাপ্লাই করা হয় সেটা হচ্ছে 1 লিটার জলের জন্য হচ্ছে সেটা মানে ইয়ে করা হয়। তো সেক্ষেত্রে ওআরএসের প্যাকেটটি 1 লিটার বিশুদ্ধ পানীয় জল বা নিরাপদ জল যেটা হচ্ছে সেই ধরনের 1 লিটার জলের মধ্যে গুলতে হবে, এবং এটা 24 ঘন্টার মধ্যে হচ্ছে পান করাতে হবে। এবার যখনই শিশুর পাতলা পায়খানা হচ্ছে সে জায়গায় পাতলা পায়খানার পরপরই ওকে একটু একটু করে দিতে হবে, বা একটা টাইম কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, তাতে তার সেটা বমি হয়ে যেতে পারে, বেরিয়ে যেতে পারে, সেটা না থাকলে তো লাভ নেই। তো তার জন্যই হচ্ছে যাতে পেটে সেটা যাতে থাকে, তার জন্য হচ্ছে অল্প অল্প করে তাকে দিতে হবে, বারবার দিতে হবে। এবং এটা হচ্ছে মূলত হচ্ছে ওআরএসটা হচ্ছে জল এবং লবণের যে ঘাটতি সেই ঘাটতিকে পূরণ করার জন্য হচ্ছে এটা প্রয়োজন।
1: তাহলে এই যে ওআরএসটা একটা একজন ধরুন না সকাল 8টার সময় একটা ওআরএস 1 লিটারের মধ্যে গুলো, তো সেটা কতক্ষণ খাওয়াতে পারবে?
0: 24 ঘন্টা
1: সেটা
0: খাওয়ানো যাবে। 24 ঘন্টার পরে কিন্তু সেটা যেন আর না খাওয়ানো
1: হয়,
0: সেটা যদি থেকে যায় তাহলে ফেলে দিতে হবে, আবার নতুন করে ওআরএস 1 প্যাকেট গুলে নিতে হবে 1 লিটার জল।
1: এই প্রসঙ্গে আরেকটা যেটা আমার মনে প্রশ্ন আসলো, যে এটা কি সেদ্ধ করা জলের কিছু প্রয়োজনীয়তা আছে, নাকি আমরা বাড়িতে যেরকম ফিল্টার জল খাই সেটার মধ্যেও করা যায়?
0: অ্যাকচুয়ালি পানীয় জল হচ্ছে আমাদের বিশুদ্ধ এবং নিরাপদ হতে হবে। তো নিরাপদ পানীয় জল হওয়ার জন্য আমরা জলকে যদি ফুটিয়ে ঠান্ডা করে নিই তাহলে সেটাও কিন্তু মানে বিশুদ্ধ বা নিরাপদ পানীয় জল হয়, কিংবা বিভিন্ন প্রসেসে আজকাল অনেক ধরনের এগুলো আছে, তো সেগুলোর মাধ্যমে হচ্ছে নিরাপদ জল আমরা নিতে পারি।
1: আচ্ছা,
0: তো সেটা করে আমাদের অ্যাকচুয়ালি আমাদের নিরাপদ পানীয় জলটাই নিতে হবে, এটা হচ্ছে মূল বিষয়। তো তার জন্য সিদ্ধ করলে কিন্তু এটা ভালো,
1: ভালো বিশেষ করে যখন ডায়রিয়া হচ্ছে তখন কিন্তু একদমই নিরাপদ জলটা খাওয়াই একদম বাঞ্ছনীয়। আরেকটা যেটা জানবো আপনার কাছে, যে এই যে ডায়রিয়া হচ্ছে সেই ক্ষেত্রে কি কি ধরনের খাবার খাওয়া যেতে পারে, আর কি কি খাবার থেকে একদম বিরত থাকতে হবে?
0: অ্যাকচুয়ালি ডায়রিয়া সঙ্গে যেটা বলা হয় যে আমাদের তরল যে সমস্ত খাবার আছে সেগুলো যেন আমরা কন্টিনিউ করি, এবং ধরুন যেহেতু আমাদের স্টপ ডায়রিয়ার ক্ষেত্রে আমরা শিশুদের কথাই বলছি, তো সেক্ষেত্রে যে বয়সে শিশু যে সমস্ত নর্মাল খাবার যেগুলো খায় সেগুলো কন্টিনিউ করবে, যাতে তার পুষ্টির ঘাটতি না হয়, তার যেন দুর্বলতা না আসে। তার সঙ্গে আমরা যেটা সাজেস্ট করে থাকি, তরল খাবার যেমন ধরুন হচ্ছে নর্মাল খাবারের সঙ্গে হচ্ছে ওআরএসটা খেলো, ওআরএসটা খাওয়ার সঙ্গে সে ডাবের জলও সেক্ষেত্রে নিতে পারে, বা ফলের রসও সেক্ষেত্রে হচ্ছে খেতে পারে। তো এই বিষয়গুলো হচ্ছে আছে। এবার ধরুন 6 মাসের বয়সের পর থেকে তো বাচ্চাদেরকে সাপ্লি

0: সাপ্লিমেন্টারি ফুড দেওয়া হয়, তো সেই যে সাপ্লিমেন্টারি ফুড সেটাও কিন্তু সেক্ষেত্রে কন্টিনিউ করার জন্যই কিন্তু গাইডলাইনে বলা আছে।
1: তো আরেকটা যেটা আপনার কাছে পরবর্তী আমার প্রশ্ন থাকবে, যে যখন ডায়রিয়া হচ্ছে বাচ্চাদের, সেক্ষেত্রে ওই বাচ্চাটার বিশেষ কি কি ধরনের যত্নের প্রয়োজন হয়?
0: হ্যাঁ, যত্ন মিন্স মানে ডায়রিয়া অলরেডি হয়েছে মিন্স কোনো একটা কারণে
1: কারণে
0: হয়েছে, তো সেই কারণটাকে মূলত হচ্ছে আমাদের আইডেন্টিফাই করে হচ্ছে সেটাকে দূরে সরাতে হবে। ধরুন খাবার যখন তৈরি করা হচ্ছিল সেক্ষেত্রে হয়তো হাত ধোয়া হয়নি, ঠিক আছে, খাবার খাওয়ানোর সময় হয়তো সঠিকভাবে হাত ধোয়া হয়নি, কিংবা বাচ্চাকে কোথাও খোলা জায়গাতে শৌচ করানো হয়েছে সেটাও কিন্তু সঠিক নয়, আমাদের স্যানিটারি ল্যাট্রিন ব্যবহার করতে হবে, এবং বাচ্চার শৌচ কাজের পরে হচ্ছে হাত পা ভালো করে সাবান দিয়ে ধুতে হবে, তো এই জায়গাগুলোতে কোথাও না কোথাও একটা ঘাটতি হয়েছে, কিংবা কোনো অপরিষ্কার খাওয়া দাওয়া খাওয়ানো হয়েছে, তো যেটাই হয়েছে সেটাকে মূলত হচ্ছে আমাদেরকে আগে আইডেন্টিফাই করে সেটাকে আমাদের কন্ট্রোল করতে হবে। তারপরে হচ্ছে আমাদেরকে হচ্ছে ওই যে জায়গাগুলো যেগুলো হচ্ছে আমাদের নিরাপদ দেয় বাচ্চাকে, সেই ব্যাপারগুলো আমাদেরকে
1: খেয়াল রাখতে হবে, যেন বাচ্চাটা মানে ডায়রিয়া থেকে আক্রান্ত হওয়া থেকে দূরে থাকতে
0: পারে, দূরে থাকে।
1: একজন শ্রোতা বন্ধু আছেন আমাদের সঙ্গে, নমস্কার। নমস্কার শ্রোতা বন্ধু, কে আছেন ফোনে? নমস্কার, কেউ আছেন ফোনে? শ্রোতা বন্ধুর অবশ্যই ফোন করুন 2326253 এই নম্বরে। আমরা আজ কথা বলছি স্টপ ডায়রিয়া ক্যাম্পেইন নিয়ে। আজকে সুস্বাস্থ্য অনুষ্ঠানটি সৌজন্যে ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি। আমাদের সঙ্গে আছেন বিশেষজ্ঞ চিকিৎসক সুখেন্দুনাথ, সঙ্গে আছি আমি অনামিকা। আমরা আজ কথা বলছি স্টপ ডায়রিয়া ক্যাম্পেইন নিয়ে। এই প্রসঙ্গে আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ফোন করতে পারেন 2326253 এই নম্বরে, ফোন করুন 2326253 এই নম্বরে। হ্যাঁ, যেটা ডাক্তারবাবু আপনি বলছিলেন যে সেই সময় কিন্তু একটু শিশুদের বিশেষভাবে যত্নের প্রয়োজন হয়, তো আরেকটা যেটা আমাদের কুসংস্কার বলুন বা ধারণা বলুন যে ছোটদেরই ডায়রিয়া হয় বড়দের হয় না, সেটাও কি ঠিক?
0: না না, মোটেই নয়। ছোটদের ডায়রিয়া হয় কারণ ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশে বড়দের থেকে কম থাকে, তো তারা ইনফেকশনগুলোতে খুব তাড়াতাড়ি হচ্ছে ওরা আক্রান্ত হয়, কিন্তু বড়দেরও হয়। এবং মানে এই যে স্টপ ডায়রিয়া ক্যাম্পেইন, এটার সঙ্গে খুব প্রাসঙ্গিক কয়েকটা কথা আমি এখানে উল্লেখ করতে চাইছি, যেটা হচ্ছে যখনই ডায়রিয়া হচ্ছে তো সেক্ষেত্রে হচ্ছে শিশুদেরকে আমরা যে চিকিৎসাটা আমাদের দিতে হবে ডায়রিয়া হওয়ার সাথে সাথে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের ওআরএস শুরু করতে হবে, তার সঙ্গে হচ্ছে 14 দিনের জন্য হচ্ছে জিঙ্ক ট্যাবলেট হচ্ছে খাওয়াতে হবে। এবার জিঙ্ক ট্যাবলেটটা কি করে, জিঙ্ক ট্যাবলেট হচ্ছে আমাদের যে অন্ত্র আছে সেটাকে হচ্ছে মানে সুস্থ করে তোলে, এবং এই যে ডায়রিয়া অর্থাৎ পাতলা পায়খানা যে হচ্ছে সেটাকে কমিয়ে আনতে সাহায্য করে।
1: আচ্ছা,
0: তো জিঙ্ক ট্যাবলেটের একটা বিরাট গুরুত্ব আছে, সেটা পাশাপাশি শরীরের ইমিউনিটিও বাড়ায়, এবং বারবার ডায়রিয়া হওয়ার প্রকোপ যদি হতে থাকে তাকে সেই প্রকোপটাকে কিন্তু
1: কমাতে
0: সাহায্য করে। তার জন্য হচ্ছে জিঙ্ক ট্যাবলেটটা খুবই গুরুত্বপূর্ণ, 14 দিন জিঙ্ক ট্যাবলেট অবশ্যই সেক্ষেত্রে হচ্ছে খেতে হবে। এবং এটা হচ্ছে যদি দেখা যায় যে ডায়রিয়া শুরু হয়েছে 3 দিনের মাথায় বা 4 দিনের মাথায় ডায়রিয়া বন্ধ হয়ে গেছে, তাহলেও কিন্তু 14 দিন জিঙ্ক ট্যাবলেট আপনার কন্টিনিউ করতে হবে, এটা কিন্তু বন্ধ করা যাবে না।
1: ঠিক, এটা খুব সুন্দর কথা বললেন। আলোচনায় ফিরবে, একজন শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে আছেন, নমস্কার। নমস্কার শ্রোতা বন্ধু, কে আছেন ফোনে? নমস্কার, না শ্রোতা বন্ধুর সঙ্গে কথা হলো না। হ্যাঁ, যেটা বলছিলেন ডাক্তারবাবু আপনি যে ডায়রিয়া কমে গেলেও কিন্তু আমাদের 14 দিন সেই ওষুধটা খেতে হবে, কিন্তু যেটা আমরা করে থাকি যে 4 দিন বা 5 দিন পরে কমে গেল সেটা কিন্তু আমরা কন্টিনিউ করি না, সেই ক্ষেত্রে কী কী ধরনের সমস্যা হতে পারে, সেই ক্ষেত্রে কি আবার ডায়রিয়া হতে পারে?
0: হ্যাঁ, যদি আমরা এই কোর্সটাকে কমপ্লিট না করাই আমাদের বাচ্চাদেরকে, সেক্ষেত্রে কিন্তু সেটা রেকারেন্স হতে পারে, আবার কয়েকদিন পরে আবার তার ডায়রিয়ার

0: আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে, কারণ এই যে 14 দিন জিঙ্ক ট্যাবলেট খাওয়ার পরে তার অন্ত্রের যে শক্তি বা সামর্থ্য যেটা বৃদ্ধি পেত ডায়রিয়া কন্ট্রোল করার জন্য, তার যে ক্ষমতাটা বৃদ্ধি পেত সেটা কিন্তু হলো না ঠিকভাবে। এবার পরবর্তী সময়ে যদি আবার কোনো ধরনের সাধারণ ইনফেকশন হয় সেটা কিন্তু সেটাকে আবার আক্রান্ত করতে পারে। তো তার জন্য হচ্ছে আমাদের 14 দিন অবশ্যই
1: অবশ্যই খেতে হবে। একজন শ্রোতা বন্ধু আছেন আমাদের সঙ্গে, নমস্কার। নমস্কার শ্রোতা বন্ধু, কে আছেন ফোনে? নমস্কার শ্রোতা বন্ধু, কেউ ফোনে আছেন? না, হয়তোবা শ্রোতা বন্ধুর ফোনটা আমরা নিতে পারছি না। আপনারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আছে 9402169965, এটাতেও কিন্তু আমাদের আপনাদের প্রশ্নগুলো ডাক্তারবাবুকে করতে পারেন। আবারও বলছি, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9402169965। আমরা কিন্তু আছি রাত 8:45 পর্যন্ত আপনাদের সাথে। হ্যাঁ, জিঙ্ক ট্যাবলেটের যেটা খুবই গুরুত্বপূর্ণ ডায়রিয়ার ক্ষেত্রে, কিন্তু আমি যেটা বলবো যে এই যে আপনি বললেন যে জিঙ্ক ট্যাবলেট খেলে কিন্তু ডায়রিয়া থেকে মুক্ত হওয়ার প্রবণতাটা অনেকটাই বেড়ে যায়, সেই ক্ষেত্রে আমরা যেটা করে থাকি যে দোকানে গেলাম জিঙ্ক ট্যাবলেট কিনে অযথা খাচ্ছি, সেটা কি কোনো ক্ষতি করছে আমাদের?
0: দেখুন, মানে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ধরনেরই ওষুধ খাওয়া উচিত নয়। তো এবার স্টপ ডায়রিয়া ক্যাম্পেইনে যেটা আমাদেরকে গাইডলাইন দিয়েছে যে ওআরএস এর সাথে জিঙ্ক ট্যাবলেট খাওয়ানো যাবে, তো এটা অলরেডি একটা মানে গাইডলাইন হয়ে চলে এসেছে। তো সেক্ষেত্রে এখানে আমাদের যারা মানে ফিল্ড লেভেল কর্মীরা আছে, আশা দিদিমণি, অঙ্গনওয়াড়ি দিদিমণি, ওনারাও কিন্তু সেক্ষেত্রে এটা দিয়ে আসবেন, মানে বাড়িতে দিয়ে আসতে পারেন, সেই পরামর্শটা ওনারা দিতে পারেন। কারণ ওনাদেরকে সেই গাইডলাইন অনুযায়ী আমরা ট্রেনিং করিয়েছি, আমরা তাদের ওনাদেরকে জানিয়েছি, বা ওনারা বাড়ি বাড়ি যখন যাচ্ছেন ওনারা কীভাবে ওআরএস তৈরি করা হবে, কীভাবে একটা পরিষ্কার পাত্রে নিরাপদ জল নিয়ে ওআরএস তৈরি করে সেটা রাখা হবে, পান করা যাবে, এই বিষয়ে কিন্তু ওনারা হচ্ছে পরামর্শ সেখানে বাড়ি বাড়ি দিচ্ছেন। এবং তার পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ মানে কথা হচ্ছে, এই স্টপ ডায়রিয়া ক্যাম্পেইনের মধ্যে 5 বছরের নিচে যে সমস্ত বাচ্চা আছে, প্রত্যেকটা বাড়িতে আমাদের আশা দিদিমণিরা সেখানে যাচ্ছেন, 2 করে ওআরএস এর প্যাকেট সে প্রত্যেকটা বাড়িতে দেওয়া হচ্ছে, তার সঙ্গে হচ্ছে 14 দিনের জিঙ্ক ট্যাবলেট প্রত্যেকটা শিশুর জন্য দেওয়া হচ্ছে। এটা হচ্ছে ঘরে রেখে দেওয়ার জন্য, মানে যদি আপনি এখন আক্রান্ত হয়েছেন তাহলে আপনি শুরু করুন, যদি আপনি আক্রান্ত হননি তাহলে এটা ঘরে রেখে দিন, মানে যে কোনো সময় আপনি যদি এইভাবে আক্রান্ত হন তাহলে আপনি এটা শুরু করতে পারেন।
1: এই প্রসঙ্গে ডাক্তারবাবু, আপনি যেহেতু আজকে আমাদের সঙ্গে আছেন, যেটা আশা দিদিরা দিয়ে থাকেন, কিন্তু বাবা মারা যেটা করে থাকেন যে এটা কি খাওয়ানো ঠিক হবে না, কিসের ওষুধ দিয়ে গেল, আমাদের বাচ্চার কোনো অসুবিধা হবে না, তো এই প্রসঙ্গে একটু যদি আলোকপাত করেন।
0: বিষয়টা হচ্ছে
1: যে একটা ভয় থাকে যেটা বাচ্চাকে দেওয়া যাবে কিনা।
0: হ্যাঁ, নিঃসন্দেহে। তো যদি এই ধরনের আপনার এপিসোড বা ডায়রিয়ার এপিসোড বা এগুলো হয়েছে কোথাও কারোর, তো আপনারা নিঃসন্দেহে আপনার নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে আপনারা যোগাযোগ করেন, আপনাদের পাড়াতে যিনি আশা দিদি আছেন ওনার সঙ্গে আপনারা কথা বলুন, কারণ আশা দিদিদের কাছে আমাদের এই ওআরএস প্যাকেট দেওয়া থাকে, জিঙ্ক ট্যাবলেট ওনারা বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন সেটাও ওনার কাছে দেওয়া থাকে, তো ওনারা এই বিষয়ে পরামর্শ আপনাদেরকে দিতে পারবেন। তারপরেও যদি আপনাদের মনে হচ্ছে না আর একটু পরামর্শ আমাদের চাই, সেক্ষেত্রে আপনারা নিকটবর্তী যে স্বাস্থ্যকেন্দ্র আছে, উপস্বাস্থ্যকেন্দ্র আছে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। সেখানে উপস্বাস্থ্যকেন্দ্রে আমাদের MPW এবং CHO-রা আছে, স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে আমাদের মেডিকেল অফিসাররা আছে এবং অন্যান্য সকল স্বাস্থ্যকর্মীরা আছে, তো সেখানেও আপনারা পরামর্শ নিতে পারেন। এবং এক্ষেত্রে পরামর্শ নেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের আপনারা হেজিটেশন করবেন না, কারণ আমাদের স্বাস্থ্যকর্মীরা কিন্তু মানে আছেন আপনাদেরকে সহযোগিতা করার জন্য, আপনাদেরকে যে কোনো সমস্যা স্বাস্থ্য বিষয়ক হলে সেক্ষেত্রে হচ্ছে সেটা থেকে আপনাদেরকে মুক্ত করার জন্য।
1: সেটাই, আরেকটা যেটা আপনার কাছে জানতে চাইবো যে আপনি কিন্তু বারবার বলছেন যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা কিন্তু ডায়রিয়া রুখার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তো সেই ক্ষেত্রে এই যে হাত ধোয়ার গুরুত্বটা কত, বা হাত

0: পরিষ্কার রাখার গুরুত্বটা কত ডায়রিয়া রুখতে?
1: বলা হয় যে যদি মানে এটার একটা কথা আছে যে যদি হাত ঠিকভাবে ধোয়া হয় তাহলে ধরুন যে আপনার মানে ইনফেকশন হওয়ার সম্ভাবনা পুরোপুরি চলে গেল,
0: যেটা আমরা কোভিড এর সময় কিন্তু প্রতিনিয়ত করতাম, কিন্তু এখন অথবা একটু চলে গেছে।
1: তো হাত ধোয়াটা খুবই গুরুত্বপূর্ণ, এবং হাত ধোয়ার নির্দিষ্ট ধাপ আছে, সেই 6টি ধাপ যদি আমরা মেনে হাত ধুই তো তাহলে কিন্তু হাত ধোয়াটা খুব মানে এমনভাবে হয় যে আমাদের হাত মানে পুরোপুরি জীবাণুমুক্ত হয়, এবং সেই হাতে যদি আমরা খাবার তৈরি করি বা খাবার খাই বা খাবার খাওয়াই তাহলে কোনো ধরনের মানে ইনফেকশন হওয়ার কোনো সম্ভাবনা থাকে না।
0: আচ্ছা, সেই ধাপগুলো যদি আমাদের শ্রোতা বন্ধুদের জন্য বলেন।
1: এটা মানে দেখালেই ঠিক হবে, মানে বলে সেটা তো প্রথম হচ্ছে হাতের যে দুটো তালু আছে আমাদের, প্রথম হচ্ছে দুটো হাতকে ভালো করে মানে ভিজিয়ে নিতে হবে জলে, এবং সেটা কনুই পর্যন্ত।
0: আচ্ছা,
1: ঠিক আছে। তো তারপরে হচ্ছে দুটো হাতে আমরা সাবান ভালো করে মেখে নিতে হবে। এবার যদি আমাদের কাছে লিকুইড হ্যান্ড ওয়াশ থাকে যেটা আনটাচড কন্ডিশনে আমরা নিতে পারি তো সেটা হলে খুব ভালো। তো সেটা আমরা দুটো হাতে একেবারে কনুই পর্যন্ত, হাতের নখ থেকে কনুই পর্যন্ত আমরা মাখিয়ে নিলাম। তারপর দুটো হাতের তালুতে আমরা ঘষবো 10 বার, ঠিক আছে। তারপরে হচ্ছে একটা হাত দিয়ে অপর হাতের পেছন দিকটা হচ্ছে ভালো করে ঘষবো, এবং সেক্ষেত্রে হচ্ছে আঙুলের মাঝ বরাবর কিন্তু আরেকটা হাতের আঙুলগুলো কীভাবে ঘষতে হবে।
0: আচ্ছা,
1: তো এইভাবে হচ্ছে করলে কি হবে, তো আমার পেছনটা, হাতের পেছনটা এবং আঙুলের মাঝখানগুলো পরিষ্কার হয়ে গেল। তারপর হচ্ছে আঙুলের যে নখগুলো আছে সেই নখগুলোকে এক জায়গায় করে আরেকটা হাতের মাঝখানে হচ্ছে এরকমভাবে আমাদের ঘষতে হবে। তাহলে কি হলো, আঙুলের নখগুলো থেকে কোনো ধরনের ময়লা যদি থাকে সেগুলো কিন্তু সেখানে বেরিয়ে যাবে। তো সেটা দুটো হাতেই পাশাপাশি আমাদের করতে হবে। এটা করার পর তারপর হচ্ছে এই যে বুড়ো আঙুলটা, এটা একটু আলাদা থাকে, সেপারেট থাকে, ঠিক আছে, অন্য আঙুলগুলো থেকে। তো সেক্ষেত্রে এটাকে আবার হচ্ছে আমাদের এরকম করে ঘষতে হবে, ঠিক আছে, এটা আমাদের আবার ঘষতে হবে। তো তাহলে আমরা এই যে ঘষা হলো, এবার দেখুন তাহলে একটা স্টেপ, দুটো স্টেপ, তিনটে স্টেপ, চারটে স্টেপ, তারপরে হচ্ছে এই যে মুঠো, মুঠো করে হচ্ছে এই মুঠো দিয়ে হচ্ছে এরকম করে আবার ঘষতে হবে, ঠিক আছে, এই মুঠো করে এই হচ্ছে ঘষলো, ঠিক আছে। তাহলে পুরো অংশে এই যে মাঝখানে যে কাজগুলো থাকে এখানে আর কিছু,
0: সেগুলো জীবাণুমুক্ত হয়ে গেল,
1: সেখানে আর কিছু থাকার সম্ভাবনা থাকলো। পরবর্তী সময় হচ্ছে আমাদের এই যে রিস্ট থেকে পুরো হাতটাকে হচ্ছে আমাদের এরকম করে ঘষতে হবে, পুরো রিস্ট থেকে একদম নিচ পর্যন্ত। এইভাবে ঘষার পরে এবার রানিং ওয়াটারের মধ্যে হচ্ছে আমাদের হাতকে এইভাবে রাখতে হবে, নিয়ে ভালো করে দেবো, মানে উপর থেকে জল পড়ছে এভাবে ধুয়ে, এবার জলটা পুরো কি আপনার সাবানটা ভালো করে দিয়ে নিলেন, ময়লা যেটা আছে সেটা ধুয়ে
0: সেটা চলে গেল,
1: ধুয়ে নিলেন। এবার হাতটা এমন অবস্থায় থাকবে যে আমার হাতটা এরকমই থাকবে, তাহলে কি হবে, এখানে যে জলটা আছে এদিক থেকে গড়াবে, তাহলে উপরে কোনো ধরনের ইনফেকশন থাকার
0: সম্ভাবনা
1: থাকলো না, ঠিক আছে। কিন্তু যদি আমরা হাতটাকে এইভাবে ঝুলিয়ে রাখি তাহলে এইখানের যে অপরিষ্কার জায়গা যদি যেটা থাকবে সেখানে কিছু জল থাকলে সেটা আবার এখানে
0: চলে আসবে,
1: চলে আসবে, ঠিক আছে। তো তার জন্য হচ্ছে কি, আমাদের মানে হাত ধোয়ার যে প্রসেসটা এটা যদি আমরা ঠিকঠিকভাবে মানে যদি আমরা করি, এবং লাস্ট অব দি যেটা হচ্ছে আমাদের এয়ার ড্রাই করার নিয়ম আছে, তো এয়ার ড্রাই করলে এইবার আমার আপনার হাতের মধ্যে আর কোনো কিছু জীবাণু থাকার কোনো
0: মুক্ত হয়ে গেল। খুব সুন্দর একটা জিনিস কিন্তু দেখালেন, আমাদের দর্শক যারা আছে, আমাদের ফেসবুক লাইভ যারা দেখছেন ওদের জন্য খুব ভালো, শ্রোতা বন্ধুরা যারা শুনছেন ওরাও কিন্তু জানতে পারলেন যে হাত ধোয়ার যেটা পদ্ধতিগুলো বলছিলেন। আরেকটা প্রশ্ন যেটা আপনার কাছে জানবো, যে বর্ষাকালে এই ডায়রিয়ার প্রকোপ কেন বেশি হয়?
1: বর্ষাকালে অ্যাকচুয়ালি আমাদের পানীয় জলের যে সোর্সগুলো আছে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে বর্ষার জল থেকে মানে কন্ট্যাক্টে চলে আসে। এইবার ধরুন জল ড্রেন ভর্তি হচ্ছে, সেই জল যাচ্ছে, ঠিক আছে, যে কোনো জায়গাতে জল মানে বর্ষার জলে ভর্তি হয় সেটা আরেকটা জায়গায় যাচ্ছে, তো কী হচ্ছে সোর্সগুলো হচ্ছে কন্টামিনেট হয়, তো সেই কারণে হচ্ছে এই জায়গাতে হচ্ছে মানে ইনফেকশন বাড়ার সম্ভাবনা বেড়ে যায়, এবং এই কারণে এই যে স্টপ ডায়রিয়া ক্যাম্পেইনটা হচ্ছে এই সময়ে করা হয়। তো যেটা এখানে একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আমাদের সময়সীমাটা কতদিন ধরে, আমাদের এই যে জুন মাসের হচ্ছে আমাদের 16 তারিখ থেকে জুলাই মাসের 31 তারিখ

0: পর্যন্ত হচ্ছে আমাদের এই স্টপ ডায়রিয়া ক্যাম্পেইন, অর্থাৎ 1.5 মাস ধরে আমাদের এই ক্যাম্পেইনটা চলবে। এবং এই ক্যাম্পেইন চলাকালীন, আমাদের যে স্বাস্থ্যকর্মীরা আছে, আশা দিদিরা আছে, ওনারা হচ্ছে নিকটবর্তী অঙ্গনওয়াড়ি সেন্টার, স্কুল, সে সমস্ত জায়গায় যাবেন এবং সেখানে হচ্ছে বাচ্চাদেরকে হচ্ছে স্বাস্থ্য বিষয়ক, পরিষ্কার পরিচ্ছন্ন বিষয়ক, হাইজিন রিলেটেড এই সমস্ত বিষয়ে হচ্ছে ওনাদের ওদেরকে হচ্ছে পরামর্শ দেবে, জানাবে। এবং হাত ধোয়া, এই যে হাত ধোয়ার যে বিষয়টা, এটা হচ্ছে প্রত্যেকটা স্কুলে কিন্তু আমাদের ডেমনস্ট্রেট করাতে হবে, যাতে স্কুলের বাচ্চারা যারা নিজেরা নিজেদের কাজ কিছু কিছু করে করতে পারে, তারা যেন এই যে হাত ধুয়ে খাবারটা খায়, অ্যাটলিস্ট মিড ডে মিল বা যেটাই খাবার খাচ্ছে স্কুলে, সে টিফিন করছে বা যেটাই খাচ্ছে,
1: পরিষ্কার হাত যেন থাকে খাওয়ার সময়।
0: হ্যাঁ, পরিষ্কার যেন থাকে।
1: আমাদের শ্রোতা বন্ধুদের একজন জানতে চাইছেন যে ওনার বয়স 15, তো সেক্ষেত্রে ফল কি কি ধরনের খেতে পারেন যেটা খেলে ওনার ডায়রিয়া কমবে, বা ফল খাওয়ার ক্ষেত্রে কোনো বারণ আছে কি?
0: না দেখুন, ডায়রিয়া সঙ্গে আপনারা মানে স্বাভাবিক যে খাবারগুলো, ফল মূল, এগুলো আপনারা খেতে পারেন, তাতে কোনো অসুবিধে নেই। তো সেক্ষেত্রে হচ্ছে কলা খাওয়ার একটা মানে ওই থাকে, পরামর্শ থাকে, যেমন হচ্ছে কাঁচা কলা বা এই ধরনের খেলে পরে, সে কেননা এতে কিছু উপাদান থাকে যেটা হচ্ছে আমাদের ওই ডায়রিয়া কমাতে সাহায্য করে, তো এই সেগুলো খাওয়া যেতে পারে। কিন্তু ডাবের জল, সেটাও খাওয়া যেতে পারে, অন্যান্য ফলগুলো খাওয়া যেতে পারে, কিন্তু যেগুলোতে আমাদের হচ্ছে ল্যাক্সেটিভ উপাদান বেশি থাকে, যেগুলো খেলে হচ্ছে পায়খানা হচ্ছে নরম হওয়ার সম্ভাবনা থাকে, যেমন হচ্ছে বেল, তার সঙ্গে হচ্ছে পেঁপে, তো সেগুলো আমরা কানেক্টটা আমরা ওই সময়টা আমরা অ্যাভয়েড করতে পারি, বাকিগুলো আমরা খাওয়া যাবে,
1: বাকি সব কিছুই খাওয়া যাবে,
0: যেমন কাঁঠাল এই সমস্তগুলোকে আমরা ওই সময়টা আমরা খানিকটা অ্যাভয়েড করতে পারি।
1: আচ্ছা, আরেকটা আপনার কাছে যেটা জানবো, যে যেটা করে থাকেন অনেকেই, যে ডায়রিয়া হয়েছে আবার চিকিৎসকের পরামর্শ না নিয়ে দোকানে যাচ্ছেন, অ্যান্টিবায়োটিক কিছু খাচ্ছেন, ভাবছেন যে অ্যান্টিবায়োটিক খেয়েছে আমার তৎক্ষণাৎ কমে গেছে, তো ডায়রিয়া শেষ হয়ে গেছে, এই প্রসঙ্গে যদি একটু আলোকপাত করেন।
0: দেখুন, অ্যান্টিবায়োটিক মোটেই ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া উচিত নয়, কারণ অ্যান্টিবায়োটিক খেলে ডাক্তারের পরামর্শ ছাড়া যদি খায় সেক্ষেত্রে বিরাট ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তো আমি সবসময় বলবো যে কোনো যে কোনো রোগের ক্ষেত্রেই ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না। তো সেক্ষেত্রে বাড়তি হচ্ছে সতর্কতা হচ্ছে অ্যান্টিবায়োটিকের জন্য থাকবে, যে আপনারা সেটা মোটেই ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না। এবং সেক্ষেত্রে ডায়রিয়া হলে অবশ্যই আপনারা ওআরএস এবং জিঙ্ক শুরু করুন, ওআরএস জিঙ্ক আপনারা কন্টিনিউ করুন, জিঙ্কটা 14 দিন পর্যন্ত কন্টিনিউ করুন এবং ওআরএস আপনাদের সঙ্গে আপনাদের মানে কন্টিনিউ করতে হবে।
1: এবং চিকিৎসকরা যেভাবে বলে থাকেন বা যেভাবে ওষুধগুলো দিয়ে থাকেন সেগুলো কিন্তু মেনে চলতে হবে। আরেকটা আপনার কাছে পরবর্তী প্রশ্ন যেটা থাকবে, যে ডায়রিয়া কি একজনের মাধ্যমে অন্যজনের মধ্যেও ছড়াতে পারে?
0: হ্যাঁ, যদি কন্টামিনেশন যদি হয়, ধরুন সেক্ষেত্রে অবশ্যই, ধরুন শৌচকার্য যেটা করছে ওপেন জায়গাতে করছে, বাইরে করছে, তো সেক্ষেত্রে তো এটা কন্টামিনেশন হওয়ার সম্ভাবনাই থাকবে। তো সেক্ষেত্রে বিশেষ করে আমরা তো বলি, যেমন বাচ্চাদের যদি ডায়রিয়া হয়ে থাকে তো সেক্ষেত্রে বাড়িতেই থেকে সেটা সম্পূর্ণ চিকিৎসা করে সম্পূর্ণ সুস্থ হলে পরেই যেন সেটা তাকে স্কুলে পাঠানো হয়, অথবা কি হতে পারেছে যদি কোনো কারণে সেই বাচ্চা স্কুলে গেল সম্পূর্ণ সুস্থ না হওয়া অবস্থায়, সেক্ষেত্রে যদি তার ক্লাসের মধ্যে বা অন্য জায়গায় যদি পাতলা পায়খানা হয় তো সেখান থেকে আবার অন্যদের মধ্যে ছড়ানোর সম্ভাবনা থাকবে, তো তার জন্য হচ্ছে ওই সময় রেস্ট করে সম্পূর্ণ সুস্থ হয়ে সেক্ষেত্রে যাওয়া উচিত।
1: এবার যেটা আপনার কাছে জানবো, যে এবার যাদের ডায়রিয়া হয়েছে, তো ডায়রিয়া হলে শরীর থেকে তো অনেকটা জল বেরিয়ে যায়, তো সেই ক্ষেত্রে ডায়রিয়া হওয়ার পরে জলের পরিমাণটা কী রকম খাওয়া উচিত, বা জল জাতীয় ফল যেগুলো আছে সেগুলো কি একটু বেশি খেতে হবে?
0: হ্যাঁ, তরল খাবার আমরা ওই সময় খাওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকি, সেক্ষেত্রে ফলের রস টস খাওয়া যেতে পারে, এতে কোনো অসুবিধে নেই, কিন্তু ওআরএসটা হচ্ছে কন্টিনিউ করেই যেতে হবে। ওআরএসে যেন কোনোভাবে মানে আমি ডাবের জল খাচ্ছি তাহলে মানে তাহলে ওআরএস খাবো না, এরকম যেন না হয় আর কি। তো ওআরএসটা যেন কন্টিনিউ করে যায়, পাশাপাশি হচ্ছে অন্যান্য

0: স্বপ্নগুলো সেটা কিছু সাবস্টিটিউট সেখানে রাখতে পারে, কিন্তু এটা মানে একটা একটা বন্ধ ওআরএস বন্ধ করা যাবে না।
1: আচ্ছা, আরেকটা অনেকে যেটা করে থাকেন যে ডায়রিয়া হলে প্রোটিন জাতীয় খাবার একদমই খান না, বা দুধ জাতীয় পনির বা ছানা যেগুলো আছে সেগুলো মানে একদমই খান না, সেটা কি ঠিক না ভুল?
0: সেক্ষেত্রে ডাক্তারদের কিছু পরামর্শ থাকে, তো সেই পরামর্শ মেনে অবশ্যই চলতে হবে। তবে বিশেষ করে ছোট বাচ্চা যারা আছে তাদের ক্ষেত্রে বলবো যে মায়ের দুধ যেন সেটা কন্টিনিউ করা হয়, সেক্ষেত্রে যেন কোনো ধরনের যেন আপোষ না হয়, কারণ সেটা বাচ্চার পুষ্টি এবং হচ্ছে তার জলের পরিমাণও শরীরে ধরে রাখতে সহযোগিতা করে। তো তার জন্য মাতৃদুগ্ধ অবশ্যই পান করতে হবে। পাশাপাশি যেটা পনির বলছেন, তো সেক্ষেত্রে স্বাভাবিক খাবার যেটা আছে, আমরা সারাদিন যে স্বাভাবিক খাবার খাই, সেই স্বাভাবিক খাবার আমাদের স্বাভাবিকভাবে খেয়ে যেতে হবে,
1: খেয়ে যেতে হবে। আরেকটা আপনার কাছে পরবর্তী প্রশ্ন যেটা থাকবে, যে এবার ডায়রিয়া হয়ে গেল, তো ডায়রিয়া হলে যেটা হয় শরীরটা কিন্তু অনেকটাই দুর্বল হয়ে যায়, তো সেক্ষেত্রে ডায়রিয়া হওয়ার পরবর্তী সময়ে কী কী ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে যেন আবার ডায়রিয়া না হয়?
0: হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের সতর্কতা বলতে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চলা, হাইজিনিক কন্ডিশন মেনে চলা, তার সঙ্গে হচ্ছে নিরাপদ পানীয় জল পান করা, খাবার দাবার যেগুলো আছে সেগুলো যেন অবশ্যই ঢাকা অবস্থায় থাকে, টাটকা খাবার বা সেগুলোই যেন আমরা খাই, বাসি পচা খাবার যেন কেউ না খায়। এবং সেক্ষেত্রে হচ্ছে বাইরের খাবার, মানে ঘরের বাইরে,
1: ঘরের বাইরের খাবার কিন্তু আমরা বেশি খাই এখন, যেটা বলি যে আমরা বেরোচ্ছি, আমরা নিজেরাও খাচ্ছি, বাচ্চাদেরও খাওয়াচ্ছি, সেই লোকটা কতটুকু পরিষ্কার হাত দিয়ে সেটা বানিয়েছে সেটা কিন্তু আমরা লক্ষ্য করি না, সেটা জানা বা অজানা সত্য আমরা কিন্তু খাই। এই প্রসঙ্গে যদি কিছু বলেন, সে থেকে কি ডায়রিয়া হতে পারে?
0: হ্যাঁ, নিঃসন্দেহে ডায়রিয়া এবং অন্যান্য রোগ সবই হতে পারে। তো তার জন্যই পরামর্শ হচ্ছে যে আমাদের ঘরের খাবার, ঘরে তৈরি খাবার যেটা আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমরা তৈরি করছি, সেগুলোই যেন আমরা গ্রহণ করি, সেগুলোই যেন আমরা খাই। এবং বাইরে যে খাবারগুলো তৈরি হচ্ছে যেগুলো দেখতে খুবই লোভনীয় লাগে, কিংবা সেগুলোর গন্ধ খুব লোভনীয় লাগে, সেক্ষেত্রে আমাদের কিন্তু সেগুলো থেকে যতটা দূরত্ব মানে আমরা বজায় রাখতে পারি ততটাই ভালো। কারণ হচ্ছে এই যে লোভনীয় গন্ধ বা তার রং কিংবা তার মধ্যে যে সমস্ত জিনিসগুলো ব্যবহার হয় সেগুলো স্বাস্থ্যের পক্ষে ভীষণ ক্ষতিকর, তো সেগুলো থেকে অ্যাকচুয়ালি আমাদের দূরেই থাকতে হবে।
1: সেটাই শ্রোতাবন্ধুরা, আজকের এই অনুষ্ঠানটি সৌজন্যে ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি। আজকে আমরা কিন্তু কথা বলছি স্টপ ডায়রিয়া ক্যাম্পেইন নিয়ে। আমাদের সঙ্গে আছেন ডাক্তার সুখেন্দুনাথ, সঙ্গে আছি আমি অনামিকা। আপনারা ফোন করতে পারেন 2326253 এই নম্বরে। আপনারা কিন্তু বারবারই বলছিলেন যে মানে একদম পরিচ্ছন্ন পানীয় জল, তো সেক্ষেত্রে আপনার কাছে জানবো যেটা, যে এই যে জল আমরা ফুটিয়ে খাচ্ছি, সেক্ষেত্রে জলটাকে কতক্ষণ ফুটিয়ে খেলে সেটা পরিচ্ছন্ন?
0: মানে পানের যোগ্য করে নিরাপদ করে যদি তুলতে হয়, সেক্ষেত্রে হচ্ছে ধরুন বয়েলিং পয়েন্ট, যখন হচ্ছে জল ফুটতে শুরু করেছে, তো সেই ফোটা অবস্থায় অ্যাটলিস্ট আমাদের 10 মিনিট যদি আমরা ওটাকে ফোটাতে পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু মানে তাতে থাকা সমস্ত জীবাণু মানে ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা পুরোপুরি থাকে, এবং সেই জল পরবর্তীতে ঠান্ডা করে এবং সেটাকে একটা পরিষ্কার পাত্রের মধ্যে রাখতে হবে।
1: এমন যদি
0: হ্যাঁ, এবার ধরুন আপনি জল ফুটিয়েছেন, সব ঠিক আছে, তারপর যেই পাত্রে আপনি ঢেলে রাখলেন সেই পাত্রটা পরিষ্কার নয়, তাহলে লাভ হবে না। তো এইবার ধরুন সেখান থেকে একটা গ্লাসে করে আপনি জলটা পান করলেন, সেই গ্লাসটা পরিষ্কার না, তাহলে লাভ হবে না। তো তার জন্য হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই প্রয়োজন, সেটা সেখানে মেনটেন করা, এবং সেক্ষেত্রে প্রতিটা ধাপেই হচ্ছে মানে মানে আমাদের খাবার দাবার বা দৈনন্দিন জীবনের যে সমস্ত জিনিসগুলো আছে সেই সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাই হচ্ছে
1: গুরুত্বপূর্ণ,
0: খুবই গুরুত্বপূর্ণ।
1: আমরা যখন স্টপ ডায়রিয়া ক্যাম্পেইন নিয়ে কথা বলছি, তো আমাদের যারা মা বোনরা আছেন, যারা এই যে রান্নাঘরে খাবার তৈরি করছেন, ওদের ভূমিকাও কিন্তু অস্বীকার করা যায় না, তো ওদের জন্য যদি কিছু পরামর্শ বলেন যখন ওরা খাবার তৈরি করছেন।

0: তো ওনারা সত্যি মানে আমাদের পরিবারের যারা মহিলারা থাকেন ওনাদের প্রতি অনেক শ্রদ্ধা ভক্তি, কারণ ওনারা যেভাবে সকাল থেকে রাত পর্যন্ত সব কিছু মেনটেন করেন
1: আর আমাদের ভালো রাখার দায়িত্বটাও কিন্তু ওদের হাতেই।
0: ঠিক, তো যেভাবে মেনটেন করেন তার জন্যই হচ্ছে মানে পুরো সংসার চলতে থাকে, সুন্দরভাবে চলতে থাকে।
1: ঠিক ঠিক,
0: তো সেই জায়গায় পরামর্শ হচ্ছে প্রত্যেকটা জিনিস যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেদিকটা আপনারা

0: ওদেরকে সাপোর্ট করতে সকালবেলা, তো ওনাদের উপর আমরা নির্ভর করে থাকি। তো লক্ষ্য রাখতে হবে ওনারা সেই সবজি টবজিগুলো কেটে পরিষ্কার জলে ধুয়ে সেটা কড়াইতে দিচ্ছেন, নাকি কেটে জাস্ট
1: দিয়ে দিয়ে
0: পরিষ্কার না করে না ধুয়ে সেটা কড়াইতে দিয়ে দিচ্ছেন। তো এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে, কারণ সেখান থেকেও কিন্তু জীবাণুর সংক্রমণ হতে পারে।
1: সেটাই ডাক্তারবাবু, আমাদের হাতে সময় বেশি নেই, তো আমাদের অনুষ্ঠান যারা দেখছেন এবং শুনছেন ওদের জন্য কি বার্তা বা পরামর্শ থাকবে?
0: বার্তা এবং পরামর্শ, যেটা ডায়রিয়া হলে যদি পাতলা পায়খানা শুরু হয়েছে সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই সঙ্গে সঙ্গে আপনারা ওআরএস শুরু করুন, ওআরএস কন্টিনিউ করবেন, তার সঙ্গে 14 দিন জিঙ্ক ট্যাবলেট খেতে হবে। জিঙ্ক ট্যাবলেট খাওয়ার ক্ষেত্রে হচ্ছে যেটা 40 mg ট্যাবলেট আমাদের স্বাস্থ্যকেন্দ্র থেকে দেওয়া হয়, সেটা 2 মাস থেকে 6 মাস বয়সের যে বাচ্চারা আছে তাদেরকে হাফ ট্যাবলেট 14 দিন খাওয়াতে হবে। অর্থাৎ একটা ট্যাবলেটকে ভেঙে হাফ নিয়ে সেই হাফ ট্যাবলেটটা বাচ্চা খাবে, বাকিটা ফেলে দিতে হবে। এভাবে 14টা ট্যাবলেটকে 14 দিন হাফ হাফ করে খাওয়াতে হবে। কোন বয়সের? 2 মাস থেকে 6 মাস বয়সের বাচ্চাদের। আর 6 মাস থেকে 5 বছরের যে বাচ্চারা আছে মানে তাদের ক্ষেত্রে হচ্ছে পুরো একটা ট্যাবলেট হচ্ছে প্রতিদিন একটা করে খাবে, 14 দিন খাবে। তো এটা অবশ্যই হচ্ছে মেনটেন করতে হবে। তার সঙ্গে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা, বিশেষ করে হচ্ছে পানীয় জল যেটা থাকবে সেটা নিরাপদ পানীয় জলের ব্যবস্থা আমাদের রাখতে হবে। তার সঙ্গে হচ্ছে যদি দেখা যায় যে পায়খানার সঙ্গে রক্ত হচ্ছে, রক্ত যাচ্ছে, সেক্ষেত্রে অতি দ্রুত হচ্ছে
1: চিকিৎসকের
0: পরামর্শ নিতে হবে।
1: সত্যি ডাক্তারবাবু, আরও অনেক কিছু জানার ইচ্ছে ছিল কিন্তু সময় বলছে, আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য।
0: ধন্যবাদ আপনাদেরকে আমাকে সুযোগ দেওয়ার জন্য।
1: শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে সুস্বাস্থ্য অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করছি। আজকের অনুষ্ঠানের সৌজন্য ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আকাশবাণী আগরতলা এবং এফএম যুদ্ধ থেকে একযোগে প্রচারিত অনুষ্ঠান শুনছিলেন। এখন শুনবেন দিল্লি কেন্দ্রের সংবাদ।

শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট।

আজকের নাটক দ্বিতীয় মরণ, কাহিনী জয়কৃষ্ণ কয়াল, বেতার নাটক শামস উন নাহার, প্রযোজনা আশিস গিরি। নাটক দ্বিতীয় মরণ।

0: Es verdad que es money. Te tinte din tuitor. Va per vari caite a ste parish. Monge de fitti on to. Tin din legisabe.
1: Bazi bokunito. Hash murgi sagula se ghari. Ogulande shongene sabunaki.
0: Tati. Ye. Kawadar guiche di jish.
1: Shono. সাবধানে থাকবা, দিনু কাকারে মেনি চলবা, আর সময় মতন খাবা।
0: মলে গেলি তোর কি চিন্তে হয় তাই না?
1: কিচ্ছু তুমি বোঝো না, তোমারে সেরি থাকতে আমার কষ্ট হয় না বুঝি?
0: বুঝি বুঝি বুঝি রে বুঝি, তুই বুঝিস আমার কিরম কষ্ট হয়।
2: ওরা
1: এসে পড়লো, বেরি বড়।
3: ও শিবাস শুনলি?
0: হ্যাঁ হয়েছে গো।

0: pani dako, o gangar pani dako, salat salat kore, amar munda devor salat salat kore.
1: Dinuda, oh Dinuda, boy go Dinuda. ওটাই তো দেও
2: হ্যাঁ করকে যাচ্ছে নাকি রে তোর হ্যাঁ নে বাবা নে ধর
1: দেও
2: শিবাসটা খুব ভর্তিতে আছে বুঝতে পারছি
3: তা একটু আছে কাকা কাল দেখছিলাম স্যাংরার দোকানি কথা কইছিল এবার মহল থেকে ফিরে বোধ হয় গয়না করার কি দেবে
2: ঠাট্টা করুনি তো মা বনদেবীর দয়া হলি গয়না হতি কতক্ষণ আর তাছাড়া ঘরের বউরে যত্নার্থী করতে হয় নিরঞ্জন
1: জানবি তো ধর
2: আরে
1: চল খুব খেপেছে রে একটু দেখে শুনে দাঁড় টানে করলিস ওরে জীবাস আরে গানটা একটু থামা না রে বাপ মহল করতে হবে একটু কি ভয় তরাস লাগে না তো
4: ভয় কেন এ মহেন্দ্র যোগে যাত্রা করেছি মঙ্গলের উষা বুদে পা তারপরে সঙ্গে আছে দিনু কাকার মতো গুণীর বাউলে নিজের হাতে নৌকর গেরাবি তুলেছে
2: আমারে দেয়াসি মানো তোমরা এতকাল শুধু হেতাল কাটেই সন্তুষ্ট থাকতে হয়েছে এবার যাচ্ছি গরানের জোগাড়ে বুঝলে গরানের জোগাড়ে বড়মিয়ার খাস মুলুকে যাত্রার জন্য দেখতেই হবে শিবাস
4: দেখো মা বোন বিবি যদি আঙার দিকে মুখ তুলে চায় কাকা যে তোমার ওই পুজো মন্তরের গুণ হ্যাঁ আর বছর ওই লক্ষণ মৌরের তুমি নিষেধ করলে এই মধুর কাছে যেতি লক্ষণ শুনল না কি হলো
5: দলের সব মৌলে ফিরে এলো লক্ষণ রে নিয়ে গেল বড় মিয়া
4: তুমি আসো বলি তো
2: আমি কি জানেছি বাস সব মা বনবিরি দিচ্ছে তারে স্মরণ করঞ্জন কৈলাস রে এবার একটু বিচ্ছান দে
4: ধরতিছি
2: হ্যাঁ চল

0: কি গো কাকা, ও কাকা কি ভাবতিস কি? এই দেখো, আরে খাড়ির ভিতরে অনেক দূর তো এসে পড়লাম, বলো কিছু।
1: ভাবতেছি আর এগুলো কাজ নাই, লৌকো কিনারে লাগা, মাটি গরম কিনা দেখি।
2: লেমি পড়ো মাটি শেতল আছে, গোল গাছ পড়ে এলাম।
0: Ha!

0: নাই থেকে বনে দিছি মা
1: রক্ষে করো গো বন বিবি মা
2: আরে শালা তো আরে লোক করে ভালো করে বাঁধ রে ভালো করে বাঁধ আমি পয়নার জলে মাটি নিচ্ছে পুজোটা সেরে ফেলি
3: যার যার কুরুল কাঠারি নিয়ে তো লাইফে পড়েছ বলি দড়ি দ্বারা নামাতি হবে না
1: নিচ্ছি বাবা নিচ্ছি অ কৈলাস লৌকোটা বেঁধে ফেলতে কি
2: মা মা গো মা তোমার অদম সন্তানরা যাচ্ছে তোমার কাছে তুমি তাহলে রক্ষে করো মা রক্ষে করে মা গো
3: জয় মা জয় জয় মা বনি বিবি জয় জয় মা বনি বিবি জয় দিকটায় তো কোনোদিন আসেনি আমরা এসে কাঁড় বনে ঢুকে পড়েছি গো
4: পড়েছি তো পড়েছি এবার গরানের খোঁজে বেরিয়েছি যখন গরান খুঁজেই ছাড়বো
2: ঠাটের কথা বলে যাচ্ছি বাস বল যে মা বন দেবী যদি দয়া করে দেন তিনার কৃপা ছাড়া
4: দিনুদা ও দিনুদা দেখিস গো
5: ও কাকা কাকা ওই তো সামনে
3: হুড়ি ফাস এত গড়া দশ বিশ বছরেও দা কুরুল নিয়ে কেউ এখানে আসেনি গো
5: জয় মা জয় মা জয় মা
2: থামো থামো সব থামো হুল্লোড় করনি তেনার দয়া হয়েছে তাই বলছি না বলতি চোখের সামনে যা শেষ তাই পেয়ে গেছো তেনারে স্মরণ করো তেনারে স্মরণ করো
5: কি বলছো গো কাকা এত গরান ও কাকা কব ধরবো
2: ভাবছিলাম আমারে ভাবছিলাম সত্যি সত্যি এই কাঠ সম্পদ মা বন্ধুজি আঙ্গার জন্য রেখেছেন কিনা বুঝতে দাও সবুর করো
4: ধরো দিনুদা কাল রাত্রি তো আমরা বলতে গেলি এ বনের পাশে কাটালুম তেমন হলি মা তো খোয়াব দিয়ে জানান দিত নাকি
2: অবশ্য ঠিক কাল আসার পথে সবকিছু তো ঠিকঠাকই আছে বন ও বেশ ঠান্ডা আছে
3: তাহলে হুকুম দাও
5: বলি শুরু করি সন্ধ্যের আগে যতটা পারি নৌকো নিয়ে তুলতে হবে তো শুধু শুধু দেরি করিয়ে
4: ও দাম না তোরা দিনুদা আমাদের দেয়া আসি উনি তো ভাবতেছে নাকি
2: ভাবা হয়ে গেছে আমার লাগা নাগা কোপ নাগা তোরা

0: জিবা ওই কতক্ষণ খাবি তুই?
1: তুমি একখান খাও কাকা। তোমার বউ আর হাতে রুটি শক্ত হয়ে গেছে।
0: আমি তো সিলেগুড় খেলাম রে, তুই খা তুই খা। কৈলাসটা কি ঘুমিয়ে পড়লো নাকি? একে তো কথাবার্তা বলে কম, আর শব্দ পাচ্ছি না মোটে।
2: কখন ঘুমিয়েছে?
3: শোনে শিবাস, নিরঞ্জন সকালে উঠি তোরা দুজনায় আগে ভাগে ভাত কুইটে নিস, কেমন? তাহলে একটু তাড়াতাড়ি বনে ঢুকতে হবে।
0: আজবার ডালপালা ডোলাডুলি করা হলো না, কাল আবার ওই সবও করতে হবে। দিনের মধ্যে নৌকো ভরে ফেলতে হবে। তোর এখন সব বলছি শুয়ে পর, আমি আর সনাতন দুপোহর থেকে থাকতেছি।
3: কাল দিনটা কাটলি নৌকো বোঝাই হয়ে যাবে আঙ্গার, তারপর দিনুদা যা বলে রাত্রি হোক বা পরশু সকালে হোক
4: আমরা ঘরমুখ হইতে পারতেছি।
0: মা বন দিবি দয়া করলে নিশ্চয় পারতেছি। ঘুমো ঘুমো তোরা এখন ঘুমো।
4: ঘুমোছি বুঝলি কাকা।

0: এবার সত্যি সত্যি তোমার বৌমারে
1: মহালে এসে ঘরের মেয়ে মানুষের চিন্তা করতেছ?
0: একদম ভুলে গেছে কাকা, একদম ভুলে গেছে। ক্ষমা দাও মা, বোন বিবি, মা মা গো, অদমের অপরাধ নিও না মা, বাড়ি ফিরে পুজো দেব তোমার।
2: যা যা যা শুই পর, তিন পহরে ডেকে দেবো তোদের, যা শুই পর।
0: হিমানি,
3: ও মা ফিরিসো, তা এমন চুপি সারে এলে যে, মহলে পাওনি কিছু?
0: সমেজা পাইনি, এবার পেয়েছি। নৌকো সিঁধে ঢুকিয়ে দিছি জামতলার হাটে, মারোয়ারির কাঠগোলায়, তারপর করকরের নোট, তারপর
3: কি কাঠ পেয়েছো গো, কত টাকা ভাগ পেয়েছো?
0: ও আর শুনতে হবে না তোরে, এই আয় আয়,
3: সারো সারো, এমন টানাটানি করতেছ,

0: দেবো তোদের, যা শুই পর।
1: হিমানি,
2: ও মা, ফিরিসো? তা এমন চুপি সারে এলে যে, মহলে পাওনি কিছু?
1: সমেজা পাইনি, এবার পেয়েছি। নৌকো সিঁধে ঢুকিয়ে দিছি জামতলার হাটে, মারোয়ারির কাঠগোলায়। তারপর করকরের নোট, তারপর
2: কি কাঠ পেয়েছো গো? কত টাকা ভাগ পেয়েছো?
1: ও আর শুনতে হবে না তোরে। এই আয় আয়, নিজের
2: বউ মনে থাকে তোমার? ঘরের থেকে বেরোলেই তো আমার কথা ভুলে যাও। একটা বাচ্চা কাচ্চা থাকলে তো
1: দেবো দেবো দেবো দেবো সব দেবো সব দেবো। এই এখন এখন হাতটা পা দিকি, হাত পা হাত পা, এই এই নে।
2: কি গো, বেগনি কাগজে মোড়া,
1: দেখ না সচক কি দেখ।
2: ও মা, একেবারে হাতে করে নে, তবে বাড়িয়েছ।
1: কবে থেকে তুই বলতেছিস মেয়ে মানুষের খালি নাকে থাকতে নি, হানি দেখে, তা মোটে টাকার জোগাড়ি করতে পারি নে, তাই একদম রসময় শেখরার দোকান হইয়ে ফেললাম। এই এই গে মানি, পছন্দ হয়েছে তো?
2: খুব সুন্দর। কত দাম গো?
1: দাম দামের কথা শুনতে হবে না, পর পর পর এর পরে ফেল দি।
2: তুমি পইরে দাও।
1: আমি ঠিক আছে, আচ্ছা আচ্ছা, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, আয় আয় আয়, কাছে আয়, কাছে আয় না, আরো আরো কাছে আয়। এই ভাবতেছি মানে ওই কাঠ গুলো নে জামতলা হাটি না নামানো
3: স্তর তোর সরতেছে না পাগল কোথা গা নন্দন
1: আমার

0: খাওয়া তো সবার হয়ে গেল কাকা, নৌকো ছাড়বো?
1: তার আগে একটা কথা বলি, তোরা কেউ স্বপ্ন টপ্ন পাসনি তোরে?
2: মুটে ঘুমুতি পারলাম না, স্বপ্ন আর পাবো কখন?
1: তাহলে মদ্দেরা ভয়ের কিছু নেই, এই কাঠ মা আঙ্গার শুনেই লেগেছিল।
2: কালকের কাঠগুলো গোছ গাছ করিয়ে আগে নৌকোই তুলে নেবো তো, নাকি?
1: সেইটি ভালো, সেইটি ভালো, নৌকো সাজায়ে তারপর নতুন কাঠ কেটে গোছ গাছ করে নৌকোই তুলে।
0: একটা কথাও বলি কাকা, ফিরিগে কেউ জানো এই এলাকার হদিশ কারুরে না বলে?
2: অবশ্যই না,
1: মোটেই না,
2: অবশ্যই না। পরের বারও মহল করতে এইখানে আমরা আসবো।
0: হ্যাঁ, সবার যেন মনেই থাকে। দিনু কাকা, তুমি একটু বলি দাও।
1: শুনলে তো মদ্দেরা, শুনলে তো মুখে কুলু পেটে দেবা, সব কুলু পেটে দেবা। এ ওরে বেলা বেড়ে যাচ্ছে, এটি বেগে টান, বেগে টান নৌকো, বেগে টান।

0: এই পর্যন্ত থাক রে শিবাস, তাড়াতাড়ি কাঠ ছাট কর। কৈলেশ আর নিরঞ্জন তো নৌকো ধারে কাঠ সব জড়ো করে এসে, আর গাছ কাটতে হবে না।
1: শেষ গো সনাতন দা, তুমি তুমি ডালপালাগুলো ছাটো।
0: এই একখান বিড়ি খেয়েই উঠতেছি। ওই তো ওরাও ফিরেছে, ওই তো।
1: নাও নাও নাও নাও, আরে আরে সবাই হাত লাগাও।
2: উড়ে উড়ে বড় মিয়া,
3: কই
4: পাইলেছে রে শিবাসে, ফিরে পাইলেছে, শিগগির শিবাসে তুলে আন।
0: বড়মিয়ার মুখের মধ্যে শিবাসের দা ঢুকেছিল গো।
2: শিবাসের জ্ঞান নেই কোদিনু কাকা, এই যে অজ্ঞান হয়ে গেছে।
4: নারী বলি নারী আছে তো শিবাকে?
2: হ্যাঁ বেশ আছে, জোর থাপা মেরিছে।
4: দা কুড়ো সব আমি দিচ্ছি রে, তোরা কাজ কর। শিবাসকে ধরাধরি করি, আগে লৌ করলে যা, জ্ঞান ফেরা ওরে ওরে, বড়মিয়া আবার আসতে পারে।
0: তাই কাঠগুলান
4: বুঝলাম, আগে শিবাসকে নে লৌ কই, ছোট ছোট লৌ কই, এক্ষুনি লৌ কো ছাড় দিয়ে হবে। হ্যাঁ এক্ষুনি।

0: वही तो सिवा स्टॉक खुले से
1: दांत मोटे सारा ही ना गो दिनु दा ओह सॉलिड जाप्टा मेरी तार पौर सो खुल्लो
2: ओह थाबाटा जा मेरे सीलो जो दिस हैवड़ा गास्टा जो इरे ना तोड़ तो सिवा स्ट्रीम उदाय
3: माँ बोन दीजिए दया आताई ताई ये गोरानेर गोरानो पैसी খানিকটা না হয় বনে রেখে আসতে হয়েছে কিন্তু শিবাশ্রে যে জ্যান্ত ফেরাতি করলাম
2: বড় মিয়ার মুখের মধ্যে তা খান ঢুকলো কি করি বলো দেখি
1: শিবাশের হাতে ছিল দা যেই না লাভ দিয়েছে বড় মিয়া হাতে দা শুদ্ধ শেওড়া গাছ জৈরি আড়াল হলো শিবাস খোলা দা কানায় পড়ল বড় মিয়ার হা
3: আমি কি আর ধাক পাক খেয়েছি আমি ওরে হাতের ছটা বাড়ি গান তুলে সঙ্গে সঙ্গে বৈশ্য দিয়েছি মাথা হয় তখন আমার দিকে ফিরে বাবা কি শোভ রে
2: বাগে ফেলি তোমারেও সার্তনি কাকা কিন্তু করবে কি মারতে গেলি তো জায়গার দরকার আমি তো ইদিক কুরুল নে দেই রে পারছি ওদিক সবার হাতি অস্ত ভাব তো কি দেখি বোধ হয়
3: আচ্ছা আচ্ছা সত্যি সত্যি যদি ঝাঁপে পড়তো আর একবার
1: তাই লিহার দেখতে হতো নি কারু না কারুরে রেখে আসতে হতো
2: শিবাস্ত অজ্ঞান হয়ে না ফুললি হয়তো তেইরে না যা যেত না কাকা
3: তোমার মুন্ডু যেত মুন্ডু যেত তখন তো কাঁপতেছিলি তুই
2: ও তো একটু হবেই কাকা অবস্থাটা ভাবো দেখলি না চিবাসের মুঠোতে তা কিছুতেই সারানো যায় না মুঠো মরে গিয়েছিল তাকে এমনি এমনি বলো
3: ও চিবাসটা হতভম্ব হয়ে গেছে একটু তুলে বসা ওরে ওরে কথা বলা
1: থাক না দিনুদা থাক সাক্ষাৎ মৃত্যু দেখি ফিরতেছে ও একটু চুপচাপ থেকে আস্তে আস্তে না ধাতস্থ হোক
2: শুধু ফেল ফেল করে পাইকে আসে ও কাকা দেখো দেখো
3: দেখি দেখি দেখি আমি একটু দেখি ওরে শিবাস ও শিবাস শুনতেছিস আরে ওরকম করে পাইকে আসিস কেন ওরে আমরা ঘরে ফিরতেছি রে শিবাস হ্যাঁ ঘরে ফিরতেছি তোর কিছু হয়নি রে তোর কিছু হয়নি কথা বলবি তো

0: বসিবার কথা বলবি তো?
1: সাউনিটা ভালো লাগতেছি না কাকা, পাগল টাগল হয়ে গেল নি তো?
0: এখন ঘোর কাটেনি, সময় লাগবে। শোন শোন, তুই এর কাছে বসে উড়ুম দুড়ুম বকিস নে, হাল ধর তুই, ভালো করে হাল ধর তো, মাতলায় উল্টো টান শুরু হয়েছে, এদিকে বেলাও তো পড়িয়ে এলো, ওরে ধর টান, দাঁড় টান টান।

0: ফেলুদা, ফেলুদা, ও সামনে দেখতিস?
1: কে কি কি
0: ওই যে গো সামনে, ও সাদা বোটকান ব্যাটল নয় তো?
1: দেখতে পাচ্ছি, পাচ্ছি তো, কি আসতে চাই
0: তাহলে দিনুদা? কি কি হলো? আরে কি, আরে এই ব্যাপারটা কি?
1: অনিরঞ্জন লোক খোলা বাঁদিকে শুটিং ভেতর ঢোকা দাঁড়িয়ে
2: সপ্তনাশ তাই দেখতে পেয়েছে নৌকো খোড়া কইলার এক্ষুনি চুপচাপ বসে থাকো কাকা, সি মাস্টারে দেখো।
3: দেখি আগে কাঠের পাশ দেখি, পাশ কই?
0: পাশ পাশ মানে
1: আঙ্গার, আঙ্গার পাশ নি বাবু, বড্ড গরি বাংলা, বড্ড গরি
2: মানে আসে বা আসে, আঙ্গার হেতালের পাশ আছে।
3: তাহলে কি জায়গা পাওনি না? এসব কি হেতাল
0: কাঠ? হেতাল পাইনি বাবু, তাই
4: সবকটাকে সবকটাকে বটে তোর।
0: কোনোদিন
2: করবনি বাবু,
3: একদম চুপ। এসব কথা শুনে কান পচে গেছে। ওটো ওটো ওটো
1: দাঁড়ালো হাতে কুড়ুল, ও কি মূর্তি শিবাছে!
5: Give me a shot.

দ্বিতীয় মরণ নাটকের শেষ হল। কাহিনী জয়কৃষ্ণ গয়, বিদায় নাটক শামস উন নাহার, অভিনয় করেছেন দিনতারণ, নিমাই লাহিড়ি, সনাতন, ভবতোষ দাস, নিরঞ্জন, শৈলেন্দ্রনাথ, হিমানি, শিখা পাল, বনরক্ষী সোমনাথ চট্টোপাধ্যায় এবং শিবাস ধীমান চক্রবর্তী, সম্পাদনা রফিউদ্দিন। নাটকটি প্রযোজনা করেছেন আশিস গিরি।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। দেশজুড়ে আগামীকাল ভিভিজি রামজি আইন কার্যকর হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, শিক্ষিত যুবকদের সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষের উন্নয়ন এবং জাতি গঠনেও এগিয়ে আসা প্রয়োজন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিভিন্ন মন্ত্রকের সচিবদের সঙ্গে বৈঠকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার উপর গুরুত্ব দিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইনের আওতায় এফসিআরএ 2.0 পোর্টালের উদ্বোধন করেছেন। দিল্লি সহ 5 রাজ্যে আজ এসআইআর এর কাজ শুরু হয়েছে। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ রাতে নরওয়ে আইভরি কোস্টের এবং ফ্রান্স সুইডেনের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। গোটা দেশে আগামীকাল থেকে ভিভিজি রামজি আইন 2025 কার্যকর হতে চলেছে। আইনটি চালু হওয়ার প্রাককালে কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, কোন যোগ্য গ্রামীণ শ্রমিক যেন একদিনের জন্য কাজ ছাড়া না থাকেন তা নিশ্চিত করা হবে। শ্রী চৌহান জানান, নতুন ব্যবস্থায় সুষ্ঠু উত্তরণ নিশ্চিত করতে সরকার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে সমস্ত প্রশাসনিক, আর্থিক ও কারিগরি প্রস্তুতি সম্পন্ন করেছে। মন্ত্রী বলেছেন, প্রকল্প রূপায়নে পর্যাপ্ত আর্থিক সংস্থান নিশ্চিত করা হয়েছে, পরিকাঠামো পুরোপুরি প্রস্তুত। শ্রী চৌহান বলেন, মজুরিভিত্তিক কর্মসংস্থানের ক্ষেত্রে 125 দিনের বর্ধিত গ্যারান্টি গ্রামীণ জীবিকাকে শক্তিশালিত করবে, দীর্ঘস্থায়ী সামাজিক সম্পদ গড়ে তুলবে এবং বিকশিত ভারতের লক্ষ্য পূরণের গতি আনবে। গ্রাম উন্নয়ন মন্ত্রকের বক্তব্য, আইনটি গ্রামীণ কর্মসংস্থান, জীবিকা নিরাপত্তা এবং স্থায়ী গ্রাম উন্নয়নের জন্য একটি শক্তিশালী কাঠামো গড়ে তুলবে। বিশাখাপত্তনমে অন্ধ্রপ্রদেশের কেন্দ্রীয় উপজাতি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যেন তারা শিক্ষাকে একটি সমতাভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের মাধ্যম হিসেবে ব্যবহার করে। রাষ্ট্রপতি শিক্ষার্থীদের সামাজিক পরিবর্তনের অগ্রদূত হয়ে ওঠার আহ্বান জানিয়ে বলেন, শিক্ষার লক্ষ্য কেবল কর্মসংস্থান নিশ্চিত করার মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত নয়, বরং তা সমাজ, সংস্কৃতি, ঐতিহ্য ও অর্থনৈতিক অগ্রগতিকে শক্তিশালী করতেও সহায়তা করবে। তিনি বলেন, প্রতিটি শিক্ষিত যুবকের উচিত পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে আসতে।

0: সাহায্য করা এবং 2047 সালের মধ্যে একটি উন্নত ভারত গড়ার লক্ষ্যে অবদান রাখা। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের চাহিদা মেটাতে নতুন দক্ষতা অর্জনের পাশাপাশি তাদের নিজস্ব সম্প্রদায়, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গেও সংযোগ বজায় রাখা প্রয়োজন।
1: জনজাতীয় বিশ্ববিদ্যালয় সে বিশেষ রূপ সে এ অপেক্ষা ভী কি জাতি হে কি ভে জনজাতীয় ভাষা বলিয়া কে সংরক্ষণ পর মিশন মোড মে কাম করেঙ্গে। মুঝে বতায়া গিয়া হে কি সংস্থা কে ট্রাইবাল স্টাডিজ বিভাগ দ্বারা কুই ওর সাওরা সমেত অনেক জনজাতীয় বলিয়ং কে ডকুমেন্টেশন কো লেকার কে ইসি প্রকার সে জমিনি কার্য কিয়া যা রাহা হে।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির সেবা তীর্থে একাধিক মন্ত্রকের সচিবদের সঙ্গে বৈঠক করেছেন। দুটি বিশেষ বিষয়কে কেন্দ্র করে আলোচনা হয়েছে বলে জানা গেছে। প্রথমটি হয়েছে সহজে ব্যবসার উপযোগী বিনিয়ন্ত্রণ এবং অন্যান্য সংস্কার নিয়ে, সেই সঙ্গে জীবনযাত্রা আরও সহজতর করার লক্ষ্যে সরকারের নেওয়া পদক্ষেপগুলি নিয়েও আলোচনা হয়। দ্বিতীয় যে বিষয়টি এদিনের কথাবার্তায় উঠে এসেছে তা হল আত্মনির্ভরতা। শ্রী মোদী এদিন সরকারকে বিভিন্ন দপ্তরের মধ্যে বিভাজন না করে সামগ্রিক দৃষ্টিতে দেখার নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ টেলিফোনে ইরানের রাষ্ট্রপতি ডক্টর মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথাবার্তা বলেছেন। রাষ্ট্রপতি পেজেশকিয়ান তাকে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি অবহিত করেন। শ্রী মোদী জানিয়েছেন, যেভাবে সমঝোতার লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে তাকে ভারত স্বাগত জানায়। ভারত মনে করে আলোচনা ও কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব। প্রধানমন্ত্রী মোদী এদিন আবার স্থায়ী শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতার উপর জোর দিয়েছেন। এর পাশাপাশি তিনি অবাধ বাণিজ্য ও জাহাজ চলাচলের উপরও গুরুত্ব দেন। ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আগামীকাল সন্ধ্যায় তিন দিনের সফরে নতুন দিল্লিতে পৌঁছবেন। বিদেশমন্ত্রক জানিয়েছে, সম্মেলনে দ্বিপাক্ষিক সহযোগিতার সামগ্রিক ক্ষেত্র পর্যালোচনা ও জোরদার করার বিষয়ের পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মতবিনিময় করা হবে। আজ নতুন দিল্লিতে বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন FCRA 2.0 পোর্টাল এবং ইলেকট্রনিক ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া কার্ড বা ইওসির উদ্বোধন করেছেন শ্রী শাহ। এ প্রসঙ্গে বলেন, FCR এর আগের পোর্টালের মাধ্যমে অনুদান পেতে যাদের অসুবিধা হতো, নতুন পোর্টালটির মাধ্যমে তারা সহজেই সমস্যার সমাধান করতে পারবেন। তিনি বলেন, সরকারের উদ্দেশ্য অত্যন্ত স্পষ্ট, প্রযুক্তির মাধ্যমে স্বচ্ছতার সঙ্গে বর্তমান সরকার পরিষেবা দিতে ইচ্ছুক। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জানিয়েছেন, ভারত 26টিরও বেশি দেশের সঙ্গে অভিবাসন সংক্রান্ত 28টি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। তিনি অবৈধ অভিবাসন, শোষণমূলক কার্যকলাপ, মানব পাচারের বিরুদ্ধে লড়াইয়ে বিভিন্ন দেশের সম্মিলিত দায়িত্বের উপর গুরুত্বারোপ করেন। নতুন দিল্লিতে আয়োজিত হিউম্যান রিসোর্স মোবিলিটি ফোরামে বক্তব্য রাখার সময় ডক্টর জয়শঙ্কর অভিবাসন সংক্রান্ত প্রশাসনিক ব্যবস্থার রূপান্তরের ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতি ও সরঞ্জামের ব্যবহারের উপর বিশেষ জোর দেন। কেন্দ্রীয় সরকার পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতির কথা বিবেচনা করে আগামী 15 জুলাই পর্যন্ত কয়েকটি গুরুত্বপূর্ণ পেট্রোকেমিক্যাল পণ্যের ওপর বহিঃশুল্ক সম্পূর্ণ মকুব করার কথা ঘোষণা করেছে। আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলে সাম্প্রতিক গোলযোগের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে সরকার জানিয়েছে। জেনারেল ধীরজ শেঠ আজ দেশের 31তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর স্থলাভিষিক্ত হলেন তিনি। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। দেশের বেশ কয়েকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন SIR এর কাজ শুরু হয়েছে। মেঘালয়ে আজ থেকে SIR এর আওতায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাইয়ের কাজ শুরু হয়েছে। 5ই অগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। মহারাষ্ট্রে এই প্রক্রিয়া চলবে 29শে জুলাই পর্যন্ত। কর্ণাটকে আজ থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা যাচাই ও গণনার কাজ শুরু হয়েছে। কর্ণাটকের মুখ্যমন্ত্রী DK শিবকুমার আজ বেঙ্গালুরুতে এ সংক্রান্ত ফর্ম পূরণ করেছেন। ঝাড়খণ্ডেও শুরু হয়েছে তথ্য যাচাই প্রক্রিয়া। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে 5ই আগস্ট। দিল্লির জাতীয় রাজধানী অঞ্চল জুড়ে আজ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের ফর্ম বিতরণের কাজ শুরু হয়েছে। দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক অশোক কুমার জানিয়েছেন, ভোটার তালিকা সংক্রান্ত কোনো দাবি বা আপত্তি 5ই আগস্ট থেকে 4ঠা সেপ্টেম্বর পর্যন্ত জমা দেওয়া যাবে। চূড়ান্ত ভোটার তালিকা 7ই অক্টোবর প্রকাশ করা হবে। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী CR পাটিল বলেছেন, জলজীবন মিশন কোটি কোটি পরিবারে পাইপবাহিত জল সংযোগ পৌঁছে দেওয়ার ফলে পরিবারগুলির জীবনযাত্রায় পরিবর্তন এনেছে। নতুন দিল্লিতে ডিপার্টমেন্ট অফ ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ইনোভেশন চ্যালেঞ্জের গ্র্যান্ড ফিনালেতে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, জলজীবন মিশনের পরবর্তী পর্যায়ে নলবাহিত জলের পাশাপাশি নিরাপদ পানীয় জল নিশ্চিত করার দিকেই

0: জোর দিতে হবে। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ আজ নতুন দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে সাক্ষাৎ করেন। রাজ্যের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন, পরিকাঠামো নির্মাণ এবং যুব সমাজের কর্মসংস্থানের নতুন সম্ভাবনা নিয়ে তাদের মধ্যে বিস্তারিত ও ইতিবাচক আলোচনা হয়েছে। পশ্চিমবঙ্গের প্রশাসনিক ব্যবস্থাকে আরও গতিশীল ও জনমুখী করে তুলতে এবার WBCS সার্ভিসের সমস্ত আধিকারিকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ধনধান্য অডিটোরিয়ামে আগামীকাল বিকেলে এই বৈঠক হবে। রাজ্যের বিভিন্ন প্রান্তে কর্মরত WBCS আধিকারিকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন মুখ্যমন্ত্রী। স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে পশ্চিমবঙ্গ সরকার আরও বেশ কয়েকটি প্রকল্প আনতে চলেছে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী চিকিৎসক বিধানচন্দ্র রায়ের জন্ম ও প্রয়াণ বার্ষিকীতে আগামীকাল জাতীয় চিকিৎসক দিবসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধাননগরের সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে এই প্রকল্পগুলি সূচনা করবেন বলে প্রশাসনিক সূত্রে খবর। পূর্ব মেদিনীপুরের হলদিয়া পেট্রোকেমিক্যালের ন্যাপথা পাইপলাইনের বিধ্বংসী অগ্নিকাণ্ডে দগ্ধ একজনের মৃত্যু হয়েছে। রেললাইন সংলগ্ন ঝুপড়ির বাসিন্দা বছর 38 মানু বিবি কলকাতায় চিকিৎসাধীন ছিলেন। এই ঘটনায় 16 জন আহত হন। এদিকে এই ঘটনার জেরে দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনে আগামীকাল ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। হাওড়া হলদিয়া লোকাল আসানসোল হলদিয়া এক্সপ্রেস দুর্গাচক স্টেশনে যাত্রা শেষ করবে। হলদিয়া হাওড়া লোকাল হলদিয়া পাঁশকুড়া লোকাল দুর্গাচক স্টেশন থেকে এবং হলদিয়া আসানসোল এক্সপ্রেস তমলুক স্টেশন থেকে যাত্রা শুরু করবে বলে দক্ষিণ পূর্ব রেল সূত্রের খবর। জয়পুরে আগামীকাল থেকে 29তম জাতীয় ই গভর্নেন্স সম্মেলন অনুষ্ঠিত হবে। দুদিনের এই সম্মেলনটি অনুষ্ঠিত হবে রাজস্থান ইন্টারন্যাশনাল সেন্টারে। আগামী 2-3 দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দিল্লি হরিয়ানা চণ্ডীগড় পাঞ্জাবের ওপর দিয়ে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। IMD জানিয়েছে উত্তর আরব সাগরের কিছু অংশ, গুজরাট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ডের অবশিষ্ট অংশ, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, লাদাখ, দমন, দিউ ও রাজস্থানের কিছু অংশেও একই ধরনের আবহাওয়া থাকবে। এবারে বিশ্বকাপ ফুটবলের খবর। আজ রাউন্ড অফ 32 ম্যাচে নরওয়ে আইভরি কোস্টের মুখোমুখি হবে। আজ আর্লিংটন স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10:30। অন্য ম্যাচে ফ্রান্স সুইডেনের বিরুদ্ধে খেলবে ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে, খেলা শুরু হবে রাত 2:30। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ। দেশ জুড়ে আগামীকাল VVG রামজি আইন কার্যকর হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন শিক্ষিত যুবকদের সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষের উন্নয়ন এবং জাতি গঠনে এগিয়ে আসা প্রয়োজন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিভিন্ন মন্ত্রকের সচিবদের সঙ্গে বৈঠকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার উপর গুরুত্ব দিয়েছেন। খবর আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী সংবাদ শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন কর্মখালী বিজ্ঞপ্তি। ভারতীয় রেলের শূন্যপদ পূরণের জন্য ভারতীয় নাগরিকদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এর তরফে টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল এবং টেকনিশিয়ান গ্রেড 3 পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্য পদের সংখ্যা 6,557। এর মধ্যে কলকাতায় 224 পদ, মালদহে 76 পদ এবং শিলিগুড়িতে 94 শূন্য পদ রয়েছে। উল্লিখিত পদে কাজ করতে আগ্রহীদের পদার্থবিদ্যা, তথ্য প্রযুক্তি, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, ইনস্ট্রুমেন্টেশন বিষয়ে স্নাতক হতে হবে। এছাড়াও দশম উত্তীর্ণ হওয়ার পর বিভিন্ন ট্রেডে যারা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটে শংসাপত্র অর্জন করেছেন এমন ব্যক্তিরাও কাজের সুযোগ পাবেন। এক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং শাখার অধীনে যারা ডিপ্লোমা করেছেন তারাও আবেদন করতে পারবেন। রেল সূত্রের খবর, টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল এবং টেকনিশিয়ান গ্রেড 3 পদে আবেদনকারীদের বয়স যথাক্রমে 18-33 এবং 18-30 মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীভুক্ত প্রার্থীদের জন্য এক্ষেত্রে ছাড় থাকবে। সংশ্লিষ্ট পদে নিযুক্তেরা প্রতি মাসে 19,900 টাকা থেকে

29,200 টাকা বেতন হিসেবে পাবেন। কম্পিউটার বেসড টেস্ট পদ্ধতিতে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। এরপর নথি যাচাই এবং মেডিকেল পরীক্ষার পর নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে। আগ্রহীদের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথিসহ আবেদন জানাতে হবে। সংরক্ষিত এবং অসংরক্ষিতদের জন্য আবেদন মূল্য হিসেবে যথাক্রমে 250 টাকা এবং 500 টাকা ধার্য করা হয়েছে। তাদের মধ্যে 29 জুলাইয়ের মধ্যে আবেদনপত্র এবং 31 জুলাইয়ের মধ্যে আবেদন মূল্য জমা দিতে হবে। বিস্তারিত জানতে লগ ইন করুন https://rrbmalda.gov.in অথবা https://www.rrbshiliguri.gov.in। শুনলেন কর্মখালী বিজ্ঞপ্তি, আকাশবাণী আগরতলা।

আসে। শুনছিলেন রাগপ্রধান গান সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। সুভাষিত সকাল 6টা বেজে 10 মিনিটে, রবিকিরণ সকাল 7টা বেজে 5 মিনিটে বিভিন্ন

শিল্পীর কণ্ঠে। সকাল 7:45 অভিজ্ঞাপন, সকাল 8:40 যুববাণী। হিন্দি ছায়াছবির গান শুনবেন সকাল 10:00 বিভিন্ন শিল্পীর কণ্ঠে, বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান সকাল 10:30। সকাল 11:00 বাংলা ছায়াছবির গান শুনবেন আধুনিক গান বেলা 1:05। দুর্গা রায়ের কণ্ঠে শুনবেন লোকগীতি বেলা 1:40। বেলা 1:50 শুনবেন রাগ প্রধান গান শিল্পী অখিল বন্ধু ঘোষ। চিত্রগীতি বিকেল 5:10, বিকেল 5:45 চাকমা গান শিল্পী কানন চাকমা। শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠান সন্ধ্যে 6:05, ঘর গৃহস্থের আসর সন্ধ্যে 6:30। এরপরে শুনবেন লোকগীতি শিল্পী স্বপন বসু। ক্রীড়া প্রসঙ্গ রাত 8:05, আধুনিক গান রাত 8:30। দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত 9:15, রাত 9:30 নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে। কর্মখালী বিজ্ঞপ্তি রাত 10:10, আধুনিক গান রাত 10:15 শিল্পী মান্না দে। ককবরক অনুষ্ঠানে থাকছে সকাল 6:25 হায়ংনি খোরাং, বেলা 12:00 লেনা মণিজরা, এছাড়াও সন্ধ্যে 7:00 রয়েছে অন্যান্য ককবরক অনুষ্ঠান। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি, এখন শুনবেন আবহাওয়া বিজ্ঞপ্তি। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকাসমূহ আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু এলাকায়। আগরতলা বিমানবন্দরে পরিলক্ষিত আজকে সর্বোচ্চ তাপমাত্রা 35.2°C, সর্বনিম্ন তাপমাত্রা 26.4°C। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 97%, সর্বনিম্ন 71%। আগামীকাল সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 34°C এবং 26°C এর মধ্যে। শুনলেন আবহাওয়া বিজ্ঞপ্তি আকাশবাণী আগরতলা। আমাদের আজকের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে সকাল 5:55। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:30। জয় হিন্দ।